0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, 29 আশ্বিন, দোসরা জমাদিউল আউয়াল, 14 অক্টোবর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা প্রদানে নেদারল্যান্ডসের আগ্রহ প্রকাশ, স্বাগত জানাল বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক নগর পরিকল্পনা গ্রহণের নির্দেশ রাষ্ট্রপতির। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোন সুযোগ নেই বললেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। সৌদি সমর্থিত বাহিনী এবং হুথিদের একে অপরের তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা। এবং আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় জনসচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেঙ্গু প্রতিরোধ নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় এই নির্দেশনা দেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সভায় সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সুর্ধ সুর্টসমার নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করে দেশটি। এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ড সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ। বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, পানি সম্পদ ব্যবস্থাপনা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র হওয়ায় অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুদেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও আছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন, বিশেষ করে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনা, নদীর প্রবাহকে ঠিক রাখা এবং নদীকে দূষণমুক্ত রাখার বিষয়গুলোতে অত্যধিক জোর দেওয়া দরকার। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ প্রণয়ন হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আলোচনা ঐক্যমত্যের ভিত্তিতে। এখন সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কাজ করছে। বিরোধী দলকে তাকে কমিটিতে প্রতিনিধি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রতিবেদন প্রণয়নের পর সংসদে সংশোধনী বিল উত্থাপন করা হলে সেখানে বিরোধী দলের অংশগ্রহণ ও আলোচনায় ভূমিকা রাখার সুযোগ থাকবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত 10 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। তিনি গতকাল থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এটি একটি প্রক্রিয়া যা আগামী কয়েক মাস চলবে। বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক নীতি, কর্মসূচি এবং মধ্য দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংকের সমঝোতা রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের গৃহীত নীতির সঙ্গেও সংস্থাটি একমত। বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের কাঠামো নিয়েও আলোচনা চলছে বলে জানান অর্থমন্ত্রী। সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোন ধরনের সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডঃ জাহিদুর রহমান। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, গণহত্য মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা না চেয়ে আওয়ামী লীগ দেশে অস্থিরতাকে উস্কে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
2: এই দলটা এই ধরনের কাজ করে বেড়ায় এবং দেশের ভেতরে সন্ত্রাস এবং নানান রকম সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা প্রকাশ্যে তাদের দলের প্রধান করে থাকেন। সেখানে আসলে রেকনসিলিয়েশনের আলাপের ব্যাপারে সরকারের যা বোঝা তা বোঝা হয়ে যায়, সরকারের দিক থেকে ইনিশিয়েটিভ না তো কোনো প্রশ্নই আসে না।
0: তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে ফেরত আনার আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ডাক্তার জাহিদুর রহমান আরও বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে আওয়ামী লীগ সন্ত্রাসীর দ্বারা হেনস্থার বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের ভোগান্তি কমাতে বিভাগীয় সদর দপ্তরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে একথা বলেন।
3: যে কোনো ধরনের প্রবেশী মামলা শুধুমাত্র ওই আদালতগুলো দেখতে পারবে, বিশেষায়িত আদালত। সে ধরনের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং আশা করি অচিরেই এটা আলোর মুখ দেখবে এবং ড্রাফটিং পর্যায়ে আমরা আছি। আমরা রামরুকে বলবো, এই প্রক্রিয়ায় যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা পাবলিক কনসালটেশনটা খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ করে হয়তো এই সেশনে পারবো না, তার পরের সেশনে আমরা আনতে পারি কিনা সেই চিন্তা আমরা করতে পারি।
0: আইনমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে লিগ্যাল এইড অধিদপ্তরের মাধ্যমে 24 ঘন্টা আইনি সহায়তা পাবেন। এজন্য একটি হটলাইন চালু করা হয়েছে। সেখানে যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তা সহ লিগ্যাল এইড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। প্রাণঘাতী রোগ হামের সংক্রমণ থেকে কোমলমতি শিশুদের নিরাপদ রাখতে সারাদেশে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। পূর্বে যে সকল শিশু চলমান হামরুবিল্লা ক্যাম্পেইনে টিকা পায়নি বা বাদ পড়েছে তাদের গত 26 সেপ্টেম্বর থেকে টিকা দেওয়া হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: চলমান প্রাণঘাতী রোগ হামের সংক্রমণ থেকে কোমলমতি শিশুদের নিরাপদ রাখতে সারাদেশে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। পূর্বে যে সকল শিশু চলমান হামরুবেলা ক্যাম্পেইনে টিকা পায়নি বা বাদ পড়েছে তাদের এখন টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি এ সময়ে 6 মাস বয়সে পৌঁছানো এবং ক্যাম্পেইন টিকা গ্রহণের উপযুক্ত নতুন শিশুদেরও টিকার আওতায় আনা হচ্ছে। তাদের সুরক্ষা নিশ্চিত করতেই কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ সাব্বির হায়দার জানান, লক্ষ্যমাত্রা অনুযায়ী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী 34 লাখ শিশুকে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে।
6: এই ক্যাম্পেইনে আমাদের 34 লাখের মতো লক্ষ্যমাত্রা ছিল, প্রায় 9 লাখের মতো আমাদের টিকা দেওয়া হয়েছে।
5: হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ব্যাধি। সময় মতো টিকা না দিলে শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ সাব্বির হায়দার জানান, লক্ষ্যমাত্রা অনুযায়ী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী 34 লাখ শিশুকে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে।
6: এই ক্যাম্পেইনে আমাদের 34 লাখের মতো লক্ষ্যমাত্রা ছিল, প্রায় 9 লাখের মতো আমাদের টিকা দেওয়া হয়েছে।
5: হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ব্যাধি। সময় মতো টিকা না দিলে শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া, দৃষ্টিহীনতা কিংবা মস্তিষ্কের প্রদাহের মতো মারাত্মক জটিলতা

0: টিকাদান কেন্দ্রে যাওয়ার পরামর্শ এই কর্মকর্তার।
1: আমি থেকে আসলে আমার সকল শিশুকে মুক্ত রাখতে চাই, 6 মাস থেকে 5 বছরের বয়সে সবাই যেন তারা নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসেন টিকা দেওয়ার জন্য।
0: আগামী 31 অক্টোবর পর্যন্ত চলবে এই টিকাদান কর্মসূচি। তাহমিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
2: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন সহযুক্ত বিষয়ক মন্ত্রী শুর্টসমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সহযোগিতা চান। বৈঠকে বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতার পাশাপাশি দেশের কৃষি, পাটশিল্প, জ্বালানি, বন্দর ও পানি ব্যবস্থাপনায় ডাচ প্রযুক্তি ও বিনিয়োগ কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। জাতীয় তথ্যচিত্র নির্মাণে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি 90-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্তালিব রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশ টেলিভিশনে সংবাদের গুরুত্ব অনুধাবন করে সংবাদ পরিবেশন ও জনগণের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে সে লক্ষ্যে বৈঠকে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব মান দিবস। এবছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানি। পণ্য ও সেবার মান সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি নিশ্চিতে সারাদেশে 20,000 কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের পণ্য উৎপাদন থেকে শুরু করে বিপণনের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. আবদুল্লাহ আল ফারুক। বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও জানান, উদ্যোক্তা তৈরির পাশাপাশি 5টি গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের জন্য ভ্যালু চেন ভিত্তিক সংগঠন গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।
3: কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তরের অধীন ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল মার্কেটিং বা DAM প্রকল্পের মাধ্যমে দেশের 64 জেলার 208 উপজেলায় 20,000 কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বীজ, নার্সারি, মাশরুম, ভার্মি কম্পোস্ট, পাটজাত ও দুগ্ধজাত পণ্য সহ বিভিন্ন উপখাতে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। প্রকল্প পরিচালক ডক্টর আবদুল্লাহ আল ফারুক বাংলাদেশ বেতারকে বলেন, প্রকল্পের আওতায় এরই মধ্যে প্রায় 7,000 উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2028 সালের মধ্যে বাকিদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নানাভাবে সহায়তা দেওয়ার প্রসঙ্গে তিনি আরো বলেন,
4: এগ্রিকালচার বিভিন্ন রকমের যে প্রোডাক্টগুলি আছে, মানে আম, কাঁঠাল, আলু, টমেটো, আনারস, বিভিন্ন ধরনের যে ফলগুলি, এইগুলিকে প্রসেস করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে তারা হচ্ছেন, তাদেরকে আমরা 12 দিনের ট্রেনিং করাই। অনেক পরে তারপরে এই প্রোডাক্টগুলি নিয়ে তারা হয়তো নিজেরা ব্যবসা করবে আর কি। এটা কৃষি মন্ত্রণালয়ের একটা অনেক বড় ধরনের প্রোগ্রাম ওয়ার্ল্ড ব্যাংক ইফা, যেটার মধ্যে ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে আছে। এখানে কৃষি মন্ত্রণালয়ের 17টা প্রতিষ্ঠান জড়িত আছে।
3: উদ্যোক্তা তৈরির পাশাপাশি আম, কাঁঠাল, আলু, টমেটো ও সুগন্ধি চালের জন্য ভ্যালু চেইন ভিত্তিক সংগঠনও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডক্টর আব্দুল আল ফারুক।
4: ভ্যালু চেইন প্রমোশনাল বডি হচ্ছে একটা পণ্য উৎপাদন

0: শুরু করে একদম কারখানাতে পৌঁছানো পর্যন্ত যত ধরনের স্টেক হোল্ডার থাকে তাদেরকে নিয়ে একটা সংগঠন করা, সেই সংগঠনটা এই পণ্যের উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সমস্ত ধরনের সমস্যা নিয়ে কাজ করবে আর কি সরকারের সাথে।
1: প্রকল্প পরিচালক ডক্টর আব্দুল আল ফারুক আরো জানান, প্রশিক্ষিত উদ্যোক্তাদের ম্যাচিং প্লান্ট হিসেবে গৃহ পর্যায়ে খাদ্য প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি প্রদান করা হবে। এসব যন্ত্রপাতি ক্রয়ে প্রকল্প হতে 70% ভর্তুকি দেওয়া হবে এবং বাকি 30% উদ্যোক্তারা বহন করবেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানানো হয়েছে। এদিকে বিস্ফোরণের ফলে ছিটকে আসা ধ্বংসাবশেষের আঘাতে রিয়াদের অন্তত 4 জন আহত হয়েছেন। দাহরান শহরে বিস্ফোরণের ধাতব টুকরো আছড়ে পড়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দাহরানে অবস্থিত সৌদি আরামকোর একটি ভবনে হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে হুতিদের সামরিক কার্যক্রমে সহায়তার অভিযোগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের তেলক্ষেত্রে বিমান হামলা চালিয়েছে। ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে একটি নিরাপদ নৌপথ স্থাপনের দোরগোড়ায় পৌঁছার কথা বলছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দুই দেশ একটি অস্থায়ী নিরাপদ নৌপথ স্থাপনে সমঝোতায় পৌঁছেছে। নতুন দিল্লির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ ভারতের যুব নেতৃত্বাধীন ককরোচ আন্দোলন নেতাদের আটক করেছে। কড়া প্রহরাধীন একটি স্থানে বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে প্রবেশ করার পর তাদের গ্রেপ্তার করা হয়। ককরোচ জনতা পার্টি, সিজেপির নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিনক্য সিন্ডে সহ প্রায় 20 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। ভোটার তালিকা সংশোধনের জের ধরে প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশটিতে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। খেলার খবর। ক্রিকেট। আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ম্যাচ ও শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে বাংলাদেশ নারী দলের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে অস্ট্রেলিয়া সিরিজ জয় নিশ্চিত করেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তান মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 479 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে গতকাল পঞ্চম ও শেষ দিনে 8 উইকেটে 346 রান করার পর দিনের খেলা শেষ হয়ে গেলে ম্যাচটি ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:34। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা প্রদানে নেদারল্যান্ডসের আগ্রহ প্রকাশ, স্বাগত জানালো বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক নগর পরিকল্পনা গ্রহণের নির্দেশ রাষ্ট্রপতির। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বললেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সৌদি সমর্থিত বাহিনী এবং হুতিদের একে অপরের তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা। এবং আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
5: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ। 92.4

0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

কাগজের খেয়া ভাসছে, বুক থুক পুক ছাদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে মেঘের।

0: রোজের খেয়া ভাসছে।
1: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Destination, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়।

0: নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আচ্ছা বলো,
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

हेलो दोस्तों लोग, दोस्तों का दोस्त, यारों का यार, आज रिदम इज हियर। लिसनर्स व्हाट्सअप, कैमन आछेन सबाई? সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আজ রিদম হাজির হয়ে গেলাম উইথ মিড ডে ফিলস এই গরম গরম দুপুরবেলা। হ্যাঁ লিসেনার্স, বাহিরে প্রচন্ড গরম, রোদের প্রচন্ড তাপ। আমি আর মিষ্টি রোদ বলতে কিছুই বুঝি না, আমি এখন রোদ বলতে খুব ভয় পাচ্ছি। হ্যাঁ, খুবই কঠিন একটা ওয়েদার। আর বাহিরের আপডেট যদি দেই, আমি যদি একটু বাহিরের দিকে তাকাই, গাছগুলো মানে গাছের পাতাগুলো নড়ছে, তবে গাছগুলো মনে মনে এতটাই কষ্ট পাচ্ছে যে রোদ মামা একটু তাপটা কমান, একটু ব্রাইটনেসটা কমান। হ্যাঁ প্রচণ্ড তাপ। আর সারাদিনের আপডেট যদি দেই, মোটামুটি সারাদিনই আজকে রোদ থাকবে এমনটাই দেখাচ্ছে। আর আপাতত ফিলস লাইক 34 degrees Celsius ইন ঢাকা, আই মিনস ঢাকা। আর হচ্ছে বাইরে মোটামুটি 30 degrees থেকে 34 degrees Celsius এর মতো তাপমাত্রা দেখাচ্ছে বর্তমানে বিভিন্ন এলাকায়। ওকে, সো আশা করছি আমাদের এই ঝলমলে দুপুরটা খুব সুন্দরভাবে কাটবে সবার সাথে। আমরা জমিয়ে গল্প করব, আড্ডা দিব, মিড ডে ফিলস এর এই প্লে লিস্ট জুড়ে সব সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে আপনাদের জন্য। সো আপনিও কিন্তু আমার সাথে আমার এই আড্ডায় যুক্ত হতে পারবেন। লিসেনার্স, আমি এই মুহূর্তে একটু বলে দিই কিভাবে রিদমের সাথে যুক্ত হবেন বা রিদমের সাথে কথা বলবেন। আমাকে যদি কিছু বলতে চান, চলে আসতে হবে আমাদের ফেসবুক পেজে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে যদি আপনি চলে আসেন, সেখানে কিন্তু আপনি আমার পোস্ট পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে মিড ডে ফিলস এর পোস্ট। অ্যান্ড পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলে আই প্রমিস সেখান থেকে কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি, অ্যান্ড আপনার সাথে কিন্তু আমার আড্ডাটা জমে উঠবে। তাছাড়া আমাদের নাম্বারেও লিখতে পারবেন, 01841904904, ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ ড্রপ করতে পারবেন। আর আমাকে অনেকেই দেশের বাহির থেকে শুনেন, অর্থাৎ বাংলাদেশের বাহির থেকে শুনেন, ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে শুনেন। আমি যদি বলি মালয়েশিয়া থেকে জুয়েল ভাই, দেন সৌদি থেকে আমাদের খায়রুল কবির ভাই থাকে, আমাদের হচ্ছে আরো আরো আরো কত কত ভাই ব্রাদার আছে আমাদের যারা বাহির থেকে শুনে। সো বাহির থেকে আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে খুব ইজিলি শুনতে পারবেন। আমাদের যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে ফেলতে হবে, যেটার নাম হচ্ছে আপনি ঢাকা FM 90.4। আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন, অ্যান্ড ডাউনলোড করে নিলে খুব ইজিলি কিন্তু যেই কোনোখান থেকে আমাদেরকে শুনতে পারবেন। সো আশা করছি বন্ধুরা অবশ্যই আজকের আমাদের এই দুপুরটা জমজমাট হয়ে উঠবে, সবার সাথে গল্প করবো, আড্ডা দিব, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো আশা করছি অবশ্যই সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার কমেন্ট সেকশনে কিন্তু অমৃত বোস দাদা চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর, কি অবস্থা আপনাদের? পূজার আপনাদের তো পূজা, সো পূজার এখন প্রিপারেশন কেমন চলছে, কি কি কি কি প্ল্যান করেছেন একটু জানান তো আমাকে দাদা। অবশ্য সবার কাছে আমি একটু একটা অভিমান জানাই, সেটা হচ্ছে এই যে অমৃত বোস দাদা কিন্তু এখন পর্যন্ত আমাকে পূজোর দাওয়াত দেয়নি, দিলে হয়তো বা আমি এতক্ষণে কলকাতা চলে যেতাম। ওকে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি নাম্বারেও কিন্তু অনেকে চলে এসেছে আমার সাথে। মুহিদ আছে এখানে দেখতে পাচ্ছি আমার সাথে, আমাদের জান্নাতুল হীরা চলে এসেছে, আচ্ছা আরো অনেকেই আছে, হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি। বাহ, বেশ ভালো লাগলো, সবাই চলে এসেছে, হাজির হয়ে গেছে। বাট আমরা এই মুহূর্তে একটা গান শুনবো, আমরা দুপুরটাকে একটা সুন্দর গান দিয়ে শুরু করে দিই। আশা করছি গানটা সবাই এনজয় করবেন এবং গানটা আমাদের এই ওয়েদারটাকে আরো বেশি এক্সাইটেড করে তুলবে। সো আমরা এখন শাওন গানওয়ালা, হ্যাঁ যে কিনা শুধু গানই করে, তার একটা গান শুনবো যেটা হচ্ছে স্পর্শ করি তোমায়। হ্যাঁ, এইটা গানের নামও স্পর্শ করি তোমায় এবং অ্যালবামের নামও কিন্তু স্পর্শ করি তোমায়। খুব সুন্দর একটা গান, আমার মনে হয় এই মিষ্টি ওয়েদার, না মিষ্টি ওয়েদার বলে তো আবারও রিদমের একটা ভুল হয়ে যাচ্ছে, আচ্ছা এই ওয়েদারের সাথে গানটা কিন্তু যায়, স্পর্শ করি তোমায়। গানটা এনজয় করতে থাকেন, আর যে রিদম খুব জলদি আবারও ফিরে আসছে আপনাদের মাঝে।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা।

0: Vaccination Act Station. Midday Field.
1: Hello, John. Hello, go. RG Rhythm is back again on Midday Fields. Listeners, আমি কিন্তু আছি আপনাদের সাথে। আমি RG Rhythm. Yes, yes, yes. আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে এই মুহূর্তে। সেই দুইটা বাজে কিন্তু হাজির হয়ে গেছি। দেখতে দেখতে আমাদের সময় এগিয়ে যাচ্ছে এবং গানগুলো কিন্তু খুব ভালো লাগছে। খুব সুন্দর সুন্দর গান শুনছিলাম বসে বসে, খুব এনজয় করলাম। যাই হোক লিসেনার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়ে গেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই আছেন, সবাইকে মোস্ট ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা সেই শুরুর থেকেই যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমি একটু সরাসরি আমাদের কমেন্ট সেকশনে চলে যাব। দেখতে পাচ্ছি আমাদের অমৃত বোস দাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে। দাদা সুবোধপুর জানিয়েছিলেন। ওকে, আমার সাথে কিন্তু লাস্ট লোকেশন আক্তার অহনা যুক্ত আছে। অহনা মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। আচ্ছা লিদম ভাইয়া, ইয়েস লিদম ভাইয়া হিয়ার, ব্লাচেন? ইয়েস আমি ব্লাচি। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আমাদের মুন সাদিক চলে এসেছে। আমি আপনার জন্য নিক নেম খুঁজে পেয়েছি। ও মাই গড, ইয়েস। আচ্ছা আমি আপনাকে এখন থেকে ক্যাপ্টেন বলে ডাকবো। নিক নেমটা আপনার পছন্দ হয়েছে? এখন থেকে ক্যাপ্টেন ওয়ার্ল্ড ওয়ার্ডটা দেখলেই বুঝবেন এটা আমি। তো ক্যাপ্টেন, আপনার বার্থডে কবে? ও হাই হাই ক্যাপ্টেন, আমার বার্থডে হচ্ছে অগস্টে, 31st August, আমার বাড়িতে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা অমৃত বোস দাদা তার শপিং এর লিস্ট দিয়েছে। মাই গুডনেস, থ্যাংক ইউ দাদা। দাদা কি কি শপিং করেছে সবাই শুনি আমরা, যেহেতু সামনে আমাদের এই যে পূজা আসছে সবাই জানেন। সো পূজার জন্য আমাদের অমৃত বোস দাদা কিন্তু শপিং করেছে। আচ্ছা দুইটা জিন্স কিনেছেন, ওকে, দুইটা ট্রাউজার কিনেছে, চারটা টি শার্ট কিনেছে। শনিবার থেকে পুজো, FBR ইনস্টাতে দেখছি সবাইকে কাল থেকেই বেরিয়ে পড়েছে। হ্যাঁ মোটামুটি পূজার কিন্তু একটা আমেজ ভালোভাবেই শুরু হয়ে গেছে। আর খুব সুন্দর শপিং করেছেন দাদা, আমার জন্য একটা টি শার্ট রেখে দিবেন, চারটা টি শার্টের মধ্যে একটা আমাকে দিবেন আর বাকি তিনটা আপনার জন্য। ওকে ধ্রুব ভাই যুক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছি যুক্ত হলাম 5-6 দিন পর। ডোন্ট মাইন্ড ব্রাদার, না না, আই এম ডুইং, প্লিজ এগুলো কোনো কথা, আপনারা কোথায় হারিয়ে যান। ওকে আসসালামু আলাইকুম রিদম। ওয়ালাইকুম আসসালাম, রিদম ইজ হিয়ার। রংপুর থেকে হাফসা আছে আমার সাথে, কাইফা আলুকা, আলহামদুলিল্লাহ ডুইং গুড। জান্নাতুল হীরা দেখতে পাচ্ছি, ছোটবেলা থেকে আমি মার খুব কম খেয়েছি, কারণ আমার একটা সমস্যা আছে, আমি মার সহ্য করতে পারি না, হয় 104 ডিগ্রি জ্বর হবে না হয় অন্য কিছু, বেশি কিছু না, জাস্ট একটা থাপ্পড় আমাকে এক মাস বিছানায় ফেলে রাখার জন্য যথেষ্ট। এত সেন্সিটিভ কেন জান্নাতুল হীরা? ওই বাচ্চারা তো, মানে বাচ্চারা, বাচ্চাদের কথা আমি বলবো না, আমি আপনাদের কথাও ঠিক বলতে পারছি না, কারণ আপনারা মোটামুটি আমি কিন্তু দেখেছি যে হয়তো স্কুল কলেজে পড়ছেন। আমাদের যে জেনারেশনটা আছে বাবারে, একটা বকা, না না বকা বলতে কিছুই ছিল না, তখন মারের উপর কোনো ওষুধই ছিল না, আর একটা ভুল করা মানে মনে করেন যে একদম একদম বলে না বাপের নাম ভুলে যাওয়া, এরকম মার খেতাম আমরা। ওকে কুলসুম আক্তার আছে সিলেট থেকে, দেখতে পাচ্ছি আমার সাথে মুরাদ খান যুক্ত হয়ে গেছে। এখানে আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু আমাদের বিআইন সাহেব। নিশি, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর আপনার নাম কি রিদম? ওমা এবার মনে পড়েছে, আপনি তো আমার বিআই। আসসালামু আলাইকুম বিআই সাহেব, আহাব্বা। তো বিআই সাহেব কেমন আছো আর বাসা সবাই কেমন আছে? একটা কথা বলবো, রাগ করবা না তো, তুমি যে একদিন বলেছিলে দাদিকে তুমি দাদু বলো, তো তোমার দাদু কি আছে? জানি না এটা আমার বলা ঠিক হলো কিনা, তবুও বললাম। এই কথাটা আমি অনেক দিন ধরে তোমায় বলবো বলবো করে বলিনি, আজ বলেই দিলাম। আর তোমার বোনের নাম কি? শুধু আফসারা না আরো অন্য কোনো নাম আছে? আচ্ছা বাবারে, একসাথে এতগুলো প্রশ্ন, আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব আমি নিজেও বুঝতে পারছি না। ওকে আমি একদম শুরু থেকে শুরু করি। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন, আমার ফুল ফ্যামিলি ভালো আছে। হ্যাঁ, দাদিকে দাদু ডাকার যে ব্যাপারটা বললেন, আমি দাদু ডাকতাম না, আই এম রিয়েলি সরি, আনফর্চুনেটলি আমার দাদু নেই, আমার দাদু মারা গেছেন 2016 সালে। সো এই তো দাদা দাদু নানা নানু বলতে আমার তেমন কেউই নেই। আর হচ্ছে আমার ছোট বোনের নাম, ইয়েস আমার ছোট বোনের নাম হচ্ছে আফসারা, আর ওর একটা শর্ট নাম আছে যেটা হচ্ছে সারা। সারা তো ওকে অনেকে সারা বলে ডাকে, আমরা বাসায় হয়তো আফসারা বলে ডাকি বা আমি আফসারা বলে ডাকি, আর ওর স্কুলে মোস্ট প্রবলি সারা বলেই চিনে ওকে, ওর টিচার্সরা বা ওর ফ্রেন্ডরা মোস্ট প্রবলি, আমি আমি ঠিক বলতে পারছি না সঠিক। এই তো আর আমার ফুল নাম হচ্ছে রাইসুল আলম রিদম, আর আমার ছোট বোনের নাম হচ্ছে আফসারা আলম সারা, মানে আমাদের বাবার নামটা হচ্ছে আমাদের মাঝখানে আছে আর কি। ওকে এখানে দেখতে পাচ্ছি আমার সাথে সিলেট থেকে যুক্ত হয়ে গেছে আমাদের মণি। ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, আর সবার সাথেই কথা হবে, তবে প্রেম করা যাবে না, হ্যাঁ, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। লিসনার্স, আয়ুব শাহরিয়ারের করা একে জীবন টু এর আমরা সখী তোরা প্রেম করিও না গানটা শুনতে থাকি। আশা করছি গানটি এনজয় করবেন সবাই, আর প্রেম টেম করবেন না। আমি রিদম আছি আপনাদের সাথে একদম বিকাল 5টা পর্যন্ত, খুব জলদি আবারও ফিরে আসছি।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

লিসেনার্স, খুব সুন্দর একটা গান শুনছি আমরা, মন শুধু মন ছুঁয়েছে। আশা করছি সবাই যুক্ত আছেন, গান এনজয় করতে থাকেন। পরবর্তী ঘন্টায় রিদম কিন্তু আবারও আসছে।

0: Midday. Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারেটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারেটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambareti.com.bd। আম্বারেটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। So, my beloved listeners, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজিবি দম আছি আপনাদের সাথে। আশা করছি সবাই চিনতে পেরেছেন আমাকে, নাকি? ওকে, আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা পুরো সমাজ জুড়ে যারা যুক্ত আছেন। আমি সরাসরি এখন একটু মেসেজে চলে যাই। ওকে, শুভ দুপুর জামির, জামির শুভ দুপুর। ওকে, আমার সাথে এদিকে দেখতে পারছি, হাই রিদম ভাই, তোমার শো অনেক শুনতে মজা লাগে। আচ্ছা, মজা লাগার জিনিস মজা লাগবেই। দুপুরটাকে যদি এরকম মানে মজাময় করতে চান বা প্রত্যেকদিন দুপুরের বেলা যদি এই মজাটা চান, অবশ্যই কিন্তু সোমবার থেকে বুধবার আপনারা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত টিউন করতে পারেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাতুল রংপুর থেকে, সাজ্জাতুল মোস্ট ওয়েলকাম। এখানে দেখতে পাচ্ছি রংপুর থেকে কেউ একজন শুনছে, নাম লিখেনি। আচ্ছা, আমার সাথে এদিকে যুক্ত আছে ইফতেকার ফ্রম হবিগঞ্জ। ওকে, অনেকে হয়তো বা ভাবছেন এই মুহূর্তে যে কিরে রিদম কথা বলছে, রিদম কার মেসেজ পড়ছে। ওকে, আমাকে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন, আপনিও কিন্তু আপনার মনের কথা শেয়ার করতে পারবেন। আমাদের ফেসবুক পেজে আসতে হবে, facebook.com/ilovedhakaFM, অ্যান্ড আমাদের নাম্বারও লিখতে পারবেন 01841904904। ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও মেসেজ ড্রপ করতে পারবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে মই যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। রংপুরে এত রোদ যে ডিম অমলেট হয়ে যাবে, নামাজ পড়তে গিয়ে তো বারবিকিউ হয়ে গেছি। ওকে, কেমন আছে জিজ্ঞাসা করবো না, শুধু বলার আছে বাসার সবাই কেমন আছে। মাম্পি, মাম্পি আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে। মাম্পি খুব চুপচাপ হয়ে গেছে, ব্যাপারটা আমার কাছে একটু একটু খটকা লাগে, একটু একটু ভালো লাগে, একটু একটু খারাপ লাগে, এরকম আর কি ব্যাপারটা। মুন যুক্ত আছে আমার সাথে, মুন নাকি খুব অসুস্থ, সবাই মুনের জন্য দোয়া করবেন। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে মারফি যুক্ত আছে, আপনি তো দেখি কি ঝোলের লাউ অম্বলের কদু, মানে কি এটার? ঝোলের লাউ অম্বলের কদু, ওয়ার্ডটা শুনতে খুব কিউট লাগতেছে, বাট আই ডোন্ট নো এটার মানেটা কি, গড নোজ ওয়েল। ওকে, হিমাদ্রি আছে, হিমাদ্রির মন খারাপ, মন খারাপ করে থাকা যাবে না, আর ইউর রিদম ইজ হিয়ার। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে আছে কে আছে, নাম লিখে না কেন আপনারা আমি বুঝি না। আচ্ছা, আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে অনেকে যুক্ত আছেন। হাই, হ্যালো হ্যালো হ্যালো, তোমার নতুন বন্ধু মোয়াজ। ওকে মোয়াজ, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, নাম লিখেন না কেন আপনারা, ওহো আমি জাস্ট এটাই বুঝি না আপনার নাম কেন লিখেন না, হাই হ্যালো এটা এটার পরে আমি কাকে হাই হ্যালোটা দিব বলেন। যাই হোক লিসেনার্স, আমার সাথে কিন্তু আরও অনেকেই যুক্ত আছেন, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছে, আচ্ছা কিছু লিখেনি, শুধু লিখছে আপনার কথাগুলো একদম আমার অনুপম ভাইয়ার মতো, আপনার অনুপম ভাইয়ার কথা কি আমার মতো? যাই হোক, বেস্ট উইশেস ফর অনুপম ভাইয়া। আচ্ছা, আমরা একটা গানে চলে যাই, আমরা প্রথম ঘন্টার এই মুহূর্তে আমরা একটা গানে চলে যাব, হৃদয় খানের, হৃদয় মিক্স অ্যালবামের। চাই না মে তুমি অন্য কারো হও, হবে না কেউ তোমাকে তুমি কারো নও, তুমি তো হৃদমেরি। ওকে লিসনার্স, আমরা গানে চলে যাচ্ছি, আশা করছি গানটা এনজয় করবেন সবাই। হৃদম কিন্তু আছে আপনাদের সাথে, খুব জলদি আবারও ব্যাক করছি, খুব জলদি খুব জলদি খুব জলদি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: You're listening to Dhaka FM 90.4.
1: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Midday. Midday Field.
1: Hello, my beloved sweethearts. Welcome back again. RJ Rida আছে আপনাদের সাথে। দ্বিতীয় ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি, বরাবর 3:30। আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে। আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু আমার সাথে অনেকেই আছেন। ওকে, আমাদের মুন সাদিক যুক্ত আছে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, অমৃত বোসদাদা আছে, মোহাম্মদ রবিউল হাসান আছেন আমার সাথে। আচ্ছা, সবার মন খারাপ কেন বুঝলাম না। সিজন চেঞ্জ হচ্ছে, উইন্টার আসছে, এখন সবার মন থাকবে ফুরফুরা, সবাই আর খুশি থাকবে তা না, সবাই খালি বলেন যে মন খারাপ, মন খারাপ, ওয়াই। ওকে, মুন সাদিক লিখেছে, ক্যাপ্টেন আপনি তো বললেন না আপনার নিকনেমটা পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ, নামটা বেশ পছন্দ হয়েছে, ক্যাপ্টেন, হাই হাই ক্যাপ্টেন। ওকে, মামুন মিয়া আছে, রিদম ভাই আজ আমার জন্মদিন, আমি সিলেট আম্বরখানা থেকে, মতিবুর রহমান। ও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মতিবুর ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ, বেস্ট উইশেস ফর ইউ মতিবুর ভাই। অনেক অনেক দোয়া রইল, অনেক বড় হন, অনেক বড় হন। নুসরাত জাহান আছে দেখতে পাচ্ছি আমার সাথে, এখানে দেখতে পাচ্ছি আমাদের জিনিয়াকে আজকে কমেন্ট সেকশনে নাকি। আর যে আমায় মিস করছো কি, তুমি মিস না করলো আমি করছি, কারণ তোমার শো শুনতে পারছি না আজ। কেন কেন কেন? আচ্ছা, আর যে খান আছে দেখতে পাচ্ছি আমার সাথে, একটা ভিডিও দিয়েছে কমেন্ট সেকশনে, যে কেউ চাইলে দেখতে পারেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অহনা আছে, আবার আয়া ফুরসি, ওকে থাকো থাকো, আমার লগই থাকো, বুঝছো। আচ্ছা, আফ্রিদা ওয়াসিমা আছে আমার সাথে, শুভদুপুর সবাইকে, কেমন আছেন আফ্রিদা ওয়াসিমা? এখানে দেখতে পাচ্ছি সাউদা যুক্ত হয়ে গেছে আমার সাথে। আজকে আর কি বলবো, আজকে চুপচাপ শুনবো শুধু। ওকে, শুনতে থাকেন। এখানে দেখতে পাচ্ছি অবসান ভাই আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, গাজীপুর থেকে রওনা হলাম। আপনার প্রশ্ন শুনে অনেক ভাবলাম, জীবনে অনেক স্মৃতি আছে, স্পেসিফিক একটা দিন খুঁজে বের করতে অনেক ভাবতে হলো আমার। আমার ভালোবাসার মানুষ, আমার গুরুর সাথে কাটানো দিনগুলো আমার বিশেষ দিন। তবে গত মাসের 10 তারিখটা আমার জন্য বেছে নেওয়ার একটা দিন। সেই দিন আমার গুলু আর আমি সারা রাত গল্প করেছি, এমন অনেক রাত কাটিয়েছি, কিন্তু সেই দিনের কথা ভাবলেই আমি অনেক শান্তি অনুভব করি। আমার বাসায় আমি একটা ওয়াল পোস্টার বানিয়েছি, এটাতে আমি আমার গুলুকে নিয়ে ছোট ছোট চিরকুট লিখে রাখি। সে যখন ছুটিতে আমার বাসায় আসে তখন এগুলো দেখে সারপ্রাইজড হয়ে যায়, আর এটাই আমার শান্তি। অবসান ভাই, অসংখ্য ধন্যবাদ, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করলেন। এরকম প্রেম ভালোবাসা সবসময় বেঁচে থাকুক, অনেক অনেক দোয়া রইল। আচ্ছা, হ্যালো রিদম, আমি সাইমা, সাইমা হ্যালো, আমি রিদম, এই প্রথম মেসেজ করলাম, আর এই যে আমি প্রথম আপনার মেসেজ পড়লাম। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আমাদের নিশি যুক্ত আছে, সরি তোমার দাদুর কথাটা বলার জন্য না, ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। আচ্ছা, নিশি আরও কথা লিখেছে, সবই পড়বো, সবার সাথে কথা হবে, আড্ডা হবে, বাট এই মুহূর্তে একটা গানে চলে যাই লিসেনার্স। এই গানটা দিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার মনের কথা, যেটা আমি কখনো বলতে পারি না, যেটা আমি কখনো মানুষের সামনে তুলে ধরতে পারি না। হ্যাঁ, কারণ গানের নাম হচ্ছে প্রেমে পড়েছি। রিয়াদার পড়শি করা প্রেমে পড়েছি গানটা শুনবো, খুব সুন্দর একটা গান। না, আমি প্রেমে পড়িনি, এটা আসলে দুষ্টামি করলাম। সো প্রেমে পড়েছি গানটা শুনতে থাকি, আর এর ভেতরে যারা এখনো প্রেমে পড়েননি সবাই প্রেমে পড়তে থাকেন। খুব জলদি আবার ফিরে আসছি, এবং আছি কিন্তু একদম বিকেল 5টা পর্যন্ত। আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন মিড ডে ফেজের সাথে।

কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: Midday. Midday Field.
1: Hello, my beloved listeners, dosto log, dosto ka dost, yaro ka yar, RJ Ridom is here. Oh, asha korchi shobai jukto achen amar sathe, listeners, kemon lagche playlister gaan gulo? এতক্ষণ কিন্তু খুব সুন্দর একটা গান শুনছিলাম, গানগুলো শুনলেই মনটা ভালো হয়ে যায়। ওকে, সো আপনাদের পছন্দের গানগুলো কিন্তু আমাদের প্লেলিস্টে থাকে, আশা করছি আপনাদের গানগুলো ভালো লাগছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সায়মা যুক্ত আছে। কোথায় এই প্রথম মেসেজ করলাম, ইউ অ্যান্ড মি, এই সংটা প্লিজ একটু প্লে করবেন। ওকে সায়মা, যদি প্লেলিস্টে থাকে প্রমিস পেয়ে যাবেন, আর যদি না থাকে দেন আই এম রিয়েলি সরি। ওকে, আচ্ছা সায়মা আরো লিখেছে, কারো কণ্ঠ এত সুন্দর হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইট মিন্স আ লট ফর মি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে সাউদা আছে। আমি বাবা মার একমাত্র মেয়ে হওয়ার পরেও মার হাতে যে মার খেয়েছি না পড়ার জন্য, এই জন্যই এখন মানুষ হয়েছি, বাট এখনও মার কাছে মার খাই। করলা ভাজি না খাওয়ার জন্য আর কেউ দেখতে কি দেখতে এলে না যাওয়ার জন্য। আচ্ছা, বাবা মার এই বকাবকি বা মার খাওয়ার যে ব্যাপারটা, মারামারির যে ব্যাপারটা, এটা সবসময় চলমান। আসলে একটা সন্তান কখনই তার বাবা মার কাছে বড় হয় না, এটা কিন্তু একটা ফ্যাক্ট। বাই দ্য ওয়ে সাউদা, করলা ভাজি খেতে হবে, আমি করলা ভাজি খুব পছন্দ করি। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কেউ একজন, কোথায়, অনুষ্ঠানটা মনোযোগ দিয়ে শুনলাম, খুব ভালো লাগলো। তবে ওনার হাজবেন্ড কোথায়, সঞ্চালকের সব মিলিয়ে, ও আচ্ছা, এটা একটা ভিডিও রিভিউ দিয়েছে। ওকে ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে সাউদা যুক্ত আছে সিলেট থেকে। আচ্ছা, আমাদের সাথে আরও একজন সাউদা চলে এসেছে, ওয়াও, নাইস নাইস। কোথায়, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, আপনার বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়া? না না না, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কেন হবে। আচ্ছা, ব্রাহ্মণবাড়ির ওই সাইডে অবশ্যই আমার নানুর বাড়ি, কসবা, যদি কেউ চিনে থাকেন আর কি, আই ডোন্ট নো চিনবেন কিনা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছে, পাতার বাসুরি, পাতার বাসুরি শুনতে চান? ওকে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে ফারজানা আছে রংপুর থেকে, জান্নাতুল হীরা আছে আমার সাথে। এই ছোটবেলার একটা ঘটনা, সেদিন আমি পানি দিয়ে খেলছিলাম, এরপর আম্মু আমাকে ইচ্ছা মতো মেরেছিল, পরের দিন আমার জ্বর অনবরত বমি শুরু হয়ে যায়, পরে এই হসপিটাল ওই হসপিটাল কিছু বাদ রাখেনি, এক কথায় আমি সেদিন দুনিয়া থেকে চলে যেতাম। আম্মু তো শেষ দায়ে পড়ে কান্না শুরু করে দেন, এত সেন্সিটিভ বলে হয় জান্নাতুল হীরা? তাহলে তো দেখতে পাচ্ছি জান্নাতুল হীরাকে কিছু বলাও যাবে না। রংপুর থেকে মামুন আছে আমার সাথে, এদিকে রংপুর থেকে যুক্ত আছে কেউ একজন, নাম লিখেনি। তারপর আমার সাথে এদিকে যুক্ত আছে কে আছে, মাহিন, মাহিন মোস্ট ওয়েলকাম, আশরাফি আছে আমার সাথে। তারপর এখানে দেখতে পাচ্ছি, ও বড় সাহেব, আমার মেসেজ পড়েন না কিল্লিগা, এই যে চলে এসেছি, কি জানি ওয়ারিসা। আচ্ছা, ওয়ারিসা লিখেছে, বড় সাহেব কেমন আছেন আপনি, আর আমাদের বন্ধু নিশি, ঐশি, মাম্পি, জান্নাতুল হীরা, জিনিয়া, তমা, সাউদা, উমের রায়হান, আরশি, আরো যারা যারা আছে সবাই কেমন আছে? বাহ, সবার নাম মুখস্থ। হ্যাঁ, চলো জিনি আপু, মাম্পি আপু, সাউদা আপু, একদিন অফিসে, অফিস শেষে যখন বড় সাহেব বাসায় যাবে, তখন আমরা সবাই তাকে কিডন্যাপ করে নিয়ে তেঁতুল গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখে জিজ্ঞেস করব, গল্প না করে এত গান বাজায় কেন? আর হ্যাঁ, যে গাড়িতে করে কিডন্যাপ করব, ওই গাড়ির জানালার পাশে আমি বসবো। ওরে বাবারে, জানালার সিটও দখল হয়ে গেছে, ওয়ারিসা ওয়ারিসা, গুড ওয়ান, গুড ওয়ান। সিফাত ভাইয়ের শোকি আজ আছে, হ্যাঁ, আমি বিদায় নেওয়ার পর সিফাত ভাইকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, আমার প্রেম জিনিসটা সবচেয়ে বিরক্তিকর, পছন্দ কর, সরি অপছন্দের, হ্যাঁ আমিও প্রেম টেম পছন্দ করি না, কপালে জোটে না তো তাই। আচ্ছা, তুমি মনে করো তোমার ভালোবাসার মানুষটার বিয়ে হচ্ছে, তুমি সেই বিয়েতে দাওয়াত খেতে গেছো, তোমার সামনে তার বিয়ে হচ্ছে, তখন তুমি কি করবে? ওই যে খাবো মজা করে। আচ্ছা, আয়ান যুক্ত আছে, নুমাইয়া আছে দেখতে পাচ্ছি আমার সাথে, এদিকে যুক্ত আছে রংপুর থেকে সাদিয়া, ওকে আদিয়া সরি। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি সাউদা আছে, একটা জিনিস ভাবলে অনেক বেশি ভালো লাগা কাজ করে, কোনো কিছু না করলেই আমি কয়েকজন আরজের প্রিয় লিসেনার, লিসেনারদের প্রিয় বন্ধু হতে পেরেছি, রেডিও আমাকে সুন্দর কিছু সম্পর্ক উপহার দিয়েছে, নাইস। যাই হোক লিসেনার্স, একটা গান শুরু হয়ে গেছে, গান শুনতে থাকেন, মানি অন মাইন্ড, স্যাম স্মিথের, আমি পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি।

0: Fields.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমরা আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করতে পারবেন এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো মাই বিলভড লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমরা একদম শেষ ঘন্টায় চলে এসেছি, দেখতে দেখতে কিন্তু বিকাল নেমে এসেছে। আর আমার সাথে অনেকেই যুক্ত আছেন, আমি যদি বলি আরজে খান আছেন, আশালো আছে আমার সাথে, মোহনা আছে আমার সাথে, সরি অহনা, তারপর এখানে যদি বলি ঈশানা যুক্ত আছে আমার সাথে, তারপর আমার সাথে যুক্ত আছে আফ্রিদা ওয়াসিমা, উমের রায়হান চলে এসেছে, এমডি ফায়াদ হোসেন আছেন কমেন্ট সেকশনে, নাম্বারেও দেখতে পাচ্ছি অনেকে আছেন, হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকেই যুক্ত আছেন। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আসলে পুরো সমাজের যুক্ত আছেন। এখানে দেখতে পাচ্ছি একজন লিখেছে, ওয়াও, আমার নানু বাড়ি দাদু বাড়ি দুটাই কসবায়। আচ্ছা, কসবার ব্যাপারে কথা হবে, বাট এই মুহূর্তে আমি হচ্ছে, আমাদের যেহেতু বিকেল হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে, আমি আসরের আজানের ব্রেকে চলে যাচ্ছি। আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন, এই ঘন্টা পুরোটা জুড়ে কিন্তু আছে আপনাদের সাথে, গল্প হবে, আড্ডা হবে, বেশি কথা বাড়াচ্ছি না। আজানের সময় হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে, দিন কিন্তু খুব ছোট হয়ে যাচ্ছে, এখন সময়ে অনেকটাই কমে আসছে বেশিরভাগ দিক থেকে। যাই হোক, আমরা আজানের ব্রেকে যাই, আজানটা হোক, তারপর আমি আবার খুব জলদি ফিরে আসি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন মিড ডিফেন্সের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday Feels.
1: Hello, my beloved listeners. Welcome back again. আজানের ব্রেকে গিয়েছিলাম, দেখতে দেখতে আজান শেষ, বিকেল নেমে এসেছে। ওকে, সো বিকেলের এই সুন্দর মোমেন্টে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 লিসেনার্স। খুব ইজিলি কিন্তু রিদমকে রিচ করতে পারবেন। রিদমকে রিচ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে। অলওয়েজ মোস্ট ওয়েলকাম, এনি টাইম মোস্ট ওয়েলকাম। ফেসবুক অ্যাড্রেস ইজ facebook.com/ILoveDhakaFM। তাছাড়া আপনি আমাকে নাম্বারেও টেক্সট করতে পারবেন, দ্য নাম্বার ইজ 01841904904। ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বন্ধু, চাইলে আপনি হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ করতে পারেন। ওকে, আমার সাথে এখানে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তখন একজন বলছিলেন যে আমার নানু বাড়ি দাদু বাড়ি দুটি কসবায়, সো এটা হচ্ছে আমাদের সিলেট থেকে সাউদা। ওকে, হ্যাঁ, আমার নানুর বাড়ি হচ্ছে কসবা, যেমনটা বলছিলাম, কসবা একদম স্টেশনের সাথেই, ইন্ডিয়ার গা ঘেঁষেই আমার নানু বাড়ি। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে আমাদের সাউদা, সাউদার টেক্সট আমি পড়েছি। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনার প্রথম শ্রোতা, খুব সুন্দর একটা ছবি দিয়েছে, দুজন কিউট বেবিকে দেখতে পাচ্ছি, দুইটা বেবি খুব কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, আমার সাথে এখানে ফেসবুকের কমেন্ট সেকশনে অনেকে আছেন, ফায়াদ হোসেন কোথা থেকে, রংপুর থেকে, মনে আছে আমাকে? মনে আছে, মোস্ট প্রবলি, আসলে এত এত মানে অনেক সময় খেয়াল থাকে না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ঈশানা আছে, তুমি কোন দিনটা বেছে নিতে? আমি কোন দিনটা বেছে নিতাম, এটা আসলে ঠিক ভাবার বিষয়, আমি এখন পর্যন্ত ভাবিনি, যেটা সত্যি কথা। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আস আলো, আশালো, আশালো, ওকে, হাই রিদু, আমি আলো, ওকে, আমি কালো। আচ্ছা, আমি ক্লাস থ্রি থেকে আপনাদের এফএম এর সাথে আছি, ওকে, মোস্ট ওয়েলকাম, আজ ফার্স্ট নক দিলাম, থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট ফর মি, আশা করছি এখন থেকে রেগুলার কথা হবে। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে হিয়া যুক্ত আছে, তারপর এখানে দেখতে পাচ্ছি হিয়া রংপুর থেকে, ওকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। সিলেট থেকে পারমিতা চলে এসেছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে মাহিন, ওকে, তারপর রংপুর থেকে যুক্ত আছে কেউ একজন, নাম লিখিনি, সোহেল, ওকে সোহেল, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, যাক অবশেষে একটু হলেও তোমাকে রাগাতে পেরেছি, মাম্পি, মাম্পি, মাম্পি, মাম্পি চুপচাপ হয়ে গেল, মাম্পির সেই দুষ্টামি কিন্তু একই রকম আছে। আচ্ছা, রূপকথা যুক্ত হয়ে গেছে আমার সাথে চট্টগ্রাম থেকে, ওয়াও, আপনার নামটা বেশ সুন্দর, রূপকথা। আচ্ছা, জ্যোতি আছে আমার সাথে দেখতে পাচ্ছি রংপুর থেকে, সাউদা যুক্ত আছে আমার সাথে। এক পাগলকে সামলাতে সামলাতে আমি হাঁপিয়ে উঠেছি, কখন কি করে বসে, তার উপরে এত জ্বালা, আমি বুঝি না, অনার শেষ হলেই কোনো একটা মেয়েকে বিয়ে করতে হবে। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি আমার গরু খায় ঘাস, আমি তোমার উপর ক্রাশ, তাই পরীক্ষায় করি নাই পাস, তাই বাবা মা দেয় বাস। গুড ওয়ান, গুড ওয়ান। ওকে, আপনাদের মেসেজ দিয়ে কিন্তু আমাদের এই বিকালটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে, আমরা মাঝামাঝি অবস্থানে আছি, আবার যে কোনো সময় হুট করে বিদায় নিতে হয়, ঠিক বলা চলে না মানে কতক্ষণ আছি। এই মুহূর্তে একটা গানে চলে যেতে পারি আমরা, ফাহমিদা নবীর গান, এটা হচ্ছে আহা ফিল্মের, এই গানটা হয়তো অনেকেই শুনেছেন, খুব সুন্দর একটা গান। লুকুচুরি লুকুচুরি গল্প, হ্যাঁ লিসেনার্স, লুকুচুরি লুকুচুরি গল্প, যাই হোক, লুকুচুরি লুকুচুরি খেলতে থাকি, খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, আপনাদের ভালোবাসার মানুষ।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday Field.
1: हेलो दोस्तों लोग दोस्तों का दोस्त यार रुका यार तार पर टकी बोल बो आज रिदम इज हियर आशा करছি লিসেনার সবাই যুক্ত আছেন আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে আছি 4টা বেজে 40 মিনিট আসলে বলতে পারলাম না যে সময়টা কিভাবে চলে গেল আচ্ছা আমার সাথে অনেকেই যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে পুরো সমাজের যারা আমার সাথে যুক্ত ছিলেন আমার সাথে এত সুন্দর একটা আড্ডায় ছিলেন আপনারা আপনাদের মনের কথা বলেছেন কোথা থেকে আছেন সেগুলো জানিয়েছেন সো আশা করছি আমাদের মিড ডে ফেজের আজকের এই দুপুরটা খুব সুন্দরভাবেই কেটেছে দেখতে দেখতে কিন্তু বিকাল নেমে এসেছে কিছুক্ষণ পর সন্ধ্যাও হয়ে যাবে সো এই তো এভাবেই আসলে আমাদের দৈনন্দিন লাইফ যাচ্ছে যাই হোক আপনাদের সাথে আছি আমি হয়তোবা বিদায় মুহূর্তে আবারও আসবো কথা হবে গল্প হবে আর এই মুহূর্তে একটু দেখবো যে আমার সাথে কে কে যুক্ত আছে ওকে বাবু রিদম তুমি কি করো তোমার কথা এত মিষ্টি লাগে কেন আমার তো তোমার মতো ছেলে কি মেয়ে আছে গোলাপ্রু তং চঙ্গা ওকে আচ্ছা আমি শেষের কথাটা ঠিক বুঝতে পারিনি তং চঙ্গা কি বলেছেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কদমতলি থেকে আছে আমার সাথে মোহাম্মদ আলামিন রিদম ভাই আজকে আপনার কণ্ঠ শুনে হঠাৎ ঘুম থেকে উঠে গেছি কেন আমার আমার কি অ্যালার্মের মতো কাজ করলো নাকি ওকে ঢাকা থেকে মাইনুল আছে আমার সাথে মোস্ট ওয়েলকাম মাইনুল আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছি আমার সাথে চট্টগ্রাম থেকে সায়মা যুক্ত হয়ে গেছে মন ভালো না কি করলে মন ভালো হবে রিদম মন ভালো করার জন্য জাস্ট খালি মনে মনে হচ্ছে ডিসিশন নিতে হবে যে মনটা ভালো করতে হবে মনটা ভালো থাকতে হবে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে আমাদের বিআইন সাহেব আচ্ছা বিআইন সাহেব আমি বলি আপনার মেসেজটা আমি পড়েছি এখন এখানে না পড়ি আশা করছি রাগ করবেন না কারণ মেসেজটা অনেক বড় তো এদিকে দেখতে পাচ্ছি নুজাইমা যুক্ত আছে ঢাকা থেকে আমার সাথে কালকে এক্সাম দোয়া করবেন অনেক অনেক দোয়া রইল অনেক অনেক দোয়া রইল আচ্ছা আনিকা যুক্ত আছে দিনাজপুর থেকে দেখতে পাচ্ছি আমার সাথে এখানে যুক্ত আছে আফসানা মিমি ফ্রম রংপুর ভাই আপনার বিয়ের কাহিনীটা আমি বলেছিলাম সময়ে ভুল ছিল পড়েছেন কি সত্যি বলছি প্রাইভেট থেকে এইমাত্র আসলাম আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছি আমার সাথে তাসকিয়া যুক্ত আছে আর যে কেমন আছো গো তুমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তাসকিয়া আপনি কেমন আছেন আচ্ছা ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু আমার সাথে অনেকে যুক্ত আছে সবাইকে আসলে অনেক অনেক ভালোবাসা যে আসলে পুরো সময় জুড়ে সবাই আমার সাথে যুক্ত থাকছেন বা আমাকে এই যে এত ধৈর্য ধরে মেসেজ করছেন আবার অনেকে অনেক সময় রাগ করেন যে আমি আর মেসেজ করবো না আমি আর টেক্সট করবো না আমার মেসেজ পড়ো না কেন আমার টেক্সট পড়ো না কেন সো এই বলার পরেও রাগ করার পরেও কিন্তু আপনারা হচ্ছে আবার আমার সাথে যোগাযোগ করেন বা আমাকে মেসেজ করেন বা টেক্সট করেন যে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে এটাই হয়তো আমি আপনাদের কাছ থেকে পাওনা বা এটা এই যে এটা পাই এই ভালোবাসাটা বা এই কৃতজ্ঞতা হয়তো আমি কখনো প্রকাশ করতে পারবো না যাই হোক লিসেনার্স সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি বিদায় মুহূর্তে আরেকবার আসবো এই মুহূর্তে একটা গান শুনি আমরা এখন পলাশের করা আমার বাড়ি অ্যালবামের একটা গান শুনবো পিরিতে শান্তি মেলে না হ্যাঁ পিরিতে শান্তি মেলে না এটা একটা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য সো এই গানটাই শুনে আসি বিদায় মুহূর্তে আবারও খুব জলদি ফিরে আসছি আপনাদের মাঝে

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
4: হ্যালো মাই সুইটহার্টস, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। ওকে লিসেনার্স, একদম শেষ পর্যায়ে আছি আজকের মিড ডে ফিলস অনুষ্ঠানের। দুপুর 2টা থেকে শুনছিলেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম মিড ডে ফিলস নিয়ে হাজির ছিলাম। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, 4:49। আমি বিদায় নিচ্ছি, তবে কোনো সমস্যা নেই, আপনাদের প্রিয় সিফাত ভাই চলে আসবে উইথ ঢাকা মেট্রো 9040। আশা করছি সিফাত ভাইয়ের সাথে আবারও আপনাদের আড্ডা জমে উঠবে। অ্যান্ড আমার সাথে পুরো সমাজজুড়ে যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি হোয়াটসঅ্যাপে যদি একটু চলে যাই, দেখতে পাচ্ছি ঈশানা আছে আমার সাথে, এখানে কেউ একজন আছে লিখেছে ভাইয়া রিদম। কে কে? ও মুয়াজ, মুয়াজ, ওকে মুয়াজ। আচ্ছা, আমার নামটা প্রকাশ করো নাই কেন, আমি নওরিন জাহান। একটা পছন্দের গান পাখি, গান পাখি পাকা পেঁপে খায়, এরকম কোন গান আছে? আমি তাহলে শুনি নেই মোস্ট প্রবলি। আচ্ছা, পাখি পাকা পেঁপে খায় কথাটা থেকে মনে পড়লো, যেটা আগে অনেক সময় দিত, বলতো যে রিদম বলতো পাখি পাকা পেঁপে খায় 10 বার বল। ব্যাপারটা হঠাৎ করে মনে হলো, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। ওয়াও, আমি তো পারি, ইন্টারেস্টিং। আচ্ছা যাই হোক, এটা ফান ফ্যাক্ট সাইডে রাখি। আচ্ছা হাই, হ্যালো, এখানে দেখতে পাচ্ছি কনক আছে আমার সাথে। আচ্ছা বিয়েই, দাঁড়াও তোমার খবর করছি। আচ্ছা, তোমার আম্মুর কাছে বিচার দিব, তুমি কম কথা বলো। ঠিক আছে রাইসা আপু, ধন্যবাদ আমার নাম বলার জন্য। আর আপু, তুমি জানালার পাশে বসবে, আমি গাড়ি চালাবো। আর বিয়াই, তোমাকে আমি গাছের সাথে ঝুলিয়ে রাখবো। বাবারে, সবাই মিলে দেখে আমার পেছনে পড়ে গেল, জানি না কপালে কি আছে। আচ্ছা, খায়রুল কবির ভাই আছে, একদম শেষ পর্যায়ে এসেছে সৌদি আরব দাম্মাম থেকে, মোস্ট ওয়েলকাম ভাইয়া। সবাইকে আমি আরও একবার ভালোবাসা জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি জান্নাত যুক্ত হয়ে গেছে, যদিও স্কুল সেরে এসেছে মোস্ট প্রবলি, একদম শেষ পর্যায়ে। আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমি রিদম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হচ্ছে আগামীকাল হাজির হয়ে যাব। মিড ডে ফিলসের তো এটা আজকে শেষের দিন, যেহেতু আজকে বুধবার, সো কালকে আমি হাজির হব উইকেন্ড বাজ নিয়ে বিকাল 5টা বাজে। সো আপনারা যদি বিকাল 5টায় টিউন করে ফেলেন, আমাকে কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন। কালকে আমাদের বিকালের আড্ডা জমবে, অ্যান্ড কালকে মোস্ট প্রবলি আমার সাথে হয়তো কোনো গেস্ট থাকতে পারে, আমরা হয়তো বা কোনো একটা ইভেন্ট নিয়ে বা কোনো একটা বড় একটা প্রোগ্রাম নিয়ে হয়তো বা কথা বলবো। সো দেখা যাক, এখনো বলতে পারছি না, যদি থাকে তাহলে তো হলেই, সবার সাথে আড্ডা হবে, আপনারাও থাকবেন, আপনাদের সাথে গল্প করবো। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমরা খুব সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নিব, ঈশান মজুমদার আর শুভেন্দু দাস শুভর করা একটা গান, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার, হুসনে আরা গুলবাহার। গোলবাহার গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি, আশা করছি এই পুরো দুপুরের মতো বিকালটা, বিকাল করে সন্ধ্যা আসবে, সন্ধ্যা রাত্রি পুরোটা সময় আপনাদের খুব সুন্দরভাবে কাটবে। আগামী দিন বিকাল 5টায় হাজির হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: Metro 9040.
1: Let's talk more music. Hot, hottest music.
2: আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল ঢাকা মেট্রো 9040 সিফাতের সঙ্গে এবং সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040 শো। আজকেও কিন্তু কথাবার্তা হবে, তবে আজকে কথা হবে সন্ধ্যা 7টা পর্যন্ত। 7টা বাজে আপনি পেয়ে যাবেন ক্যারিয়ার গসিপ। সো ক্যারিয়ার নিয়ে যারা খুব বেশি পরিমাণ চিন্তিত তারা কিন্তু অবশ্যই প্রোগ্রামটি শুনতে এবং দেখতে পারেন, এবং এটা আপনার ক্যারিয়ারের জন্য বা আপনার সামনে চলার পথে অনেক ইজি হবে আমি বিশ্বাস করি। আচ্ছা, এর মধ্যে যারা যারা যুক্ত হয়ে গেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। অনেক অনেক কথা হবে এর মধ্যেই, এই দুই ঘন্টার মধ্যে কথা গান অনেক কিছুই হবে। তো আমাকে লিখতে হলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাকে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকে সেটা হচ্ছে নম্বরটি 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। ওকে, সো ওয়ারিসা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম মিনহাজ ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়ারিসা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। আমার কেন যেন মনে হচ্ছে কি একটু ঠান্ডা বা জ্বর জ্বর একটা ভাব মনে হচ্ছে, এটা ওয়েদারের কারণে এবং এটা আসতেও পারে। আমি তো বললামই যে আমাদের প্রতি বছরই আমরা সবাই এই ধরনের আসলে ভাইরাল ফ্লু বা ফ্লু দ্বারা আক্রান্ত হই বা মানে এটা ফেস করতে হয় আর কি আমাদের, যেহেতু আমাদের ছয় ঋতুর দেশ। আচ্ছা, এখানে আছেন হচ্ছে আমাদের বন্ধু লামিয়া, রংপুর থেকে যুক্ত হয়ে গেছেন, স্বাগত জানাচ্ছি বন্ধু আপনাকে আমাদের সঙ্গে আমাদের আড্ডায় যুক্ত হওয়ার জন্য। দিন শেষে যখন রাত নামে তোমাকে আমি খুঁজে পাই আধারের শিরোনামে, বলো তো এটা কার গান? সানিম, সানিম আসলে গানের মাঝ থেকে যদি আপনি আমার লিরিক্সও দেন তারপরে আমার মনে থাকে না অনেক সময়, সো এই ব্যাপারে আমি একটু আসলে পেছনেই আছি আর কি। জান্নাত আছেন আমাদের সঙ্গে, ভাইয়া আজকে আমার মনটা খারাপ, কি করলে ভালো হবে? কি কারণে মন খারাপ সেটা আগে জানতে হবে ভাইয়া, তারপরে বলতে হবে, কারণ মানে মন খারাপ তো বিভিন্ন কারণে হতে পারে তাই না? তো সেই ক্ষেত্রে আগে জানতে হবে যে আসলে আপনার মনটা কি কারণে খারাপ, তখন সেই অনুযায়ী হয়তো বা বন্ধু হিসেবে একটা সাজেশন দিতে পারবো। আরাফাত আজিম আছেন আমাদের সঙ্গে, আচ্ছা এটার একটু ব্যাখ্যা করবেন, আচুরি অনুশিখা অপরে বুঝি নাই আপনার SMS টা, আমি বুঝি নাই বন্ধু, একটু বুঝাই বলবেন। আচ্ছা লিখেছেন, হ্যাঁ কেমন আছো পুচু পুচু ভাইয়া, পুচু পুচু ওকে জয়েন হয়ে গেলাম, জুলি আছি 7টা পর্যন্ত, ওকে আমাদের কেরানীগঞ্জের জুলি, জুলি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ঢাকা মেট্রো 9040 তে। আমাদের রানী যুক্ত হয়ে গেছেন, পাগলু ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। জানেন অনেকে পূজায় বাসায় চলে যাচ্ছে, বাট আমি বাসায় যাব না, কারণ আমি নিয়ত করেছি কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স নিয়ে তারপর বাসায় ফিরব, মায়ের হাসি মুখটা দেখব, তাতে কত কষ্ট হয় হোক ভাইয়া আমার জন্য দোয়া করবেন। আচ্ছা রানী ঠিক আছে, আপনি আপনার কাজের ব্যাপারে আপনার পড়াশোনার ব্যাপারে অনেক ডেডিকেটেড, ঠিক আছে সব ফাইন, কিন্তু মায়ের মুখে হাসি ফুটানোর যে ব্যাপারটা, এখন আপনি না যাওয়ার কারণে মা যদি গোমরা হয়ে যায়, মা যদি স্যাড হয়ে যায়, এটা কি ঠিক হবে? তো একটু মায়ের সাথে একটু কথা বলেন যে আসলে মা আসলে কোনটা চায়। মা যদি বলে যে না আমি দেখতে চাই তোমাকে, তাহলে আমার মনে হয় যে আপনি একটু গ্যাপ তো নিতেই পারেন, একটু ব্রেক তো নিতেই পারেন, এতে আপনি আলাদা একটা এনার্জি পাবেন, ঠিক আছে? বাসায় গেলেন, আলাদা একটা এনার্জি নিলেন, তারপর আবার আপনি মনে করেন যে আপনার কাজে ফিরে আসলেন। সো আপনি দেখেন কোনটা বেটার হয়, ঠিক আছে? আমার মনে হয় আপনি একটা অবশ্যই কনক্রিট একটা জায়গার মধ্যে আসলে অবশ্যই পৌঁছাতে পারবেন। আচ্ছা যাই হোক, যে যে বন্ধুরা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কথাবার্তা হবে। আর গতকালকে ম্যাচটা নিয়ে আসলে বলছিলাম, কিন্তু আসলে আমাদের ক্যাচ মিসফিল্ড সব কিছু মিলিয়ে আসলে আমরা ম্যাচটা ধরে রাখতে পারিনি ফাইনালি, আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচের কথা বলছি। এদিকে কিন্তু আবার যদি বলি, আচ্ছা মানে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া যে উইমেন্স ক্রিকেট যেটা ছিল সেখানেও কিন্তু আসলে আমাদের একটা খুব বড় ধরনের হার হয়েছে, 8 উইকেটে হার। তো যাই হোক, খেলার ভিতরে হার জিত থাকবেই, মানে পরবর্তী ম্যাচের জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা, দেখা যাক কি হয়। তো এই মুহূর্তে গানে চলে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে আমানত আলীর কণ্ঠে বলো না, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: ঢাকা FM 90.4।

0: 9040.
1: Let's talk more music. Hot, hot music.
2: ঢাকা FM 90.4 সিফাতের সঙ্গে চলছে ঢাকা মেট্রো 9040। আমার বন্ধুদের কথাবার্তা কিন্তু অনেক জমে গেছে, সো সেই কথাবার্তাগুলো পড়বো। আর যারা লিখতে চান অবশ্যই লিখতে পারেন আমাকে 01841904904 এই নম্বরটিতে। এবং যারা আসলে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন বা আইফোন ইউজ করছেন, আপনারা কিন্তু চাইলেই আমাদের ঢাকা FM এর যে অ্যাপটি আছে অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে। অমৃত বোস যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছিলেন শুভ বিকেল। শুভ বিকেল এখন অবশ্য পরন্ত বিকেল। এখানে আছেন হচ্ছে কি অবস্থা ব্রো, ওকে ব্রো, এটা কে আমাদের বন্ধু মুয়াজ, ওকে আমাদের মুয়াজ আছেন আমাদের সঙ্গে। আরও আছেন আমাদের সঙ্গে ফিরসে হাজির হো গে ভাইজান, আপকো প্যার ভরা সালাম আদাব, রায়হান সৈয়দপুর থেকে ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ, যুক্ত হয়ে গেছেন আপনি আমাদের সঙ্গে। আর আছেন একজন নতুন বন্ধু, বলেছেন আমি নতুন জয়েন করলাম, কিন্তু নতুন হলে কি, আপনার নাম কি নতুন নাকি, আপনি নাম লিখবেন না। তৌহিদুল আমাদের বন্ধু যুক্ত হয়ে গেছেন বনশ্রী থেকে, লিখেছেন আছি পুরোটা সময় জুড়ে ওস্তাদ, থ্যাংক ইউ তৌহিদুল, অবশ্য থাকবে এটা আমি শিওর, মোটামুটি এই কয়েকদিনে আমার একটা অভ্যাস হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, তুমি মনে করো এটা এটা কি হিমাদ্রি লিখেছেন, আচ্ছা মনটা খুব খারাপ, আচ্ছা তুমি মনে করো তোমার ভালোবাসার মানুষটার বিয়ে হচ্ছে, তুমি সেই বিয়েতে দাওয়াত খেতে গেছো, তোমার সামনে তার বিয়ে হচ্ছে, তখন তুমি কি করবে হিমাদ্রি? তখন আমি বিয়ে খাবো, কারণ বিয়ে বিয়ের জায়গায়, মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার জায়গায়, ভালোবাসা ভালোবাসার জায়গায়। এখন তাকে ভালোবাসি বলে তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে বলে আমি কি খাওয়া দাওয়া ছেড়ে দিব, এটা তো হতে পারে না, তাই না? এই জন্য ওই ঠিক আছে, তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, সেটা নিয়ে একটু কষ্ট থাকবে, কিন্তু তার মানে এই না জানে এত সুস্বাদু খাবার আমি মিস করব। সো সেটা যদি হয় গার্লফ্রেন্ড তাহলে ব্যাপারটা অনেকটা এরকমই হবে হিমাদ্রি। আচ্ছা তিনি আরও লিখেছেন আমার গরু ঘাস খায় ঘাস, আমি তোমার উপর ক্রাশ, তাই পরীক্ষায় করি না পাশ, তাই বাবা দেয় বাস, ওকে রংপুর থেকে হিমাদ্রি। আজ আমার মামাতো বোন বাসায় এসেছে, তার নাম হচ্ছে রাখি, তার সাথে তোমাকে শুনছে, ওকে রাখিকেও স্বাগত জানাচ্ছি, আমাদের হিমাদ্রি এবং রাখিকে স্বাগতম ঢাকা FM 90.4 এ। আচ্ছা এখানে আছেন আমাদের বন্ধু নিশি, লিখেছেন হচ্ছে সিরাজ ভাই কেমন আছো আর বাসার সবাই কেমন আছে? ভাইয়া তোমরা কয় ভাই বোন? আমরা হচ্ছে দুই ভাই দুই বোন, মানে চার ভাই বোন আমরা টোটাল, আমি সেকেন্ড, আমার বড় বোন, আমার পরে আবার বোন, তারপর আবার একটা ছোট ভাই। আচ্ছা নিশি লিখেছেন

ছোটবেলায় একবার বিস্কিট মনে করে সাবান খেয়েছিলাম। ওকে, খাওয়ার পর বাইরে ভাই যে মার খেয়েছে আম্মুর হাতে, কি বলবো, যে মারটা একের ছিল সেই মার। আচ্ছা, আর আমার FM এর বন্ধুরা আমার মতো ছোটবেলায় কে কে আম্মুর হাতের সেই মার খেয়েছেন একটু বলেন। আমার মনে ম্যাক্সিমামই খেয়েছে আর কি। যাই হোক, দেখি কোন আল্লাহর বান্দা আমার মতো শয়তান ছিল না। আসলে দেখেন, সবসময় যে শয়তান হলেই যে আসলে মাইর খায় বিষয়টা এরকম না, কিন্তু মানে ছোটবেলায় অনেক অবুঝ থাকি আমরা, অনেকে বড় থাকতেও অবুঝ থাকি, তো অবুঝ থাকি আমরা অনেক সময় এদিক ওদিক বা নতুন কোনো একটা কিছু জানি না, অনেক সময় ভুল করে ফেলি। তো বাবা মার সারাদিন অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে, মেজাজ এমনি 420 থাকে বা 440 থাকে আর কি। সো সেই ক্ষেত্রে তারা প্রহার করতো, তারপরে এই না জানে তার সন্তানরা শয়তান বা এই কারণে মারা হচ্ছে, এরকম কিছু না। আচ্ছা, আর উঠতে বসতে মার খেত বিয়ে। এখন তুমি গান বেশি বাজাও, কথা কম বলো, কেন গো বিয়ে এরকম করছো, কে বললো? আমি তো কালকে কথা বললাম অনেকগুলো। আচ্ছা, আর ওরিসা আপু ঠিক বলেছে, ওরিসা আপু তুমি জানালার পাশে বসবে আর আমি গাড়ি চালাবো, আর আমি তো তোমার গাছের সাথে উল্টো করে ঝুলাই রাখবো, আমাকে আমাকে ওকে। আর ওরিসা আপু আই হ্যাভ ইউ, আমার নাম বলার জন্য ধন্যবাদ তোমার। ওকে, নিজে আপনাকে ধন্যবাদ আপনার মানে কথা শেয়ারের জন্য। তবে নিশির কথা মতো যদি কোনো বন্ধু যদি অতিরিক্ত মায়ের খেয়ে থাকেন আর কি সবসময়, এবং জানাতে পারেন, সমস্যা নেই। চিটং থেকে সাইম আছেন, আচ্ছা আরও আছেন আমাদের সঙ্গে, স্কুল থেকে এসেই যুক্ত হলাম, যুক্ত হয়ে গেলুম সিফাত চাচার সঙ্গে। ওকে, ভাতিজি আমার নাকি, ভাতিজা ভাতিজা মাইনুল ভাতিজা ঢাকা থেকে আছেন আমাদের, মাইনুল মাইনুল স্বাগত জানাচ্ছি আপনাকে। হাই সিফাত ভাই, কি অবস্থা আপনার? তিলোত্তমা কৃষ্ণা, বহুদিন পরে দেখলাম তিলোত্তমা কৃষ্ণাকে, মাঝে কিন্তু রেগুলার ছিলেন, আবার হারিয়ে গেছেন ভাইয়া। আমি কাউসারা রংপুর থেকে, কেমন আছো, আমাকে একটা গান শোনাও। গান তো বন্ধু আলাদাভাবে আসলে স্পেসিফিক গান শোনাতে পারছি না, এই জন্য দুঃখিত। লুবাইনা আছেন চট্টগ্রাম থেকে, কেমন আছো সিফাত ভাইয়া? লাঞ্চ করেছো? ইয়াস, সব ডান। ইস, তোমার সালাম দেওয়াটা কি যে ভালো লাগে, থ্যাংক ইউ বন্ধু। সালাম দেওয়াটা এটা আসলে আমরা যারা মুসলমান আছি অবশ্যই সেটা তো আমরা করতে পারি, যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা তাদের মতো ফলো করবেন। তো আমরা তো বেসিক্যালি যে যে ধর্মেরই আছেন সেটাকে মোটামুটি আমরা যেগুলো আমাদের দৈনন্দিন চলার পথে ব্যবহার করতে পারি, তো ভালো, আমাদের নিজের প্রতি বা ধর্মের প্রতি একটা সম্মান। আচ্ছা, লিখেছেন ধাঁধা সম্রাট, এই ছোট্ট ধাঁধাটার উত্তর কি হয় বলতো? কি বিশ্ববাসী কখন বিশ্বাসী হবে, বিশ্ববাসী কখন বিশ্বাসী হবে, মাঝখান থেকে ব ফেলে দিতে হবে তাহলে তো বিশ্বাসী হয়ে যাবে, তাই না? এরকমই হওয়ার কথা। যাই হোক, বেশি শর্টকাট দিয়ে ফেলেছি, আমি একটু আনারি এই ব্যাপারে অবশ্য। যাই হোক, মেহরিনের গান আনারি, শুনতে থাকুন সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। প্রথম ঘন্টার শেষ দিকে আমরা সিফাত আপনার সঙ্গেই আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে, এবং আপনি টিউন করে আছেন ঢাকা FM 90.4, এবং অবশ্যই থাকবেন সাতটা পর্যন্ত, কিন্তু আমাদের এই আয়োজনটা চলতে থাকবে এবং তারপরে আপনি পাবেন হচ্ছে ক্যারিয়ার গসিপ মাহবুব ভাইয়ের সঙ্গে। তো আশা করি সেখানেও আপনি যুক্ত হবেন। তো এর মধ্যে যারা যারা লিখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকে আবার সিনেমা দেখছেন বলেছেন, আর সিনেমা আমি শুনলাম যে দৃশ্যম 3 এর মানে দুইটা, মানে একটা তো হচ্ছে সাউথের যেটা হচ্ছে মোহনলাল প্রথম থেকেই আছেন যেখানে, এবং আর একটা ওইটারই রিমেক ভার্সন করা হচ্ছে বলিউড, যেটাতে থাকেন হচ্ছে অজয় দেবগন। তো ঘটনা যেটা হলো সেটা হচ্ছে যে সাউথের যেটা দৃশ্যম 3 সেটা নাকি অনেকের কাছে ভালো লাগেনি, কিন্তু দৃশ্যম 3 যেটা অজয় দেবগনের, যদিও আমি দেখিনি এখনো, সেটা নাকি অনেক সুন্দর হয়েছে। তো আমি দেখার জন্য এক্সাইটেড। তো এটার আমি আসলে খুব ভালো প্রিন্ট পাইনি এখনো, দেখলে হয়তো বুঝতে পারবো। তবে প্রথম যে দুই কিস্তি ছিল দৃশ্যম 1 and 2, এই দুইটা কিন্তু অসাধারণ ছিল, অন্যরকম একটা ব্যাপার, খুব টান টান উত্তেজনা। আর অজয় দেবগন এগুলোর ভিতরে খুবই বেস্ট সবসময়ই। যাই হোক, এখানে আছেন আমাদের অবসান, অবসান আজকে আছে কাজীপাড়াতে। এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে, অবসান যখন নক করে তখন আমি চিন্তা করি যে অবসান আজকে কই আছে, ঢাকার বা বাংলাদেশের কোথায় আছে। আচ্ছা, অফিসের কাজ শেষে মামাকে দেখতে আসলাম, অপারেশন হচ্ছে, সবার কাছে দোয়া কামনা করছি। অবশ্যই অনেক অনেক দোয়ারুল অবসান, জানাবেন কি অবস্থা না অবস্থা, আশা করি সবকিছু ঠিকঠাকই হবে। গুড ইভিনিং ভাইয়া, কেমন আছেন? আমাকে চিনেন? আমার কি আপনার নিউ ফ্রেন্ড জাহরা? ওকে, জাহরা আমাদের নতুন বন্ধু না? ওকে ফাইন, না পুরো পুরাতন হয়ে গেছি, নতুন থাকার মজা আলাদা। আচ্ছা, না আমাদের কাছে কিন্তু এরকম নতুন পুরনো আলাদা কোনো কিছু নাই। ও আচ্ছা ভাইয়া, আপনি কিন্তু গতকালকে বলেছিলেন যে আজকে গান গেয়ে শোনাবেন, প্লিজ কাহানি শুনো, গানটা শুনান প্লিজ। আমি মোটামুটি একটা প্রিপারেশন থাকে, এই গানটা গাবো, তখনই আমাকে অন্য একটা গানের রিকোয়েস্ট করে। আচ্ছা, আমি গান শোনাবো বলেছি, কিন্তু স্পেসিফিক এইটা পারবো কিনা জানি না, নিজের কোনো একটা গানের তো দুই চার লাইন গাবো। কালকে তো আর বুঝি নাই যে আজকে এরকম ঠান্ডা জ্বর জ্বর একটা ফিল হবে। যাই হোক, তারপরেও যেহেতু বলেছি অবশ্যই চেষ্টাটা থাকবে আমার, আপনি আবার একটু মনে করে দিবেন নেক্সট আওয়ারে। অহনা গান না শুনলে, আচ্ছা অহনা গানটা শুনলে আমার কেন জানি অনেক মজা লাগে, প্লে করার জন্য ধন্যবাদ যারা যারা গানটা আসলে মজারই কিন্তু এইটা। তারপর আরেকটা গান আছে হচ্ছে যে দুঃখ দুঃখ দুঃখ পেলাম, দুঃখ দুঃখ দুঃখ পেলাম, ওই একই অ্যালবামের গান এটা, এবং জোহান গেয়েছেন এবং সাবকনসিয়াস ব্যান্ডের। তো এটা আমরা প্রচুর শুনতাম এবং এখনও গানগুলো খুবই ভালো লাগে। তো আপনার কাছেও ভালো লাগছে, আমার মনে হয় সামনেও যে জেনারেশন আসবে তাদের কাছেও ভালো লাগবে। আসলে গান বিষয়টা এই হচ্ছে এরকম, কিছু কিছু গান দেখবেন সবসময় হৃদয়ের ভিতরে গেঁথে থাকে আর কি, সেটা মজার ছলে হোক, সেটা ভালোবাসার ছলে হোক, আবেগের ছলে হোক, যে কোনোভাবেই হোক। আচ্ছা, এখানে SMS আছেন আমাদের। আচ্ছা, নিশি কি লিখেছিলেন দেখি। ভাইয়া আমি তো ওইটা SMS, আচ্ছা রিদম ভাইয়াকে দিয়েছিলেন, আমি পড়ে ফেলেছি তাই তো। আচ্ছা, আর রিদম ভাইয়া এখন গান বেশি বাজায়, কথা কম বলে, ভাইয়া তুমি বলো তো ওকে কি করবো? কিছুই করবেন না, কারণ সে নিজে ইনস্ট্রাক্টেড এইভাবেই, দ্যাটস ওয়াই সে এটা করে। এবং আমি নিজেও অনেকবার বলেছি এই জিনিসটা, যে শুধুমাত্র SMS পড়া বা শুধুমাত্র SMS এর জন্য আপনি আমাকেও হয়তো পাবেন না কখনো। তো এটা আসলে ব্যাপারটা এমন না যে না, যতগুলো SMS আমার বন্ধুরা করছেন সবগুলো SMS আসলে পড়া হবে, চেষ্টাটা থাকে, কিন্তু এটা সবসময় যে পসিবল হবে বিষয়টা এমন নয়, এবং সবগুলো SMS যে পড়া হবে তেমন না। এই জন্য মজার কথা কোনো দিতে পারেন বা শেয়ার করতে পারেন যেটা আপনি বাকিরা মজা পাবে অথবা বাকিরা উপকৃত হবে, এরকম কোনো কথাবার্তা কিন্তু আপনি লিখতে পারেন বন্ধু। তবে এটা রিদমকে আলাদাভাবে আসলে দোষারোপ করার কোনো কিছুই নেই, রিদম এভাবে ইনস্ট্রাক্টেড। আচ্ছা, এখানে আছেন হচ্ছে হালিমা, লিখেছেন রংপুর থেকে, হাই হ্যালো ভাইয়া, কেমন আছো ভাইয়া, তোমার কণ্ঠে গান গান শোনাও, সাথে আছি পুরোটা সময়। ও শোনাবো হালিমা, এই যে বললাম একটু আগেই চার লাইন হলো শোনাবো, যদিও এখন নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা আমার ভাই, তোমার ভাই, আমাদের সবার ভাই সিফাত ভাই, শুভ বিকাল, শুভ বিকাল, শুভ সন্ধ্যা হয়ে গেছে অবশ্য। এখন আছি আছি তোমার সাথে আছি, দুজনে মিলে গানটা তোমার প্লে করো। সানিম, আচ্ছা সানিম, দুজনে মিলে গানটা শুনতে চেয়েছেন, আমি জানি না আমার প্লে লিস্ট আছে কিনা, থাকলে অবশ্যই প্লে হবে। দিন শেষে যখন রাত নামে, এটাই তারপরে লিখেছেন, আমি পরেরটা পরে ফেলেছিলাম। আরে ভাই ওইটা হলো বালামের গান, আমি সানিম। আচ্ছা বালামের গান, ওকে জানলাম এখন, বা আমি শুনলে হয়তো বা বুঝতে পারতাম, কিন্তু আমার আসলে এক্স্যাক্ট লিরিকটা ইনস্ট্যান্টলি, আপনি নিজেও জানেন যে আমরা যখন পড়তে থাকি আপনাদের কথাবার্তাগুলো খুব বেশি পরিমাণ চিন্তা করার আসলে সময়টা আমাদের খুব কম, যে আমি আবার চিন্তা করব থেমে থেকে, তখন মনে করবেন চলে গেছে মনে হয়। আচ্ছা শরৎচন্দ্র দে চট্টগ্রাম থেকে, আমার বার্থডে কখনো সেলিব্রেট হয় না, আফসোস, কালকে আমার কি বোলার হান্টের অডিশন, দোয়া করিও। তোমার ফেভারিট ক্রিকেটার কে? অনেক আছে, অনেক, কোনটা বলবো, দেশে না দেশের বাইরে প্রচুর আছে। সো বলাটা কঠিন, যেমন আমার জয়সুরিয়াকে ভালো লাগতো, রানা তুঙ্গাকে ভালো লাগতো, আমাদের বাংলাদেশের ভিতরে আমার মুস্তাফিজুর রহমানকে অনেক বেশি ভালো লাগে, সবাইকে তো ভালো লাগেই, মুস্তাফিজুর রহমানকে একটু বেশি ভালো লাগে। মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, মুশফিকুর রহমান আছে, রহিম আছেন, তাদেরকে আমার খুবই ভালো লাগে। এবং বাংলাদেশে আরেকজন প্লেয়ার ছিলেন মানে ফাস্ট বোলার শান্ত, তাকে আমার খুবই ভালো লাগতো। এবং বিভিন্ন দলের বিভিন্ন প্লেয়ার, যেমন অস্ট্রেলিয়ার সাইমন, তাকে আমার খুব ভালো লাগতো, ব্রেট লিগে ভালো লাগতো। তো এটা আসলে আমার এই লিস্টটা অনেক বড়, এটা আমি আসলে শেষ করতে পারবো না বলে, এত এত পছন্দের প্লেয়ার আছে আমার। আচ্ছা আর আপনি বলেছেন যে আপনার বার্থডে সেলিব্রেট হয় না, হয়তো বা মানে আপনার লক্ষ্য পূরণের পরে আপনার বার্থডেটা অনেক বড় গ্র্যান্ড আকারে সেলিব্রেট করা হবে। আর বার্থডে ওই যে আমি নিজেও তো আসলে সেলিব্রেট ওইভাবে করি না, কারণটা হচ্ছে এটা মনে হতো যে নতুন বছরে পা দিয়েছি আনন্দের বিষয়, কিন্তু যখন আবার ভাবি যে না মৃত্যুর আরেক ধাপ এগিয়ে গেছি, তখন আসলে আর এত আনন্দ আসলে কাজ করে না মনে। আচ্ছা আসমি সিলেট থেকে, ভাই আই মিস ইউ, আমার এয়ারফোন এখনো পাইনি, আহারে আহারে আহারে আহারে। আসমিকে বেশ কয়েকদিন পরে দেখলাম, যাক আসমি একটা এয়ারফোন কিনে ফেলেন। শিবু ভাইয়া যুক্ত হয়ে গেছে, আমি সোনিয়া, ওকে রংপুর থেকে শুনছি তোমাকে, চেষ্টা করব পুরো সময় তোমাকে শোনার, থ্যাংক ইউ সোনিয়া। আছেন আমাদের সঙ্গে, আচ্ছা কি লিখেছেন, সিরত ভাইয়া দুর্গাপূজায় আমাদের রংপুরে আইসেন, দাওয়াত থাকলো, ধন্যবাদ আপনাকে বন্ধু দাওয়াত দেওয়ার জন্য, তিলোত্তমা কৃষ্ণা রংপুর থেকে। তবে পূজোতে কিন্তু আমার আসলে অনেক মানে আর কি যাওয়া হয়েছে, আমার যে এরিয়াটা ছিল তার আশেপাশে সবাই, আমার যে ভাই ব্রাদার যারা যারা ছিলেন তাদের, তারা সবাই আসলে সেলিব্রেট করতেন, তারা ম্যাক্সিমামই ছিলেন হিন্দু, এবং তাদের কোনো প্রোগ্রাম বা এই ধর, তারা সবার প্রথমে আমাকে চিন্তা করতেন যে সিফাতের আসতেই হবে, আসতেই হবে এটা আসলে। সো আমার আসলে ছোটবেলা আর কি এই সকল মানুষদের সঙ্গেই কেটেছে এবং খুবই চমৎকার কেটেছে আর কি। আমি থ্যাঙ্কফুল এই সব আমার ভাই ব্রাদার, আমার এলাকা, আমার সবাই মানে আমার পরিজন সবাইকেই, প্রতিবেশী। সিরাজ ভাইয়া দুর্গা পূজায় আমাদের রংপুর আইসেন, এটা তো আমরা পড়লাম, ওকে আমরা আমার মনে হয় একটু গানে যাই, তারপরে এসে আরো বাকি কথাবার্তাগুলো পড়বো। তবে এই মুহূর্তে যে গানটিতে যাব সেটা হচ্ছে ফোর্থ ফিচারিং টিজের কান্দো ক্যানে মন পাগলারে, তো শুনতে থাকুন সঙ্গে থাকুন।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

নতুন ঘন্টা শুরু হয়ে গেছে, নতুন ঘন্টায় স্বাগত জানাচ্ছি। আপনার বন্ধু সিফাত এখনো আছি, অবশ্য এই ঘন্টাটিতেই আছি, সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040। আশা করছি যে এই ঘন্টায় আমাদের অনেক অনেক কথা হবে। আমাদের কুলসুমা আক্তার যুক্ত হয়ে গেছেন, তার বাসা হচ্ছে সিলেট থেকে। ওকে, জ্ঞানী গুণী সাধু বাবা উপদেশ চাই। হ্যাঁ বৎস, বলো। আচ্ছা, আমার নাম হলো মাইনুল হক প্রিন্স, অনেকে ডাকে মাইনুল, আবার অনেকে ডাকে প্রিন্স। এখন কোন নামটা ভালো, সুন্দর এবং মিষ্টি হবে বলো? হবে বাবা, বলবেন প্লিজ। ওকে, আপনার দুইটা নামই তো আমার কাছে সুন্দর লাগছে, মাইনুলটাও সুন্দর, প্রিন্সটাও সুন্দর। তবে প্রিন্সটা ছোটখাটো হিসেবে ব্যবহার করতে পারেন, একটু লিখতে গেলে একটু কঠিন হবে আর কি। বাট প্রিন্সটাও একটা রাজকীয় একটা ব্যাপার আছে না? তো দেখেন না, আপনার কোনটা শুনতে ভালো লাগে, দুইটাই তো আপনার নাম, যে কোনো নামে ডাকলেই তো আপনার খুশি হওয়ার কথা, তাই না? তো আপনি প্রিন্স ব্যবহার করতে পারেন তো। আচ্ছা, এখানে লিখছেন, হাই সিবাদ ভাই, আমি জান্নাত, কালকে কারেন্ট ছিল না তাই আর শুনতে পারি নাই। আর হ্যাঁ, তোমাকে যে একটা গান প্লে করতে বলেছিলাম, গানটাও শুনতে পারি নাই, তো গানটা এখনো শোনাও। গানটা হলো না, আমি তো প্লেই করি নাই, আপনি শুনতে পারেন নাকি? ছোটি ছোটি গান, আচ্ছা এইটা তো অলরেডি প্লে হয়েছে আজকে। আচ্ছা, এখানে হচ্ছে, আহারে আমাদের সিফাত ভাইয়া বুড়ো হয়ে গেছে দেখি। হ্যাঁ রে বাবা। ওকে, নিশিয়াপুর রিদমকে মেসেজগুলো দিয়েছিল, সেই মেসেজ আবার পড়লো, টাইম দেখে পড়েন গো ভাইয়া। না, টাইম ওরকম ছিল না আসলে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওইখানে কোনো নাম ছিল না, নিশির নাম ছিল, এবং নিশি মনে সবাইকে বিআই বলে সম্বোধন করেন। সো এখানে আসলে নিশিকে ভাগ করে নিতে হবে যে রিদম ভাইয়া এটা, অথবা সিফাত ভাইয়া এটা, এভাবে বলতে হবে। আর পড়ে ফেলেছি তো কি হয়েছে, মাফ করে দেন প্লিজ। আচ্ছা, পড়তেই তো পারি, তাই না? সো আমার মনে হয় যে নাম দিয়ে দিলে সবচেয়ে বেটার, কারণ নিশি দুজনকেই বিআই বলে ডাকছিল, তো এই ক্ষেত্রে আরো বেশি কনফিউশন ক্রিয়েট হয়েছে। কনফিউশনেরও তেমন কোনো কিছু নাই, কারণ এমন কোনো কিছু ছিল না যে আসলে পড়া যাবে না। রংপুর থেকে আছেন মিতু, চিনসো সিফু ভাইয়া, অনেকদিন পরে আসতে চিনি নাই গো বন্ধু। আচ্ছা সিফাত ভাই, আমি আমার ছোটবেলায় এত মায়ের খাইছি কি আম্মু আমায় বলে তোর ভাই বোনদের চেয়ে তুই সবচেয়ে বেশি মায়ের খাইছোস। আচ্ছা, আমি ছোটকালে পড়তে যেতাম না তাই মায়ের খাইছি আর কি। এটা হচ্ছে আমাদের বন্ধুকে মাহমুদুল হাসান, আপনি কি বড় সন্তান, মানে বড় ছেলে? যদি ঘরের বড় সন্তান হন তারা মাইটটা একটু বেশি খায় আর কি, তখন বাবা মা একটু বেশি জিদ থাকে, তো এই মুহূর্তে আর কি মাইটটা, আস্তে আস্তে ছোটগুলো আর কি একটু মানে শান্তি পেয়ে যায়, কিন্তু ছোটগুলো আবার মাইকে হচ্ছে তাদের দুষ্টামির কারণে। তো এটা মানে এক এক জায়গায় একরকম, তবে আমি বড়গুলোকে দেখেছি আর কি বেশি দায়িত্ব নিতে বা নিতেই হয় আর কি, এরকম একটা ব্যাপার চলে আসে। আচ্ছা ভাইয়া, জানেন আমার বেস্ট ফ্রেন্ড অনেক চেঞ্জ হয়ে গেছে, আমাকে অনেক ইগনোর করা শুরু করেছে, আমি আমার নিউ কি ইনস্টা আইডি দিয়ে ওকে ফলো মেসেজ দেই, ও মেসেজও রিপ্লাই দেয় বাট ফলো ব্যাক দেয় না, আর আমার মেসেজ দরকার না বললে রিপ্লাই দেয় না, সিন করে রাখে। এখন আমি কি করব, ওকে ছেড়ে দিব? বেস্ট ফ্রেন্ড আবার ছেড়ে দেওয়া ধরে দেওয়ার কি, ধরে রাখার কি আছে? আচ্ছা, আমি ভাবছি ওকে ব্লক দিব, কিন্তু এটা করতেও ইচ্ছা করছে না, আমি ওকে ছাড়া কিভাবে থাকবো? আপনার কি বেস্ট ফ্রেন্ড না বয়ফ্রেন্ড, কোনটা এটা বলেন তো একটু। আপনার মানে বলছেন বেস্ট ফ্রেন্ড, কিন্তু আপনার যে কথোপকথন বা কথাবার্তার ধরন এটা মনে হচ্ছে আপনার বয়ফ্রেন্ড, তো এটা আগে একটু ক্লিয়ার করতে হবে বন্ধু। আচ্ছা না, আবার জিজ্ঞেস করছে আমার ছোট ভাই বোন কিসে পড়ে, আমার কোনো ভাই বোনই এখন আর পড়ে না, সবাই বড় হয়ে গেছে। আচ্ছা, তো আপনি যদি বেস্ট ফ্রেন্ড হয় এবং তিনি যদি আপনি মনে করে থাকেন যে তিনি আপনাকে ইগনোর করছে, আপনি তাকে মেসেজ দিয়েন না, তাকে এমনি থাকতে দেন, আপনি আপনার মতো থাকেন, তাহলেই তো হয়। আপনি তাকে যতবার নক দিতে যাবেন, হয়তো তিনি কোনো কারণে ব্যস্ত, অথবা কোনো কারণে হয়তো বা তার মনোযোগ অন্যদিকে, অথবা তিনি আপনার সঙ্গে যোগাযোগ করতে, অনেক কারণ হতে পারে, ঠিক আছে? তো আপনি বেস্ট ফ্রেন্ড বললে তারপর আবার বয়ফ্রেন্ডের মতো ট্রিট করবেন না, এটা আমি আশা করব। এটা আশা করলে আপনি বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের মতোই কষ্ট পাবেন, আর যদি বেস্ট ফ্রেন্ড হিসেবে ই করেন তাহলে ওই ফ্রেন্ডের মতো আপনি বুঝতে পারবেন, আপনার মধ্যে ওই বুঝটা আমার মনে হয় যে চলে আসবে। ভাইয়া, তো ভাইয়া তোমাদের সবাই ফানি রিলসগুলো দেখে হাসতে হাসতে আমার অবস্থা শেষ। বেচারা পিঙ্কি আপু তো তোমাদের তিনজনকে কিভাবে ছবি তুলে দাঁড়াতে বললো, আর তোমরা তিনজন কিভাবে দাঁড়ালে, এটা হয়ে যায় অনেক সময়। আচ্ছা, কিন্তু তোমরা সবাই তোমার স্টাইলটা দেখে বারবার হাসি পাচ্ছে, থ্যাংক ইউ নিশি। দেখবেন, শুধু একা দেখবেন না, সবার সঙ্গে শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে, এবং আমাদের এই পরিবারে যেন সবাই যুক্ত হতে পারে। আর যাই হোক, আমি আমার আমার বন্ধুরা রিকোয়েস্ট করেছিলেন গানের ব্যাপারে, তো আমি আমার একটা গানের চার লাইন চেষ্টা করছি, গলার অবস্থা এমনি খারাপ।

দাও। এটা শিহরণ গান ছিল, নিশ্চয়ই আমার যে যে বন্ধুরা শুনেছেন শিহরণ গান তারা বুঝে গেছেন। থ্যাংক ইউ আমার গান পছন্দ করার জন্য, এবং আমার অনেক বন্ধু যারা অনেকদিন ধরে বলছিলেন এবং আরো বেশ কিছু বন্ধু আছেন, তো আশা করি এখন শুনেছেন। প্লিজ একটু পরে এসে বলবেন না শুনি নাই ভাই আবার গাও, আবার গাই তখন বললাম আমার গলার অবস্থা খুব খারাপ। আচ্ছা এখানে আছেন আমাদের বন্ধু, আচ্ছা দিন শেষে যখন, এটা আমরা আমাদের সানিম, সানিম কি লিখেছে, ভালোবাসার কাছে হেরে গেলাম একা আমি, আজ তুমি ছাড়া একা আমি, কান্দি সারা রাত তুমি ছাড়া আমার কাটে না রাত। আহা হা হা সানিম, খুবই স্যাড কবিতা। হ্যাঁ যাক, স্যাড হবেন না, সবসময় হাসি খুশি থাকবেন এটাই আমরা চাই। এখানে লিখেছেন আমাদের বন্ধু, একদম পুরো বাস্তব সম্মত কথা লিখেছেন সালমান। সালমান লিখেছেন ঢাকার জ্যামের মাঝে তোমার কথা শুনছি। আহারে আহারে বন্ধু, আমি জানি আমার যে এই যে এই যে এই জ্যামের ভিতরে থাকাটা কি পরিমাণ কষ্টের, তারপর যে আপনি মানে এই যে বসে শুনছেন, এবং আশা করছি আমার প্লেলিস্ট আপনার ভালো লাগবে। এবং আমি বলছিলাম যে আসলে জ্যামে বসে যদি আপনি কোনো একটা কিছু এনজয় করতে থাকেন তাহলে আসলে আপনার কাছে কিন্তু বিরক্তির পরিমাণটা কমে যাবে। হ্যাঁ, আর আপনি যদি বসে থাকেন হেল্পার কখন আসবে, টাকা কখন বের করে দেবো, ভাঙতে আছে নাকি নাকি ও ফেরত দিবে, এরকম চিন্তা করতে থাকলে কিন্তু মাথা আরও গরম হয়ে যাবে। ঠিক আছে, তো সালমান অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আপনি শুনছেন এই মুহূর্তে আমাকে বা শুনছেন ঢাকা এফএম 90.4, আশা করি সঙ্গেই থাকবেন এবং বাসায় কখন পৌঁছালেন জানাবেন। ঠিক আছে, এই মুহূর্তে একটা গানে চলে যাবো, প্রীতম হাসান অ্যান্ড রুনা লায়লার কণ্ঠে জ্বালা জ্বালা। শুনতে থাকুন, সঙ্গী থাকুন ঢাকা এফএম 90.4।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4,
4: ঢাকা মেট্রো 9040।
5: Let's talk more music. Hot, hot is music.
6: প্রত্যয় খানের গান শুনছিলাম আমরা, ভালোবাসনি, চমৎকার একটি গান। এবং তাদের আসলে এই পরিবারের ভিতরেই আসলে অনেক মিউজিশিয়ানকে আমরা পেয়েছি, যেমন তার বাবা রিপন খান। বাংলাদেশের ভিতরে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম জিঙ্গেল কিন্তু আসলে তার করা, এবং খুব মজার, খুব সুন্দর যেই জনপ্রিয় জিঙ্গেলগুলো আছেন সেগুলো কিন্তু তার বাবা করেছেন। এবং তার বড় ভাই হৃদয় খান, তার সম্পর্কে কি বলবো, তিনি নিজেও তো আসলে অনেক অনেক হিট গান বাংলাদেশে দিয়েছেন এবং এখনও করে, কিন্তু এখন আসলে তিনি মানে একটু গ্যাপ নিয়ে করেন। এবং তারপর আমরা পেয়েছি প্রত্যয় খানকে। সো প্রত্যয় খান আর হৃদয় খান, এই দুজনের ভয়েসের মধ্যে আমি অনেক মিল পাই, মানে মোটামুটি মাঝে মাঝে হারিয়েই যাই আর কি, যে আসলে কোনটা, এটা কি হৃদয় খান নাকি প্রত্যয় খান, তো একটা মিল তো থাকবেই। তো ফাইন, আমরা এরকম গান আরও চাই সবসময়, যে আমাদের যারা পুরনো যারা ছিলেন, আমাদের জেমস, আমাদের হাসান এবং হাবিব ভাই, ভাই তো করছেনই। সো আমরা আসলে ভালো ভালো গান চাই সবসময়, এবং নতুনরাও অনেক অনেক ভালো করছেন। সো সবার গানই চাই, যে গানগুলো আসলে, গান হচ্ছে একটা মানুষের মানে বন্ধুর মতো আর কি। আপনারা এই গান দেখবেন, আপনাকে, আপনি এক জায়গায় বসে আছেন কিন্তু এই গান আপনাকে কত জায়গায় যে ঘুরাবে। আপনি ধরেন মানে যদি, যেমন ওয়ারফেজের যদি অবাক ভালোবাসা গানটা শুনেন, আমি যতবারই শুনি আমার কাছে মনে হয় যে অবাক ভালোবাসা যখন শুনি তখন মনে হয় আমি সমুদ্রের পাড়ে বসে আছি। এটা আমি যেখানেই থাকি না কেন, এটা আমার এই গানের লিরিক, টিউন, গায়কী সব কিছুই আমাকে আসলে ওইটা ফিল করায়। তারপরে আপনি যদি বলেন যে আধুনিক বাংলা গান যেগুলো আছে সেগুলো শুনলে মনে হয় আমি ওই সময় ফিরে গেছি, আমার মানে আব্বু আম্মুই গান শুনছেন এবং আমি পাশে বসে বসে শুনছি। সো গান হচ্ছে মানুষকে মানে টাইম ট্রাভেল করাতে পারে আমার মনে হয়। এনিওয়ে, সিফাত আপনার সঙ্গে আছে, আপনি শুনছেন ঢাকা FM 90.4, যেখানে চলছে ঢাকা মেট্রো 9040। ওকে, এখানে আছেন হচ্ছে আমাদের বন্ধু, কি লিখেছেন দেখি, লিখেছেন হচ্ছে খায়রুল কবির, সৌদি আরব দাম্মাম থেকে, আমাদের ইন্টারন্যাশনাল বন্ধু। ফেসবুকে পোস্ট পেলাম না, ব্যাপার কি না, বুধবারে অনেক সময় পোস্ট করি না, আবার মাঝে মাঝে করি, তো এই জন্য আজকে প্রথমে বলে দিয়েছিলাম বন্ধু যে আজকে আমি হোয়াটসঅ্যাপ এবং SMS এ আছি, আপনি যদি তখন শুনতেন হয়তো পেয়ে যেতেন। তবে

এখন যে আপনি যুক্ত হয়েছেন এই টানটা এই ভালোবাসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরেকজন বন্ধু তিনটা ভালোবাসার সাইন দিয়েছেন, এটা কি আমাদের বন্ধু নাইম, শান্ত দাস নাইম লিখেছে, ছন্দ মনটা অনেক খারাপ কারণ রংপুর থেকে অনেক দূরে আছি, আপনি ফাতেমাতুল মিমিকে বলবেন যে আমি এখনো বেঁচে আছি। মিমি তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন তো নাইম? আপনি মিমিকে তার পরবর্তীতে আসলে এত অ্যাক্টিভ পেয়েছি কিনা আমি জানি না, আসলে আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা মৈত্রী কি লিখেছে, ফাইনালি ভাইয়া আজকে হোয়াটসঅ্যাপে অ্যাড হলাম, কংগ্রেচুলেশন অ্যান্ড ওয়েলকাম। ভাইয়া জানেন আমি ফুটবল খুব ভালো বুঝি কিন্তু ক্রিকেট খেলাটা আমার মাথায় ঢুকে না, কেন এমন হয় জানি না, এটা হয় অনেক সময় বন্ধু। আবার যদি আপনি ক্রিকেটটাকে দেখেন, যেহেতু আপনি ফুটবল বুঝেন বা খেলাধুলা বুঝেন মোটামুটি বা ভালো বুঝেন, ক্রিকেটটা যখন আবার দেখবেন, দেখতে দেখতে দেখবেন যে আবার বুঝে গেছেন, এরকম বিষয়টা। আমার ক্ষেত্রে না একটু ডিফারেন্ট হয়েছে, আমি আগে ক্রিকেট অনেক পছন্দ করতাম, ফুটবল খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এখন আমার কাছে ক্রিকেটের চেয়ে ফুটবল বেশি ভালো লাগে। সো আমি জানি না আসলে কেন, বাট ভালো লাগাটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে গেছে আর কি, এরকম। আচ্ছা ও ভাইয়া অনেক সুন্দর গেছেন, রাইট নাও দিস ইজ মাই ফেভারিট সং, থ্যাংক ইউ মৈত্রী, দোয়া করবেন বেশি বেশি করে যেন সুন্দর সুন্দর গান দিতে পারি আপনাদের। আচ্ছা আচ্ছা আপনার যে ইন্টারভিউটা নিয়েছেন সে বিষয়ে কিছু করতে পারবেন, বুঝি নাই এটা বুঝে। আচ্ছা তিনি একটা লিঙ্কও পাঠিয়েছেন, দেখতে হবে এটা, আমাদের যারা আছেন এই ব্যাপারে তারা অবশ্যই দেখবেন আশা করি। আর এদিকে SMS এর মাধ্যমে যারা যারা আছেন, আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে যাচ্ছি আস্তে আস্তে, আমার মনে খুব দ্রুত পড়তে হবে আর কি, নাহলে অনেক হয়তো জরুরি কথাবার্তাও আমার মিস করতে হবে। আচ্ছা এই জায়গায় আরেক বন্ধু নামই পুরো চেঞ্জ করেছে, সিম্বু ভাইয়া, ওকে একটা কথা বলি হাসতে পারবো না, আমাকে গেছে বছর ঈদে আমার বাবা এক জোড়া হিলস জুতা কিনে দিল, আমি জুতো পরে বাইরে বের হলাম, বাইরে গ্রিলে উষ্টাকে ঠাস করে ওর হাসতে তো না করেছেন, ওকে এক পায়ে জুতার খুঁটা ছুটে গেল, তারপর হালকা ব্যথা পেলাম এবং আর কি, হাসবা না কিন্তু, না না না একদম হাসবো কেন, হাসার কি আছে, একটা মানুষ ব্যথা পেয়েছে হাসবো আমরা। তবে আপনাকে বলবো যেহেতু হিল পরে হাঁটতে সমস্যা হয়, আর হিল পরে হাঁটাটা এমনিও কষ্টের, আমি মাঝে মাঝে চিন্তা করি যে এটা পরে কীভাবে হাঁটে, এটা এক একজনের এক একটা যোগ্যতা, যেহেতু আপনার জন্য কষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, যুক্ত হয়ে গেলাম ছোট বোন জ্যোতিকে নিয়ে, আমি সুথি সুন্না রিদ, আমি উনার নামটা যতবার পড়তে যাই খুব স্লোলি পড়তে হয়, আমার নাহলে আমি ভুল করে ফেলবো, নাটোর থেকে। যাক আজকে আরেকজন নতুন মেম্বার যুক্ত হয়েছেন আমাদের, জ্যোতি সুথি এবং জ্যোতি না, ওকে সুন্দর নাম, স্বাগত জানাচ্ছি জ্যোতিকে। আচ্ছা ভাইয়া BTS এর গান তো আমরা কালকেও শুনলাম, আচ্ছা লিখে আমি নাকি শুনাই না। আচ্ছা স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 সিলেট থেকে অন্তরা, কেমন আছেন? আমি ভালো আছি, খাওয়া দাওয়া হয়েছে, আমি ভাত খাচ্ছি ইলিশ মাছের আচার দিয়ে, আহা খাবেন, মনটা ভালো না রে ভাই, মেজো ভাই হাসপাতালে, আর এর জন্য একটু দোয়া করবেন সবাই, অবশ্যই অনেক অনেক দোয়া রইল, কি হয়েছে এটা তো বলেন নাই, এবার দোয়া রইল তিনি যেন দ্রুত সুস্থ। নিশ্চিত লিখেছেন, না ভাইয়া আমি শুধু রিদম ভাইয়াকে বিআই বলি, আচ্ছা তোমায় তো ভাইয়া বলি, ওকে তাহলে আমারই বুঝতে ভুল হয়েছে আমার মনে হয়। আচ্ছা আর কবে তোমায় বিআই বলেছি আমি, এই যে মাঝখানে কে জানে একজন বিআই বলে, এটাই তো বলি যে কনফিউজ হয়ে যেতে হয়, মাঝখানে একজন দেখবেন আপনি, আমি অনেক সময় SMS পড়ি যে সেখানে একজন বলে যে আমি বিআই বলে ডাকবো, ঠিক আছে, সো সেটার সাথে কনফিউশন হয়ে গেছে আর কি, আর আমার একটাই বিআই, ওকে। আচ্ছা তিনি আরো কি কি লিখেছেন দেখি, না আজকে খুব হাসতেছি, আর ভাইয়া জানো আমি যেদিন বেশি হাসি তার পরের দিন না হলে দুই দিন পরে আমার কপালে একটা না একটা বাস থাকবেই, তো আজকে তো হাসছি, জানি না কালকে আমার কপালে কি বাস রেডি হচ্ছে। এটা তো ভালো যে আপনি একদিন একটু আনন্দ করে নিলেন, পরের দিন একটু কষ্ট সহ্য করাই যায়, এত আনন্দের মাঝে একটু কষ্ট সহ্য করবেন না, এটা হলো। যাই হোক, ওরে সিপু ভাইয়া তোমার গলা প্রেমে পড়ে গেলাম, তোমার প্রেমে কিন্তু না মিতু, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আমার গলা আপনাকে ভালোবাসা টু জানিয়েছে, ঠিক আছে। আচ্ছা ও মিতু, মিতু কাল না দিয়েছে, মাঝের কথা বললাম যে এর মাঝে কি আপনি নিয়মিত আমাকে SMS করেছেন কিনা। আচ্ছা লিখেছে, ভাইয়া জানেন আমার বেস্ট ফ্রেন্ড, আচ্ছা এটা তো আমরা বললাম না, ও তো মেয়ে বেস্ট ফ্রেন্ড, আর ও একদমই বিজি না, ওর নিজের ছোট বোনের সাথে আমার কথা হয়, ও নিজেই বলে ওর বোন কিছুই করে না, আর ওর বয়ফ্রেন্ডের সাথে ঠিকভাবে কথা বলে। আমি রংপুর, তাহলে হয়তো বা কোনো একটা কারণে হয়তো বা আপনার সঙ্গে একটা ডিস্টেন্স হয়েছে, আপনি এটা এখন না হলেও কিছুটা সময় নিয়ে পরে তাকে জিজ্ঞেস করার চেষ্টা করেন যে আসলে কি হয়েছে বা কি নিয়ে তুমি মন খারাপ করেছো, কি নিয়ে মন খারাপ করেছো সেটা একটু জানাও আমাকে, তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আর জোর করে আপনি আসলে এটা এই তথ্যটা বের করতে পারবেন না, আর তিনি যদি মানে এই যে আপনি যেটা বললেন যে বয়ফ্রেন্ডের মতো তাকে ছাড়া বাঁচবো না, তো উনি যখন ওনার বয়ফ্রেন্ডকে হাজবেন্ড বানিয়ে চলে যাবে তখন আপনি কিভাবে বাঁচবেন, তখন কি হাজবেন্ড রেখে আপনার সাথে কথা বলবে, বলবে তো না, তখন তিনি তার নতুন লাইফ নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য বেস্ট ফ্রেন্ড হোক ফ্রেন্ড হোক প্রত্যেকটা
রিলেশনশিপের একটা লিমিটেশন থাকে। সো আমরা যতক্ষণ পর্যন্ত লিমিটেশনটার মধ্যে থাকি ততক্ষণ পর্যন্ত রিলেশনটা ঠিকঠাক থাকে, যখন লিমিটটা আমরা ক্রস করে ফেলি তখন অনেক সময় অনেক ধরনের ভেজাল হয়ে যায়। আর আপনাদের দুই বন্ধুর মধ্যে কি কি ধরনের ভেজাল হয়েছে সেটা একটু দেখার বিষয় আছে, যে সেখানে আপনার কোনো কিছুতে বা কোনো কথায় তিনি হার্ট হয়েছেন কিনা, বা হয়তো বা আপনি জানেন না বা আপনি বুঝতে পারেন না এমন কোনো কিছু যেটা তিনি বুঝেছেন। তো এটা আমার মনে হয় এখন যদি তিনি কথা বলতে না চান আপনি পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা ব্যাপার হতে পারে যেটা নিয়ে আমি কন্টিনিউ বলি, সেটা হচ্ছে যে অনেক সময় অনেক বয়ফ্রেন্ড হঠাৎ করে হাজব্যান্ড হয়ে যায়, তো হাজব্যান্ড হয়ে যাওয়ার পরে দেখা গেছে অনেক বিধিনিষেধ দিয়ে দেয়, তো আপনার ব্যাপারে কোনো বিধিনিষেধ এলো কিনা ওইখান থেকে সেটা একটা বিষয় আছে। আচ্ছা, আমি 2 বছর 9 মাস 23 দিন 3 ঘন্টা 36 মিনিট 22:23 ধরে শুনি এবং FM 90.4, কিন্তু SMS দেওয়া হয় না কখনো, তাহলে এত শুনে লাভ কি? এখন থেকে নিয়মিত SMS দিব, এইবার ঠিক আছে, এইবার লাভ আছে। মাইনুল ফ্রম ঢাকা, থ্যাংক ইউ মাইনুল। আচ্ছা, আমাদের সঙ্গে কি লিখেছে মাহিন, সবাই আমাকে পাগল বলে। ভাই আমি কি পাগল কেমনে বুঝবো? আপনি কয়েকদিন লেখালেখি করেন তারপর বুঝতে পারবো যে আপনি পাগল কিনা, তবে এই মুহূর্তে আপনাকে তো আমার সুস্থই মনে হচ্ছে। অবশ্য পাগল একটু হতে হয়, পাগল সারা দুনিয়া চলে না, গানও তো আছে। আচ্ছা, জান্নাত লিখেছে তোমার কণ্ঠটা অনেক সুন্দর, আরও একটা গান শুনতে চাই, ওইটাই অনেক মানে একটু ঠান্ডা জর্জর ভাব আছে তো বন্ধু, আমার বন্ধুরা দুদিন ধরে বলছিলেন। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমার চ্যানেল থেকে বা পেজ থেকে কিন্তু গানগুলো শুনে ফেলতে পারেন, একটা না অনেক গান আছে সেখানে, আমার নিজের গাওয়া, নিজের লেখা, নিজের মিউজিক কম্পোজ করা সবকিছু, এবং সামনে আরও আসছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমাদের বন্ধু কি লিখেছেন, ভালোবাসার কাছে হেরে গেলাম, সানিম লিখেছিলেন, যদিও তারে আর মনে করি না, একটুও কষ্ট লাগে, কি করে তাকে ভুলি আমি সানিম। তা আপনার কথাটাই তো সাংঘর্ষিক হয়ে গেল, আপনি প্রথম লাইন লিখলেন যদিও তারে মনে করি না, মানে মনে করেন না, কিন্তু একটু তো কষ্ট লাগে, কি করে তাকে ভুলি। তো মনে করেন না তাকে, যে তাকে মনেই করেন না তাকে ভুলার ব্যাপার কোত্থেকে আসলো সানিম, একটু বুঝিয়ে বলতে হবে এটা আমাকে। যাই হোক, যদি পারেন অবশ্যই বুঝিয়ে বলবেন। শিবু ভাই শুনছি তোমাকে, আমি সোনিয়া রংপুর থেকে চেষ্টা করবো পুরোটা সময় থাকার, আমরা পড়েছি এটা। এবং তিনি আবার লিখেছিলেন, হাফসা লিখেছেন, আমি রংপুর থেকে শুনছি, আমি রেগুলারই শুনি বাট SMS করা হয় না, আমার একটা ভালো ফ্রেন্ড ছিল স্কুল লাইফে বাট ও আমাকে অনেক ভালোবাসত, বাট আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছি, বাট এখন কলেজে আলাদা হয়ে ওর কথা মনে মনে পড়ে, বাট ওরে ফোন দিতে মনে পড়া কি শোনা করতে পারছি না, কি যে করি বলো, ওর নাম বলো, ওর নাম হচ্ছে মৌ। আচ্ছা, মৌকে বলবেন আপনি যে আমি তখন মানে হয়তো রাগের মাথায় তোমার সাথে এটা ওটা বলে ফেলেছি, বাট অ্যাকচুয়ালি আমি তোমাকে আসলে ভালোবাসি বন্ধু হিসেবে অনেক। আচ্ছা, নিশি আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে মুরাদ খান, ওকে, এই যে সীমাকে পাওয়া গেছে, ওহে ওহো বিহাই মশাই, গানটা সেই হয়েছে, এই যে আমার যেই বন্ধু বলছিলেন যে আমি কবে বলেছি, এই যে দেখেন আমাদের যে সীমা এটা বলে এটা তো আমার মাথা ছিল না, বাট কেউ একজন বিহাই বলে সেটা তো আমি বুঝেছি, এর মানে রিদমেরও বিহাই আছে, মানে রিদমও কারো বিহাই, আমিও কারো বিহাই, মানে আমাদের এই রেডিওতেই না, FM-এই। ওকে, তিনি লিখেছেন গানটা সেই হয়েছে, থ্যাংক ইউ সীমা, শুরু থেকে ছিলাম, খালি খুঁজে পেলাম না কি লিখি, যখন অনেক কিছু লিখতে মন চায় তখন ফোনে টাকা থাকে না আর এখন কথা খুঁজে পাই না, এটা হয় বন্ধু, এটা কিন্তু সবসময় হয়, আমার এরকম হয় অনেক সময় যে অনেক অনেক গান এই করছি কিন্তু যখনই কোনো শোতে গান গাওয়ার ব্যাপার আসে বা আমাকে ইনস্ট্যান্ট বলে যে এই গানটা করেন বা কিছু একটা গান শুনুন, তখন আমি খুঁজেই পাই না যে আসলে কী গাবো এখন। আচ্ছা, প্রতিবেশী আশা শুনছি আপনাকে, আমার প্রতিবেশী আশা আশাও শুনছে আমাকে, আর আমাকে লিখেছেন হচ্ছে সিমরান, সিমরাত জাহান শায়লা, থ্যাংক ইউ দুজনকেই। আরও আছে কে আমাদের সঙ্গে, ফাহাদিয়া ইসলাম, সো আমি অনেকদিন ধরে তোমাকে শুনি কিন্তু আজ ফার্স্ট মেসেজ দিলাম, প্রেম আমার প্রেম আমার গানটা প্লে করো। না বন্ধু, মনে হয় আমার প্লে লিস্টে নাই এই গান। হালিমা রংপুর থেকে কি লিখেছিলেন দেখি, ও ভাইয়া থ্যাংক ইউ সো মাচ গান শোনানোর জন্য, ভাইয়া সুস্থ হয়ে যাও, দোয়া করি, থ্যাংক ইউ। এখনো পুরোপুরি আসেনি কিন্তু আমি আসলে ফিল করতে পারছি যে আসবে। আচ্ছা, মিস্টার চান্দু ভাই, আজকে প্রথম মেসেজ করলাম, আমাদের চান্দু SMS করেছে আমাদেরকে, প্রায় এক বছর হতে আপনাকে শুনে আসছি তাই আপনাকে কি বলে ডাকবো, আপনাকে তো চান্দু বলে আমি ডাকলাম, আপনি চান্দু বলে ডাকছেন তো চান্দু চান্দুই থাক, এটাই সবচেয়ে বেটার, আপনার সাথে চান্দুটা যাচ্ছে, এরপরের বার আপনাকে দেখলে আমার চান্দুর কথা মনে পড়বে আর কি। যাই হোক, ছন্দে ছন্দে কবিতা সুরে সুরে গান। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বন্ধু হাসান, ওহো হো। আচ্ছা, আতাউল্লাহ আছেন চিটং থেকে, আমার যখন স্মার্টফোন থাকে না তখন FM শোনা সময় কাটে, লাইফে ফার্স্ট মেসেজ করছি, ওকে ঠিক আছে ধন্যবাদ। তবে এই মুহূর্তে গানে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে তানজিব সরোয়ার অ্যান্ড মেঘলার কণ্ঠে দিল আমার, শুনতে থাকুন সঙ্গে থাকুন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যার শেষটা কেউ জানে না।
1: ঢাকা মেট্রো 9040।

বিদায়ের সময় হয়ে গেছে আমার, বিদায় নিতে হবে সিফাতকে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, এবং আজকের মতো তো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে অবশ্যই আমার বন্ধুদের কথাবার্তাগুলো পড়ে তারপর আমি বিদায় নিচ্ছি। আর অনেক অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুকে যারা টিউন করে আছেন ঢাকা এফএম 90.4। এবং সিফাত আপনার সঙ্গেই আছি আমি, সেই পাঁচটা থেকে আপনার সঙ্গে আমার আড্ডা চলছে। এখানে হচ্ছে আমাদের বন্ধু কি লিখেছেন, আবার যদি দেখা হয় আমাদের কোন এক বিকালে রাস্তার বাঁকে, যদি পুরনো স্মৃতিগুলো তোমার হৃদয়ে তীব্রভাবে দুঃখের দাগ কাটে, যদি নিজের অজান্তেই তোমার দুঃখগুলো অশ্রু হয়ে ঝরতে থাকে, তবে প্রিয় নির্দ্বিধায় মহাবিশ্বের সকল আইন লঙ্ঘন করে জড়িয়ে ধরো আমাকে, আর ওই অশ্রুর ফোঁটা দিয়ে নিভিয়ে দিও হৃদয়ে পোড়ানো আমার প্রতীক্ষার প্রহরকে। সিফাত ভাইয়া চট্টগ্রাম থেকে রিহাদ বলছি, খুব সুন্দর লিখেছেন, থ্যাংক ইউ রিহাদ। পড়তে পড়তে আমি একটু কাব্যিক হয়ে গিয়েছিলাম, ধন্যবাদ আপনাকে আপনার কথা শেয়ার করার জন্য। আর সবাইকে বলে ফেসবুকে সবাই যেন হাজিরা দেয়, কে হাজিরা দিবে সবাইকে বলে দিয়েছে না। এখানে হচ্ছে আমাদের বন্ধু কি লিখেছেন, এটা ভিডিও পাঠিয়েছেন, আসলে এই ভিডিও দেখে বের করাটা একটু কঠিন, আর ভিডিও শোনাটাও এই মুহূর্তে এই জায়গায় কঠিন। সো এই মুহূর্তে আসলে ওইভাবে দেখতে পাচ্ছি না নাইম বা শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখানে আরো যারা যারা আছেন আমার সঙ্গে এসএমএস এর মাধ্যমে, অনেক বন্ধুরা আছেন, আমি পড়ি একে একে করে। ওই কি বলবে না, হ্যাঁ বলবে না, মনে গলা টিপে ধরবে কথা না, কি হয়েছে রংপুর থেকে লামিয়া আমাকে মনে আছে। আচ্ছা কি লিখেছে, ওই বলবে না মনে, ওর গলা টিপে ধরবো কথা না বললে ওর অবাক ভালোবাসা গানটা দেন না, দিয়ে আপনার বাসায় যাব ডাকাতি করতে। ওরে বাবা রে বাবা, ওকে আচ্ছা যাই হোক, কথা বলবেন, এই যে এখন বন্ধুর মতো কথা বললেন আর কি, তার সাথে আর কি, আপনি তাকে বলবেন এটা যে একদম বন্ধুর মতো, মানে কথা না বললে কিন্তু গলা টিপে ধরবো, ঠিক আছে। এখন আপনার বন্ধু যেই মুডে আছে আমি জানি না, আসলে তখন মামলা টামলা করে দেয় কিনা, যে আমাকে তো থ্রেট দিয়েছে, তো একটু সাবধানে থাকতে হবে আর কি। আচ্ছা, আরাফাত আজিম লিখেছেন, ভাই আপনার আপনার একটা গান বাজান। আমার গান এই মুহূর্তে আমি আসলে প্লেলিস্টে দেখতে পাচ্ছি না বন্ধু, যখন থাকবে অবশ্যই প্লে করব। আচ্ছা গানটা সেই হয়েছে, শুরু থেকেই ছিলাম। আচ্ছা তিনি লিখেছেন, আবারও কি বিআই ডাকে কি, তাই ভাবি আমার বিআই মশাইকে আবার কি বিআই ডাকে, সীমা বুঝি নাই, মানে এই যে অল্প সময়ের ভিতরে হয়তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আর কি। এসান আছেন রংপুর থেকে, আরও আছেন নিশি, নিশিকে লিখেছেন, ভাইয়া জানো ছেলেরা একদিক দিয়ে অনেক লাকি, কারণ ছেলেদের জন্ম যেখানে মৃত্যুও সেখানে, কিন্তু মেয়েদের জন্ম হয় কোথায় আর মৃত্যু হয় কোথায়, আমি মাঝে মাঝে ভাবি আর কষ্ট হয়। তারপরে আমার আম্মু আব্বু আমাকে সেই ছোট থেকে মানুষ করলো, অথচ সারা জীবন কাটাতে হবে অন্যের বাড়িতে, আর ছেলেদের কি বলছে ভাই একটু ভেবে দেখেন, আপনার বাবা মা আপনাকে সেই ছোট থেকে মানুষ করেছে, কিন্তু কেউ কেউ আবার বাবা মাকে সম্মান তো দূরের কথা, ঠিক মতো কথাই বলে না, বেশিরভাগ ছেলেরাই বিয়ের পর এরকম করে, একটু ভেবে দেখেন, আপনিও কিন্তু একদিন বাবা হবেন, তাহলে আপনাকে তখন কি করবে, ঠিক একইভাবে নারীরা এইগুলো নিয়ে তো আমরা কথাবার্তা বলি, এটা তো যার যার একটা শিক্ষার ব্যাপার, নিজস্ব ব্যাপার, যে যেই বাবা মা আমাদের জন্মদাতা, মানে পিতা মাতা যারাই আছেন, মানে তাদের সাথে বেয়াদবি বা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কখনোই আমি সাপোর্ট করি না। আর প্রত্যেকটা মানুষই আসলে নিজ নিজ জায়গায় খুবই সম্মানিত, যেমন এটা মেয়ে যেমন এটা ছেলে। একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে যায়, তারপর আস্তে আস্তে করে, প্রথমে নতুন পরিবেশ হলেও আস্তে আস্তে আস্তে আস্তে করে কিন্তু সেই বাড়িটা তার নিজের হয়ে যায়। এবং আপনি যদি, আমি এরকমও দেখেছি যে না, একটা মেয়ে বেশি দিন, মানে বিয়ের আগ পর্যন্ত, একটা যদি লং টাইম তিনি, কেউ যদি আর কি দেখা গেছে যে নর্মাল একটা সামাজিকভাবে তিনি বিয়ে করতে চান কিন্তু দেয়া না হয়, তখন তিনি নিজেই মানে খুব বিরক্ত হতে থাকেন যে ফাইন এই জায়গায় তো বা আমার জায়গা না, আমার জায়গা হচ্ছে এটা ওইটা সেটা। সো এটা আসলে আপেক্ষিক কথাবার্তা, ঠিক আছে। একটা ছেলে দেখবেন আবার অনেক সময়, যদি আপনি প্রবাসী ভাইদের কথা যদি চিন্তা ভাবনা করেন, অনেক ক্ষেত্রে তাদেরকেও আমরা হারাই অন্য দেশে যেও, সো এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও বেশি হয়। তো ছেলে মেয়ে আসলে বিষয়টা এরকম না, বিষয়টাকে আসলে এইভাবে আপনি দেখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত চয়েস, আপনি আপনার মতো দেখতেই পারেন, কিন্তু আমি আসলে ওইভাবে এইভাবে দেখি না। আমি দেখি হচ্ছে যে অবশ্যই এটা ছেলে হোক মেয়ে হোক, বাবা মাকে বাবা মার মতো রেসপেক্ট করতে হবে, আর নিজের জায়গা, নিজে যেখানে থাকছি সেটাই নিজের জায়গা, ঠিক আছে। আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম এবং শ্বশুরবাড়িকে নিজের মতো বানিয়ে ফেললাম, অথবা তাদের মতো হয়ে গেলাম, অথবা আমার সুন্দর একটা পরিবেশ, আমার সুন্দর একটা মন মানসিকতা দিয়ে সৃষ্টি করলাম, সেটাই আমার একটা বড় অর্জন। এটা যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকমই, একটা ছেলে যেমন বাবার বাড়িতে থাকে কিন্তু তারপরেও কিন্তু তিনি বাবার বাড়িতে থেকেও নিজের বাড়িতে কিন্তু একটা লং টাইম তিনি থাকতে পারেন না। আপনি নিজে যদি চিন্তা করে দেখেন, আপনার বাবার কথা চিন্তা করেন, আপনার বাবার বাড়ি কিন্তু তিনি কতক্ষণ ঘরের মধ্যে থাকেন, যদি তিনি আর কি একজন কর্মজীবী মানুষ হয়ে থাকেন,
তিনি সবসময় ব্যস্ত থাকেন হচ্ছে আপনাকে, আপনার ভাই বোনকে বা আপনার আম্মুকে অথবা আপনাদের যে পুরো পরিবারটা আছে সেই পরিবারটাকে হ্যাপি রাখার জন্য তিনি সারাদিন বাইরে থাকেন। তো এটাকে কি বলবেন যে নিজের বাড়ি থাকা অবস্থায় তো নিজের বাড়িতে ঠিক মতো থাকা হয় না, একটা ছেলে পারে না কিন্তু একটা মেয়ে কিন্তু পারে, সো যদি মেয়েটা কর্মজীবী না হয়। যাই হোক, সো এইটা আসলে এক এক ক্ষেত্রে এক এক ধরনের লজিক আসবে, এক এক ধরনের মানে এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, আড্ডা বাজিতে বসলে এরকম চলতেই থাকে, চলতেই থাকে কথা। সো সেই ক্ষেত্রে আসলে আমরা চাই যে সবার ভিতরে একটা সুস্থ মন মানসিকতা থাকুক এবং এই সুস্থ মন মানসিকতার যে আলো সেটা সব জায়গায় আসলে ছড়িয়ে যাক। নিশে আরও লিখেছিলেন, থ্যাংক ইউ ভাইয়া বিটিএস এর গান শোনার জন্য, আর যারা বিটিএস দের গান এবং ইংলিশ গান শুনতে চাও শনিবারে কিন্তু শুনতে পারবেন ঢাকা এফএম 90.4 এ। রবিবারে ভালো থেকো, খোদা হাফেজ ভাইয়া। ওকে, হ্যাঁ শনিবার ভালো কথা বলেছে, তখন আমাদের ক্রেজি ক্রেজি থাকে একদম সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত। হ্যালো মিস্টার সিঙ্গার মিনহাজ সিফা, দয়া করে জাভেদা গানটা হালকা গাইতে পারেন। না ওইটা আমি পারি না ওইভাবে, ভয় লাগে, আমি ভয় পেয়ে গেছি হঠাৎ করে। আচ্ছা যাই হোক, এখানে আছেন, আরে ভাই প্রতিদিন মনে পড়ে জানি আমার হবে না, সুখে থাকি দোয়া করি আমি সানিম। ওকে, মনে করেন, মনে থাকা ভালো, মনে থাকতে আপনার সামনে যেন ভুল না হয় এটা মনে থাকবে, কিন্তু যদি একেবারে বলেন যে না ভুলে যেতে চাই মানে এখন আর মনে করি না কিন্তু ভুলে যেতে চাই, তাহলে জিনিসটা সাংঘর্ষিক হয়ে যায়। আচ্ছা রানী লিখেছেন, কি গো ভাইয়া আমার মেসেজ কি মঙ্গল গ্রহে চলে গেল? পড়লাম তো আপনার মেসেজ, পড়েছিলাম তো রানী। আচ্ছা তিনি লিখেছিলেন, ভাইয়া গো মা তো অবশ্যই চায় বাড়ি যাই, ভাইয়া আমি যেদিন বাসা থেকে আসছি ওই দিন মায়ের আচ্ছা অশ্রু ভরা চোখ আর মলিন মুখটা দেখে আসছি, বাট এখন বাড়ি ফিরতে চাই একটা লোগো নিয়ে, যখন আমার মা এখন থেকে আরো বেশি আনন্দ নিয়ে আমায় অ্যাকসেপ্ট করবে। আপনার মা কিন্তু আরো বেশি পরিমাণ আনন্দিত হবে যে আপনি এখন যাবেন, যে আপনার মার সাথে দেখা করবেন এবং আবার নতুন উদ্যমে যাবেন, তখন তিনি একটা বুঝতে পারবেন যে না ফাইন, আমার মেয়ে একটা লক্ষ্য নিয়ে আছে এবং এই লক্ষ্যের বাইরে তিনি যাবেন না। হতে পারে, এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা রংপুর থেকে মৃত্তিকা আছেন, আই মিন মৃত্তিকা প্রধান, মনে আছে মৃত্তিকা প্রধান নামটা তো চেনা চেনা লাগছে, মাঝে ছিলেন না না অনেকদিন? ওকে ভাই আমি হাফসা, আরে আমি কলেজে ওর খবর নেই, বাট ও হয়তো আমার কথা মনে করে না আর আমি তো ওর ফোন দিতে পারবো না কারণ ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, বাট এইটাও কি কথা বলতো, বাট এখন ওরে আমি ভুলে যেতে চাই, কি করব, আমি পড়াশোনা করতেও পারছি না, কি করবো? আপনি অন্য জায়গায় মনোযোগ দেন, মানে আপনি যেটা পারেন, গান গাইতে পারেন, নাচতে পারেন, আপনি কবিতা লিখতে পারেন অথবা অন্য অন্য কাজে মনোযোগ দেন। এটা চিন্তা করবেন যে এটার ফিনিশিংটা কই ছিল, আপনার বান্ধবী ধরেন আপনার সাথে আবার ঠিকঠাক হয়ে গেল, তারপর কি করবেন? সারা জীবন বান্ধবীর সাথে থাকবেন আপনি? না তো, আপনি আপনার সংসারে ব্যস্ত হবেন। সো ওদিকে কনসেন্ট্রেট করেন, মনোযোগ যতক্ষণ পর্যন্ত ঘুরাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কষ্ট সহ্য করতেই হবে। আচ্ছা আপনার দাওয়াত থাকলো 23 তারিখ আমার বড় ভাইয়ের বিবাহ, শুভকামনা বড় ভাইয়ের জন্য। মুক্তা আছেন, ভাইয়া আজকে ধাঁধা ধরেন না বন্ধু, আজকে ধাঁধা ধরবো না। টাঙ্গাইল থেকে শিমুল আছেন, দূর আকাশে তারা তুই একা গুনিস নে, আচ্ছা একা গুনবো না। আমার বাসা রংপুর লালমনিরহাট, একবার আসিও বর্ডার ঘুরাবো। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু আমাকে ইনভাইট করার জন্য। আরও আছেন আমাদের সঙ্গে কে, সাইম ধানমন্ডি থেকে তিনি গেছেন, অর্ণবের আচ্ছা গানের রিকোয়েস্ট করছেন, রাখতে পারছি না দুঃখিত। এখানে আছেন সিফাত ভাইয়া, বলো তো আমার নাম কি, আচ্ছা বলবো না আরেকদিন বলবো না, তুমি তো জান তুই তো জান্নাত মেরি ভাই গানটা, আচ্ছা এটা হচ্ছে শুনতে চাইছেন মুরাদ খান, পারছি না রিকোয়েস্টের গান, তো যে বলছি সবসময় যে রিকোয়েস্টের গান কিন্তু আমি প্লে করতে পারি না, দিস ইজ নট ট্রু বাট ইট ইস দিস আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ আওয়ার, আচ্ছা কোনো দাড়ি কমা নাই, দ্যাটস আমি খুঁজে পাচ্ছি না কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো, দিস ইজ বাংলাদেশ কিং সিফাত ভাই, ভাউ ইজ এ গুড ম্যান, হার ডান্সিং সো নাইস থিং, আচ্ছা গুড ট্রাই মির্জা ফখরুল বন্ধু আমার, মানে তিনি আছেন আমাদের সঙ্গে, আচ্ছা ধন্যবাদ আপনি ভালো চেষ্টা করেছেন। রংপুর থেকে আছেন উম্মে কুলসুম হাবিবা, বলছি কেমনটা লাগে ভাইয়া, কালকে বাংলাদেশ ও কি বিশ্ব পরিচয় এক্সাম, তবে কথা হচ্ছে 5টা থেকে কারেন্ট নেই, কি হবে আমার কপালে, কারেন্ট ছাড়া আপনি চলতে পারেন না, আমরা তো কত ওই যে মোমবাতি জ্বালিয়ে কুপি জ্বালিয়ে পড়েছি, তো পড়েন না একটু, কষ্ট করেন না একটু, যান না 80s 90s যান একটু, সমস্যা কি? আচ্ছা এখানে হচ্ছে আমাদের বন্ধু আরো কি আছে, কোন বন্ধু, না রাগ করবো কেন তোমা, একদমই রাগ করিনি। আচ্ছা সায়েম অ্যান্ড সিয়াম ধানমন্ডি থেকে আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আতাউল্লাহ চিরং থেকে, ফোনটাকে না তখন আমি FM শুনে সময় কাটাই, আচ্ছা এটা আমরা পড়েছিলাম, আচ্ছা আরো এই যে কেমন আছো টাইপের প্রশ্ন আছে আর অনেক, তা আপাতত আর পড়তে পারছি না, সো ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় একেবারেই নাই, 6:52 এই মুহূর্তে সময়, তো আমার বিদায় নিতে হবে, যেতে যেতে যে গানটা প্লে করে যাবো, একসময় প্রচুর প্রচুর প্রচুর শোনা হতো যে গানটি, সেটা হচ্ছে স্টোয়িক ব্লিসের গান মায়াবী চোখ, তো এই গানটা সুন্দর সুন্দর বিদায় নিচ্ছি বন্ধু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে, আজকের জন্য সিফাত বলছি টাটা বাই বাই অ্যান্ড আলবিদা।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

Career Gossip. Set your goal. Career Gossip. Set your goal.

0: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। 90.4 Career Gossip, set your goal. Career Gossip, set your goal.

0: সুপ্রিয় শ্রোতা এবং যারা আমাদের দেখছেন ফেসবুকে যুক্ত হয়ে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহবুব আপনাদের সঙ্গে আছি ঢাকা FM 90.4 এর ক্যারিয়ার গসিপ প্রোগ্রামে। আমার সঙ্গে আজকে আছেন আমাদের অত্যন্ত পরিচিত একজন মুখ, আমাদের অতিথি বাঁধন আপু, বাঁধন হুসাইন। ওনার সম্পর্কে আমি আর বলবো না, আপনারাই জেনে নেবেন। তবে এটুকু বলি, উনি একজন ওনার, এন্টারপ্রেনিয়র, যেটা আসলে আমাদের ক্যারিয়ারের সবচেয়ে লোভনীয় বা হচ্ছে সবার জন্যই কাম্য। আমরা আর সময় নষ্ট না করে আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই। আমরা জানবো আজকে বাঁধনাপুর ক্যারিয়ারটা কেমন কাটলো, শুরু থেকে আজকে পর্যন্ত উনি কেমন আছেন, এই ক্যারিয়ারটা এখানে নিয়ে আসছেন, উনি কেমন ফিল করছেন, ওনার অবস্থা কি করেছেন, কোথায় কোথায় ফেইলিওর ছিল, ফেইলিওরের পর আবার ঘুরে দাঁড়িয়েছেন, সবকিছু। আপু আপনি কেমন আছেন?
1: ওয়ালাইকুম
0: আসসালাম।
1: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য ঢাকা FM 90.4 এ। ভালো লাগছে এসে।
0: আপনাকে ঢাকা FM এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপনি আসছেন, আর আপনাকে পেয়ে আসলে আমরাও একটু আনন্দিত। ডিফারেন্ট কিছু আমরা শুনব। আমাদের এখানে যারা গেস্ট আসেন আপনাকে হয়তো আমি হয়তো বলিনি আপনার সঙ্গে, বিভিন্ন পেশার মানুষ আসেন, তাদের কাছ থেকে বেসিক্যালি আমরা যে তাদের গল্পগুলো শুনি, এই গল্পগুলো থেকে অনেকে কিন্তু ক্যারিয়ারে কিছু তাদের অনেক চ্যালেঞ্জ ফেস করছেন, এই ফেস করাটা শিখে যায় বা ফেস করতে তাদের সাহায্য করে এই গল্পগুলো থেকে, যেগুলো থিওরিটিক্যালি আমরা বইতে পাচ্ছি না বা কোনো ট্রেনিং সেশনে পাচ্ছি না। বাস্তব অভিজ্ঞতার আলোকে যে গল্পগুলো আসতেছে সেখান থেকে অনেক তথ্য বের হয়ে আসতেছে যেগুলো হেল্পফুল হচ্ছে। তো ঠিক এমনিভাবে আপনার গল্প থেকে আমার মনে হয় যে আমাদের যারা লিসেনার আছে তাদের মধ্যে অনেকেই উপকৃত হবে। তো আমরা সেখানে যেতে চাই, শুরু করছি আপনার প্রথমে আপনার পেশাটা জানবো, তারপর হচ্ছে আপনার শৈশব থেকে শুরু করব।
1: আমি পেশাগত হচ্ছি শেফ, আমি এন্টারপ্রেনিয়র। আমার একটা ছোট্ট খাবারের ফুড কার্ট আছে, এখন আপাতত সেটা নিয়ে ব্যস্ত আছি।
0: নাইস, আমরা এই পুরো ফুড কার্ট পর্যন্ত আসা এবং আপনার শুরু থেকে গল্পটা শুনবো বিজনেস নিয়ে। প্রথমে আগে আপনার ব্যক্তিগত জীবন অল্প কিছু শুনবো, সেটা হচ্ছে আপনার পড়াশোনা কোথায়, শৈশব কোথায় কেটেছে, আর তারপর আপনি বিজনেস এলেন কিভাবে, জব টপ করেছেন কিনা বা আর কিছু করেছেন কিনা, অন্য পেশায় ছিলেন কিনা, এভাবে সিকোয়েন্সটা হবে। তা এখন হচ্ছে শৈশবটা আমরা জানতে চাচ্ছি।
1: শৈশবটা আমার কেটেছে জামালপুরে, ক্লাস সিক্স পর্যন্ত।
0: আমি একটু আরেকটু বলে নেই, সেটা হচ্ছে এর মধ্যে আপনার যদি কোনো ইমোশনাল স্টোরি থাকে সেটা আপনি বলতে পারেন, আমরা শুনবো, এবং এগুলো শোনার জন্যই কিন্তু আমাদের যারা দর্শক এবং শ্রোতা আছে ওরা বেশি আগ্রহ থাকে তাদের। এবং যদি এর মধ্যে কোনো খুব কষ্টের কোনো একটা সিচুয়েশন থাকে বা খুব ক্রাইসিস আপনার ফাইন্যান্সিয়াল হতে পারে বা হচ্ছে কারোর সাপোর্ট লাগবে, এই ধরনের খুব ক্রাইসিস, এই ক্রাইসিস মোমেন্টগুলো যে আছে সেগুলো গল্প কিন্তু আমরা শুনবো।
1: অসুবিধে নেই, সবই বলবো ইনশাল্লাহ। আমার ছোটবেলাটা কেটেছে জামালপুরে, আমি বড় হয়েছি আমার দাদার কাছে। আমার আব্বা আম্মু ডিভোর্স ছিল, তো এর জন্য আমাকে বড় করেছে আমার দাদা। তো ক্লাস সিক্স পর্যন্ত আমি জামালপুরে ছিলাম, ক্লাস সেভেন থেকে আমি সাভারে ছিলাম আমার ফুপুর কাছে। তো ওখানে আমি অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি পড়েছি। আমি যখন ক্লাস টেনে পড়ি তখন পালিয়ে বিয়েও করে ফেলেছি। ছোটবেলাটা খুবই মজার কেটেছে, এবং সবকিছু মিলিয়ে ছোটবেলাটা তো শৈশবটা তো তখন বুঝার বয়স না কারো, বাট আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে।
0: খুব আর্লি বিয়ে করে ফেলছি।
1: আর্লি বিয়ে করে ফেলেছি
0: তখন। তাহলে তো আমার মনে হয় যে পুলিশ ধরেনি আপনাদের, এত আর্লি বিয়ে করেছেন?
1: আর্লি বিয়ে করছি, পুলিশে ধরেছে। আমাদের ইস্কাটনে একটা ফ্ল্যাট ছিল, তা আমি আর আমার হাজবেন্ড বিয়ের পরে ওখানে আমরা এক রাত থেকেছি। তো ওই বাসার যে দায়িত্বে যিনি ছিলেন উনি মনে করেছেন সাহেবের ছেলে কোন একটা ছোট মেয়েকে নিয়ে উঠে গেছে। তো তখন উনি রমনা থানা থেকে পুলিশ ডেকে এনেছিলেন। তো তারপর আমাদের থানায় নিয়ে যায়, তো ওখান থেকে তারপর রাতে আমাদের নিয়ে গেল। পরের দিন সকালে আমার শাশুড়ি, এখনো আমি শুনি, 40,000 টাকার ঝাল।
0: আচ্ছা,
1: আমাকে ছুটাতে 40,000 টাকা লেগেছিল।
0: আচ্ছা, ও পুলিশ ধরে নিয়ে গিয়েছিল?
1: পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, আমাদের পাঠিয়ে দিয়েছিল জেলখানায়। রাতে সকালবেলা আমাদের পাঠিয়ে দিয়েছিল। তো সেটা ছিল 20 ফেব্রুয়ারি, আমরা বিয়ে করি 14 ফেব্রুয়ারি, আর আমাদের 19 ফেব্রুয়ারিতে রাতে আমাদের নিয়ে যায়, 20 ফেব্রুয়ারি আমাদের কোর্টে চালান করে দেয়। সেখান থেকে আমার শাশুড়ি, যেহেতু 21 ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যাবে, তো তখন আমার শাশুড়ি আমাদের ছুটাই নিয়ে আসে।
0: আচ্ছা, ওখান থেকে আপনার সংসার জীবন শুরু হলো?
1: ওখান থেকে সংসার জীবনটা শুরু হয়েছে তার 2 মাস পর থেকে।
0: আচ্ছা,
1: ওখান থেকে বের হয়ে এসে আমার ননদের কাছে ছিলাম আমরা 2 মাস। তারপর আমার শ্বশুর অসুস্থ ছিল, তো তখন আমার, যেহেতু আমার শ্বশুর একা থাকে, তখন আমার শ্বশুর বলল যেটাই হোক মেনে নিতে হবে, বউকে নিয়ে চলে আসো। তারপর শ্বশুর বাড়ি চলে আসি।
0: আচ্ছা, তারপর পড়াশোনা ওখানে শেষ?
1: না, পড়াশোনা বিয়ের পর তো ক্লাস 10 পাশ করলাম, তারপর উন্মুক্ততে ভর্তি হয়ে ইন্টারমিডিয়েটটা শেষ করি, তারপর আর কন্টিনিউ করা হয়নি। সংসারের দায়িত্ব ঘরে চলে আসলো, এই সংসার সেই দায়িত্ব এখন পর্যন্ত বয়ে বেড়াচ্ছি।
0: শুধু কি সংসারের দায়িত্ব নাকি বিজনেস?
1: সংসার শুরুতে তো সংসার ছিল, 2007 থেকে আমার ঘরে সংসারটাই আসছে সর্বপ্রথম। তো তখন আমি 2 বছরের মতন আমি অন্য বিজনেস করেছি, 2010 থেকে পুরোপুরি বিজনেসে আমি ঢুকে গিয়েছি।
0: সেটা শুরুটা কিভাবে সেটা আমি জানতে চাচ্ছি, যে আপনি সংসারে চলে আসলেন, তখন আপনি 2007 সালে
1: আমি কিছু ক্লোদিং এর বিজনেস করেছি। তখন আমার হাজবেন্ড বিডি জবসে ছিলেন, বিডি জব তখন স্টার্ট হয়। তো তারপর যখন ও ছেড়ে দিল, তা আমি আবার বসে থাকা জিনিসটা, আমি ছোটবেলা থেকে এটা আমার, মানে আমার দাদা আমাকে শিক্ষা দিয়েছে তুমি কখনো বসে থাকবে না। আমার দাদা আমাকে, যেহেতু আমার আব্বা আম্মা ডিভোর্স ছিল, তো এই কারণে আমাকে এমন কোনো কাজ নাই আমার দাদা আমাকে না শিখিয়েছে। আমাকে হাতের কাজ, ঘাস কাটা, আমার বাড়ি, তখন তো আর কারো কল্পনা হয়নি আমাকে ঢাকায় বিয়ে দিবে না কোথায় বিয়ে দিবে। তখন বলছে আমি তোমাকে এমনভাবে শিখাবো সব যেন তুমি পারো, ইভেন যে যে টিউবওয়েল সেটা পর্যন্ত আমাকে শিখিয়ে গেছে কিভাবে ঠিক করতে হয়। তো ওই জিনিসটা ছোটবেলা থেকে আমার ভিতরে গ্রো করতো, যে আমাকে বসে থাকা যাবে না, আমাকে কাজ করতে হবে। তো 2007-এ যখন দেখলাম ও জবটা ছেড়ে দিল, বিডি জবসে ওখানে ছেড়ে দিল, তো তখন আর একটু ফ্যামিলি একটু প্রবলেম ছিল, তো ওই কারণে তখন আমি চিন্তা করলাম যে না, বসে থাকলে তো চলবে না। তো তখন আমি জামালপুরে চলে যাই, আমাদের বাসাটা ডেভেলপারকে দেয়, তখন ভাঙা হচ্ছে বাসাটা, তো তখন জামালপুরে চলে যাই। জামালপুরে যাওয়ার পরে তখন ওখানে আমি ক্লোদিং বিজনেসটা স্টার্ট করি।
0: জামালপুর থেকে শুরু
1: হয়?
0: সেটা কেমন, অনলাইনে?
1: অনলাইন না, তখন অনলাইন ছিল না।
0: আচ্ছা,
1: 2007 এর দিকে অনলাইন ছিল না। তখন আমি জিনিস প্রোডাক্ট নিয়ে এসে এসে বাংলাদেশ মেডিকেলে, তখন চলছিল ছোট ছোট মোবাইলের ব্যাগ হাতের, আর কিছু চাঁদনি চক থেকে অর্ডার নিয়ে আসতাম 3 পিস সেলাই করা, এগুলো অর্ডার আমি পূরণ করে তাদের পাঠিয়ে দিতাম।
0: আচ্ছা,
1: তো এইভাবে আর কি বিজনেসের ভিতরে তখন থেকে একটু করে ঢোকা।
0: কেমন রেসপন্স ছিল ওই এটাতে, ক্লোদিং বিজনেসে?
1: তখন বেশ ভালো ছিল।
0: তখন ফ্যামিলির সাপোর্ট কেমন ছিল আপনাকে, আপনি যখন এটা শুরু করলেন?
1: আমার শুরু থেকে আমার ফ্যামিলি সাপোর্ট সব, কখনো আমাকে ফ্যামিলি থেকে কখনোই আমাকে কিছু বাধা দেয়নি।
0: আচ্ছা,
1: এবং আমি ছোট্ট একটা বিষয় বলি, ফ্যামিলি থেকে আমাকে কিভাবে সাপোর্ট করতে, আমি যখন বিয়ে করি, পালিয়ে গিয়ে বিয়ে করি, তখন আমার বিয়ের ড্রেস ছিল মাত্র 2টা, একটা থামি ছিল মানে ইসেতে রাঙামাটিতে বিয়ে করেছিলাম, একটা কাপড় পরে আমি বাড়ি থেকে চলে আসছিলাম, একটা থামি কিনে দিয়েছিল আমার হাজবেন্ড আর একটা কামিজ কিনে দিয়েছিল।
0: ও আচ্ছা, বিয়ে করে কোথায় গিয়েছিলেন পালিয়ে?
1: ননদ আমাকে একটা অরেঞ্জ কালারের শাড়ি দিয়েছিল, আমি সেই শাড়িটা পরে আমার শ্বশুরের সাথে আগুরায় গিয়েছি বাজার করতে। আমার শ্বশুর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, তোর কি বুড়ি সাজার খুব ইচ্ছা?
0: আচ্ছা।
1: আমি বললাম, না বাবা কেন? বলে যে, না এটা কি পরে আসছিস? তার চোখ দুটো বড় বড় হয়ে গেল যে আমি অরেঞ্জ কালার একটা শাড়ি পরে একদম শুকনা ছিলাম, এখন তো একটু বয়স হচ্ছে, শুকনা ছিলাম। তো তারপরের দিন বাবা আমাকে প্যান্ট শার্ট কিনে দিল। তো আমাকে কোনো কিছু বাধা শ্বশুর বাড়ি থেকে, আমি বরঞ্চ বাপের বাড়িতে হয়তো বা বাধার কিছু সম্মুখীন হয়েছি, শ্বশুর বাড়িতে ফুল ফ্রিডম, আমাকে কোনো কিছুতেই বাধা না।
0: ওই ক্লদিং বিজনেসের পর আপনি এই শেফ কিভাবে হলেন বা এই ফুড বিজনেসে কিভাবে?
1: ফুড বিজনেসটা ওটা তো ছিল ছোটবেলা। আরেকটা ছোট্ট গল্প আছে এখানে, আরেকটা গল্প আছে, যখন আমার ফুফুর কাছে থাকি তখন আমাকে আমার ফুফু রান্না খুব ভালো পারে, তো আমাকে রান্না করতে দিত, মজা হতো না। তো একদিন সামহাও এটা একটা মজার ছিল, আমার ফুফু আর আমার ফুফাতো বোন আর আমরা দুজন কাজ করতে যেতাম না, আমরা অলস ব্যক্তি ছিলাম দুজন। তা আমার ফুফু খুব মেজাজ করছে, তোরা শুয়ে থাকিস একটা কাজ করিস না, আমাদের দুজনকে বের করে দিল ঘর থেকে। তো বের করে দিলে আমরা দুজন সারাদিন বসেছিলাম। তখন আমার ফুফু বললো, দাঁড়া তোর এমন রান্না আমি শিখাবো, তুই যেন 100 মানুষের রান্নাও তুই করতে পারিস। তো তখন আর কি রান্নার উপরে ঝোঁক চলে আসলো, রান্নার শুরুটা আমার ওখান থেকে। তারপর শেফ যখন হওয়ার চিন্তা করলাম, আমার ছেলের জন্মদিন ছিল 2006 এ, তখন ওর ফার্স্ট বার্থডে, তখন 75 পিপল ছিল আমাদের বাসায়, গেস্ট গোস্ট আসছে। তো তখন আমি রান্না করলাম, রান্না করার পর আমার এক দুলাভ ভাই বলল যে খাবার কিন্তু অসম্ভব স্বাদ হয়েছে রে শালি। তো তখন আমার শাশুড়ি বলছে, তোমার বউ কিন্তু বেশি ভালো রান্না করে। বলে, ফুফু আমার বউ রান্না করে ভালো, সাহস ওর মতন নাই। সেই যে সাহসটা পেয়ে গেলাম, তখন থেকে আমার শেফ হওয়ার ঝোঁকটা চলে আসছিল।
0: এটা কি কোথাও আপনি প্রাতিষ্ঠানিকভাবে ট্রেনিং করেছেন?
1: দেশি খাবারটা আমি ট্রেনিং করিনি, আমি বারিস্তা ট্রেনিং করেছি কিবাহান থেকে, আমি বিকন একাডেমি থেকে পেস্ট্রির উপরে করেছি, আমি বিরিয়ানি কোর্স করেছি রয়্যাল থেকে, তো আমি এই সমস্ত কোর্সগুলো করেছি।
0: এটা কি বিজনেস করতে করতে করেছেন নাকি শুরু থেকে?
1: না শুরু থেকে না, বিজনেস করতে করতে।
0: আপনার এই ফুড বিজনেসটা শুরু হলো কিভাবে, কোথা থেকে?
1: বিজনেসটা শুরু হয়েছে 2010 থেকে।
0: আচ্ছা।
1: 2010 এ
0: কোন রেস্টুরেন্ট দিয়ে?
1: 2010 এ আমাদের গুলশান ওয়ানের 21 নম্বর রোডের ফুটপাথ থেকে।
0: আচ্ছা।
1: তখন আমি বসেছিলাম, আমার হাজবেন্ডকে বললাম যে দেখো কেউ আমাকে সেল করে দিতে পারে কিনা ফুডটা। তো তখন ও বলল যে অসুবিধা নেই আমি দেখছি, একজনকে নিয়ে আসলো। 7 days আমি ওকে রান্না করে দিলাম, ও সেল করলো। 6 days এর সময় আমি বললাম যে আমাকে পেমেন্ট করো, 7 days হয়ে যাচ্ছে। যে বললাম আমি আমি সন্ধ্যায় এসে আপনাকে পেমেন্ট বুঝিয়ে দিয়ে যাব। সেই যে গেল আমার জিনিসপত্র গেল, তারপর আমার এসব সবই গেল, টাকাও গেল।
0: আপনার বাড়ি তো এখানে, বাসা তো গুলশানে।
1: জি জি জি।
0: আচ্ছা, কিন্তু আপনি এই স্ট্রিট ফুড নিয়ে কাজ শুরু করলেন কেন, কেন রেস্টুরেন্ট বিজনেসে গেলেন না, গিয়েছেন কিনা?
1: রেস্টুরেন্ট বিজনেস আমার ছিল 2015 থেকে।
0: 2010 থেকে 15 পর্যন্ত গল্পটা আগে শুনি।
1: 10 থেকে 15, 10 এ যখন এটা স্টার্ট করলাম ওটা মেরে চলে গেল ছেলেটা। তারপর কিছুদিন পর চিটাগং গ্রামার স্কুলে আমার ননদ চাকরি করতো চিটাগং এ, তো ও চলে আসলো ঢাকায়। ওর জন্য ঢাকায় চিটাগং গ্রামার স্কুল আবার নতুন করে খোলা হলো গুলশান টুতে। তো তখন সেটা আমি শুনলাম 2011 এর দিকে যে ও ওখানে প্রিন্সিপাল ছিল। তো একদিন আমি ফোন দিয়ে বললাম, ওরা আমার বয়সে বড় দেখে আমি ওদের আপু করে বলি, তো বললাম যে আপু আমি কিছু করতে চাচ্ছি, তুমি কি হেল্প করতে পারবে? তখন বলে, এই তুমি তো খুব ভালো রান্না করো, তুমি এক কাজ করো আমাদের জন্য কিছু স্যাম্পল বানায় নিয়ে আসো। তো তখন আমি নিয়ে গেলাম হচ্ছে বার্গার, কিছু মিনি বার্গার নিয়ে গেছি, আলুর চপ নিয়ে গেছি আর চটপটি নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে তখন ওখানে সবাই খেলো, 12 জন তখন স্টুডেন্ট, তো 12 জন খেয়ে বললো যে অসম্ভব মজা। আমি তার পরের দিন থেকে আবার স্টার্ট করে দিলাম, আমার সর্বপ্রথম স্টার্ট হচ্ছে চিটাগং গ্রামার স্কুল
0: থেকে। আচ্ছা, ওইটা কি বাণিজ্যিক ভাবে শুরু করলে?
1: ওইটা বাণিজ্যিক ভাবে স্টার্ট করেছি।
0: তখন প্রতিদিন আপনি ফুড মেক করতেন?
1: আমি সারা রাত মেক করতাম, কারণ ওখানে 150 বাচ্চা ছিল,
0: সবার জন্য অর্ডার পেয়ে গেছেন,
1: সবার জন্য টিফিনটা ওখান থেকে যেত।
0: আচ্ছা,
1: তো ওখানে বাসা থেকে বাচ্চাগুলি তেমন একটা নিয়ে আসতো না, আর আমার খাবারগুলি খুব ভালো ছিল, তো ওরা খেয়ে কখনোই অসন্তুষ্ট হয়নি, হাইজিনিক করা ছিল।
0: ফুড ওখানে চ্যালেঞ্জ কি কি ছিল আপনার এই কাজগুলো করার ক্ষেত্রে, যে আপনাকে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে? সারা রাত জেগে থাকতে হয়েছে,
1: সারা রাত জেগে
0: বাজার করতে হয়েছে, তাদের রিকোয়ারমেন্ট গুলোকে আপনার
1: ফুলফিল করতে হয়েছে,
0: নোট নিতে হয়েছে, সব মিলিয়ে।
1: ওখানে সিস্টেমটা ছিল যে একই খাবার দ্বিতীয় দিন যেন না হয়, তারপর কোনো খাবার যেন অস্বাস্থ্যকর না হয়, এগুলো সমস্ত কিছু আমি সারা রাত বসে ওখানে আইটেম দিতাম অনেকগুলো। বাচ্চারা আলুর চপটা পছন্দ করতো, ওখানে বলে দিয়েছিল সবজি যেভাবেই হোক বাচ্চাদের সবজি খাওয়াতে হবে, তো সবজির জন্য কি করব এখন, কাঁচা কলা টলা দিয়ে আমি একটা চমচম বানাতাম, ভেজিটেবল চমচম, ওটা সবাই মনে করতো আমি চিকেন দিয়ে করি, অ্যাকচুয়ালি কিন্তু এটা কাঁচা কলার ছিল। খাবার দ্বিতীয় দিন যেন না হয়, তারপর কোনো খাবার যেন অস্বাস্থ্যকর না হয়, এগুলো সমস্ত কিছু আমি সারা রাত বসে ওখানে আইটেম দিতাম অনেকগুলো। বাচ্চারা আলুর চপটা পছন্দ করতো, ওখানে বলে দিয়েছিল সবজি যেভাবেই হোক বাচ্চাদের সবজি খাওয়াতে হবে, তো সবজির জন্য কি করব এখন, কাঁচা কলা টলা দিয়ে আমি একটা চমচম বানাতাম, ভেজিটেবল চমচম, ওটা সবাই মনে করতো আমি চিকেন দিয়ে করি, অ্যাকচুয়ালি কিন্তু এটা কাঁচা কলার ছিল।
0: আচ্ছা, এবং ওইটা অনেক স্বাস্থ্যসম্মত?
1: হ্যাঁ, পুরোটাই সবজির ছিল,

0: থাকতো, পনির দিয়ে সিঙ্গারা থাকতো, আবার ওদের ইসিএ যখন হতো ইসিএর জন্য পাস্তা, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, কোনোদিন কোনোদিন কাচ্চি ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ছিল ওখানে। এখানে অনেক ধরনের আর কি ফুড নিয়ে যেতে হতো, এক ধরনের ফুড না, আর একই খাবার যে কন্টিনিউ আমি করবো সেটাও আমি পারিনি।
1: ওইটার জন্য আপনার তখন কতজন লোক দরকার ছিল, আপনি নিজে একাই সব করেছেন কিনা,
0: এটা আমার
1: ম্যানেজমেন্টটা কিভাবে,
0: ম্যানেজমেন্টটা তখন
1: ফ্যামিলির কেউ সাপোর্ট দিয়েছে কিনা,
0: ফ্যামিলির সাপোর্ট বলতে ফ্যামিলির কেউ সাপোর্ট আমি পাইনি, আমি আমি করেছি, সাথে দুইটা ছোট বুয়া ছিল আমার।
1: আচ্ছা,
0: তখন
1: ফুডগুলো নিয়ে যেত কে স্কুলে?
0: ফুডগুলো নিয়ে যেত আমার, আমাদের বাসায় একটা মহিলা ছিল, ওর দ্বারা পাঠাতাম আগে, তারপর আমি যেতাম, সেলিংটা আমি করতাম, আমি শুরুতে কামলা হয়ে যাই, শেষ হলে মালিক হই, এটা আমার বরাবরই। আমার যখন রেস্টুরেন্টও ছিল তো সকালবেলা আমি, এখন তো চুল কেটে ফেলেছি, আগে বড় বড় চুল ছিল, আমি গিয়ে আগে এখানে একটা খোপা করতাম, সবাই হাসতো যে এখানে কেন খোপা, খোপা করে একটা ক্যাপ করে আমি স্টার্ট করে দিতাম কাজ। তারপর আমি শেষ যখন হতো তখন আমি বলতাম এখন আমি মালিক, আয় তোরা হিসাব দে।
1: কতদিন চললো সেটা?
0: স্কুলে ক্যান্টিন চলেছে আড়াই বছর।
1: ও, ক্যান্টিন নিয়ে নিয়েছিলেন?
0: ফুল ক্যান্টিন আমি হ্যান্ডেল করতাম।
1: আচ্ছা আচ্ছা, মানে ওখান থেকে তাহলে হচ্ছে আপনার
0: আমার
1: শপ শুরু?
0: ইয়েস,
1: স্টলটা শুরু,
0: স্টলটা শুরু।
1: আচ্ছা, ওই ক্যান্টিনে আপনি ছিলেন আর দুইজন,
0: আর একজন একজন মেয়ে ছিল।
1: আচ্ছা, একটা মেয়ে ছিল,
0: একটা মেয়ে ছিল।
1: ওটা বন্ধ হলো কেন?
0: ওটা বন্ধ হলো, ওটা মেবি আমার ননদের সাথে সামথিং কিছু ছিল স্কুলের, তো ওকে ফার্স্টে কিছু বলতে পারছে না, তখন বলল যে ওর যে রিলে ওই স্কুলে আমার অনেক ননদরা কাজ করত, ওটা ওদের ব্যাপার, ওটা নিয়ে তো আর আমার কোনো ই না, তো তখন বলল যে বের করবে আস্তে আস্তে ওর রিলেটিভ যারা ছিল, তো ফার্স্টে আমাকে বের করলো, না করলো তারপর অন্য আরেকজনকে দিল, এটা হয়তো বা ওদের কোনো ইস্যু ছিল, এটা নিয়ে আমি
1: ওইখানে। তো তাহলে আপনার একটা ব্রেক থ্রু হয়ে গেল বিজনেসে,
0: বিজনেসে।
1: তখন আপনার কেমন ফিল ছিল, যে আপনার কি মনে হয়েছিল যে ব্যবসাটা বোধহয় বন্ধই হয়ে গেল?
0: না, এই ফিলটা আমি কখনো ফিল করি না যে আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেল।
1: আচ্ছা,
0: আমি হয়তো কিছুদিনের জন্য আমার মন খারাপ থাকে, বাট আমি আবার স্টার্ট করে দিই।
1: তারপর ওখান থেকে আপনি শিফট করলেন বা জাম্প করলেন কোথায়?
0: আমি ওখান থেকে 2013 এর লাস্টের দিকে আমি চলে যাই বসুন্ধরায়। বসুন্ধরায় তখন মেহেদি মাঠ হচ্ছে, 2013 এ মেহেদি মাঠ স্টার্ট হয়েছে, তো তখন আমার হাজবেন্ড, সব জায়গায় আমার হাজবেন্ডকেই ধরি, বিকজ ও হচ্ছে ছেলে মানুষের সাথে তো ছেলে মানুষের সম্পর্কই থাকে, তো তখন ওকে আমি বললাম যে দেখো তোমার তো সবাই চেনা এখানে, দেখো না আমি কিছু করতে পারি কিনা, কিছুদিন তো ব্রেক নিয়ে নিলাম, কিছু করতে পারছি না, আমার খুব বিরক্ত লাগছে, ঘরে থাকলে খিটখিটা মেজাজ হয়ে যায়, আর ঘরে কতটুকুই কাজ বা করা যায়,
1: মানে আইডল সময়গুলো যেতে চায় না।
0: হ্যাঁ, আর এমনিতেই বরাবরই আমার হাজবেন্ড কাজ নেয় ছেড়ে দেয়, কাজ নেয় ছেড়ে দেয়, আমাদের বাসার রেন্ট আসে ওটা দিয়ে আমাদের সংসার চলে, বাট ওইভাবে কতক্ষণ। আর আমার সবচেয়ে বেশি খারাপ লাগে আমার হাত পাততে ইচ্ছে করে না, যে আমার কিছু লাগবে আমি বারবার কেন হাজবেন্ডের কাছে হাত পাতবো, আমি মনে করি আমি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছে ইনকাম করার, আমি কেন বসে থাকবো। তো তখন আমি ওকে বললাম যে বলো না, একটু বলো না, আমাকে ঝাড়ি মারে, লজ্জা লাগে, তার খুব লজ্জা, বলতে পারবো না, এরা সব আমার ছোট ভাই, আমি কিভাবে বলেছি, না তুমি বলো, বলে না তুমি বলার হলে তুমি বলো। তা আমি তখন গিয়ে বললাম যে ভাইয়া আমি একটু করতে চাই, তো তখন বলছে যে কি করবে ভাবি, তখন ওই যে আমি বলেছি ভাই একটু আমি করতে চাই, তারা আবার একটু দুষ্টে হয়েছে, তুমি কি করবে ভাবি। তা আমি বললাম না, আমাকে তোমরা যদি বলো আমি একটু চটপটি ফুচকা বানাবো। তো তখন ওরা খুব হাসাহাসি করছে যে চটপটি ফুচকা এটা আবার কি বলছো, তাই আমি বলছি না আমি এটাই করব, তোমরা যদি চান্স দাও। তারা বললো সিম্পলটা
1: ওখানে, তাহলে বসুন্ধরে কি ওই চটপটি ফুচকা দিয়ে শুরু হয়েছে? আচ্ছা,
0: বসুন্ধরে চটপটি ফুচকা দিয়ে আমার স্টার্ট হলো। তো তখন চটপটি ফুচকাটা আমি সর্বপ্রথম 300-350 টাকার মতন, 700 টাকার মতন খরচ হয়ে, না 300-350 মতন খরচ হয়েছিল, সেটা আমি 700 টাকায় বিক্রি করেছিলাম, এটা আমার খুব আনন্দ, আমি নেচেছি ওখানে।
1: ও আচ্ছা, আরে এটা শুরুর দিকে?
0: শুরুর দিকে, সর্বপ্রথম যখন আমি চটপটিটা শুরু করি আমাকে দিতে চাইনি করতে, যেহেতু চটপটি ফুচকাটা কিন্তু এটা এখন মানুষ

0: ওখানে শুরু করলেন কি চটপটি আর ফুচকা দিয়ে?
1: হ্যাঁ
0: আচ্ছা।
1: তবু তখন তো পুরোপুরি মেহেদি মাঠ হয়নি, রাস্তায় আমাকে তাঁবু টানায় আমাকে দিল যে তুমি রাস্তায় দাঁড়ায় করো। তো তখন আমার 350 টাকার বাজার লেগেছে, আমি 700 টাকার মতন সেল করেছি, করে আমি নাচা শুরু করছি। তো তখন ওখানে একটা ভাইয়া ছিল, তখন ভাইয়া বলতেছে যে ভাবি কি করছো তুমি রাস্তার ভিতরে, না আনন্দে নাচ উঠে গেছে।
0: আচ্ছা,
1: তো তারপরেই আর কি। তখন
0: ওখানে তাহলে আপনার আইটেম ছিল কি শুধু চটপটি
1: আর ফুচকা? চটপটি আর ফুচকা। 7 ডেজ পরে আমাকে ওরা সিঙ্গারা করতে দিল, কাবাব করতে দিল। ওটা
0: কি কোনো রেস্ট্রিকশন ছিল যে আপনি?
1: পরে পরে রেস্ট্রিকশন করেছে, শুরুতে আমাকে সব করতে দিয়েছে, বিকজ ওদের উপর রেস্টুরেন্ট ছিল।
0: আচ্ছা,
1: মানুষকে জানাতে হবে।
0: হ্যাঁ,
1: তো আমার আর আমার হাজবেন্ডকে বেশিরভাগ মানুষ চিনে, আমাদের ফেসগুলোটা বেশি, ওরা আমাকে ফেসে বেশি চিনে, তো যে কারণে ওরা একটু গেম খেলেছে আর কি। অ্যাকচুয়ালি ওটা গেমই ছিল, আমাকে সামনে দিয়েছে যে একে তো চিনবে মানুষ। এটা হচ্ছে যে আমাকে বসুন্ধরা সবাই চিনে, আমি মার্কেটিং এর জন্য বেস্ট ওদের জন্য।
0: আচ্ছা, কেমন মার্কেটিং?
1: যেমন ওদের রেস্টুরেন্ট ছিল, ওদের খাবারটা করতে হবে, নিচে একটা ফুলের দোকান ছিল, আমি বললাম এটাকে ভেঙে ফুলের জন্য পুরোটা করে দিতে।
0: এটা কোন জায়গাটাতে?
1: এটা হচ্ছে মেহেদি মাঠের একদম সামনে।
0: আচ্ছা,
1: দেখবেন সামনে সবাই খাবার বিক্রি করছে, একটা একটা সাইডে, বাম পাশের দিকে একটা সাইডে, ওটা ছিল ফুলের দোকান সর্বপ্রথম। ওই খাবারের জন্য আমাকে করে দিল ভেঙে ওটা, যে তুমি ফুড বিক্রি করো। ওখানে আমি সবকিছু সেল করতাম, যখন দেখলো যে ভালো সেল হচ্ছে তখন আমাকে শুধু চটপটি আর ফুচকায় ট্রান্সফার করলো, যে তুমি শুধু চটপটি আর ফুচকা করো, বাকিটা আমরা করি। তারপর আমাকে ছাদে স্পেস দিল যে তুমি বানাই নাও, আমি ছাদে নিজের পয়সা দিয়ে শেড বানিয়ে নিয়েছি। ওইটা হচ্ছিল ওদের ট্রিক যে মার্কেটিংটা হয়ে যাবে এর থ্রুতে। তো তারপর ওখানেও প্রায় 2 বছর করেছি, ওখানেও আমাকে পরে বের করে দিল।
0: কেন?
1: সেটা ছিল ওনার ওনারের ভাই দেখলো যে আমি ওদের কমিশন দিতাম সর্বপ্রথম 30%, তো তারপর ওদের সাথে কথা বলে 25% রাজি করালাম। তো 2013-14 সালে বিগ অ্যামাউন্ট, আমি যেই চটপটি ফুচকাটা বিক্রি করতাম আমার পোষণে আসতো 8 লাখ টাকা, কোনো মাসে 7 লাখ টাকা, ওদের 25% দেওয়ার পর আমার এটা। আর আমি ওদের সাথে ডিল ছিল যে আমি বিল কালেক্ট করবে ওরা, যেহেতু ওদের 25% আমাকে দিতে হবে, যেন আমাকে সন্দেহ না করে। আমি সন্দেহ থেকে বাঁচতে চাই, আমি চাই না আমাকে কেউ মানে অন্য চোখে দেখুক যে পয়সা মেরে খেয়েছে, মিথ্যা বলেছে। তো ওরাই পয়সা কালেক্ট করতো, তো ওরা যেহেতু বিলটা আমাকে দিত মান্থলি 2 বার, 15 দিন পর পর আমি বিলটা নিতাম, তো তখন ওদের মাথায় ঢুকলো যে
0: এত টাকা নিয়ে যাচ্ছে
1: তাহলে কেন আমরা করব। এখন ওরাই করছে, এখন তো মেহেদি মাঠ নাই, এখন আপন ফ্যামিলি মাঠ, ওরা নিজেরাই করছে। আর তখন তো কিচ্ছু ছিল না বসুন্ধরায়, তো তখন মেহেদি মাঠ ছাড়া কিচ্ছু ছিল না, তো খাবার মানে মেহেদি মাঠ আসতে হবে।
0: ওইটা যখন ক্লোজ হয়ে গেল, এটা কবে ক্লোজ হলো?
1: এটা ক্লোজ হয়েছে 2015-এ, আমি ওটা ছেড়েছি 15-এর শেষে আমি ছেড়েছি। তখন বসুন্ধরা ICCB-তে ইফতার বাজার হয়, পুরান ঢাকার এখনো হয়,
0: পুরানো ঢাকার যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো নিয়ে
1: সেই আইটেমগুলো
0: ইফতারি বাজার হয়।
1: তো তখন আমি আমার তখন 6 মাস আমি প্রেগনেন্ট, 7 মাসে পড়বে, তো তখন আর কি হচ্ছিল ইফতার বাজারটা 9 দিন পার হয়ে গেছে।
0: এখনো ইফতার বাজারটা কি আছে?
1: এখনো হয়।
0: আচ্ছা,
1: এখনো প্রতি বছর হয়, প্রতি বছর আমি প্রথম ফোনটাই আমি পাই যে তুমি কি করবে।
0: স্টল গুলো কি আলাদা আলাদা করে দিচ্ছে না এখানে এখন?
1: হ্যাঁ, স্টল তো ভাড়া আলাদা করে।
0: আচ্ছা, কয়টা হয় এখন স্টল?
1: আমি গত 2 বছর যাবত করছি না, 2 বছর না আরো বেশি করছি না, আমি করোনার পরে আর করিনি, 5-6 বছর হলো আমি করি না।
0: হ্যাঁ,
1: বিকজ 300 ফিটের রাস্তাটা করার পরে কাস্টমার বেস কমে গেছে।
0: হ্যাঁ,
1: এখন সব বসুন্ধরার ভিতরে হয়, এখন কেউ আর ICCB-তে যায় না। তো ওটা যখন আমি হয় তখন আমার খুব ইচ্ছা আমি করব, তখন আমি একটু সাহস নিলাম। আমার শাশুড়ি বলছে যে সরি, যে তুমি কিভাবে করবে, তুমি আমার বেড ড্রেস ছিল, ফুল বেড ড্রেস ছিল, তুমি তোমার শরীর নিয়ে চলতে পারছো না, তুমি কিভাবে ইফতার বাজার করবে? আর ইফতার বাজারটা করার রিজনের জন্যই কিন্তু আমার আরো চটপটি ফুচকার সবটা হারিয়েছি। ওরা আমাকে দেখে একটু ভয় পেত রান্নার দিকে, যে আমি যদি যাই ওদের খাবারগুলো সেল হবে কিনা, ওরা ভয় পেত। তো ওখানে আমি যখন যে কথা বলি, আমাকে বলেছে যে কোনো একটা আপনার করতে হবে, যদি ইফতার বাজার করেন তাহলে এটা ছেড়ে দিতে হবে। আমার আবার একটু জেদ বেশি, অসুবিধা নেই আমি এটা ছাড়তে রাজি আছি, কিন্তু আমি এটা করব।
0: কোনটা ছাড়তে রাজি আছেন?
1: ফুচকা চটপটি।
0: আচ্ছা, ওটা ছেড়ে দিবেন, কিন্তু ইফতার বাজারটা আপনি করবেন?
1: করব আমি। আমি 9 রমজান থেকে স্টার্ট করে 27 রমজান পর্যন্ত সবচেয়ে বেস্ট সেল আমি করেছি
0: ইফতার বাজারে।
1: ইফতার বাজারে তখন আমি একটা স্টল নিয়েছি প্রথমবার, তখন ওখানে তখন অনেক ভাড়া ছিল, 80,000 টাকা পার স্টল ভাড়া ছিল। তো তখন আমি একটা স্টল ভাড়া নেই, 9 রমজান থেকে 27 রমজান পর্যন্ত আমি চালা। আমার আইটেম ছিল সব গরুর, গরুর যত রকমের রান্না ছিল মাথা থেকে লেজ পর্যন্ত আমি সব রান্না করেছি। আমি সারা রাত, যেমন নেহারি সারা রাত রান্না করতে হয়েছে, ঝুড়ি আইটেম ছিল, ঝুড়ি মাংস ছিল, এগুলি সব আমি রাতে কভার করতাম, এবং একটার ভিতরে সমস্ত খাবার ইফতার বাজারে পাঠাতে হতো। সবাই মনে করছে যে খুব ইজি, এটা কিন্তু ইজি না, ফুটপাথ হলেও কিন্তু ইজি না।
0: সবার তাই ধারণা, যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা জিনিস কিনলাম, গিয়ে বসে সেল করলাম, চলে আসলাম লাভ গুনে।
1: আমি এখনো মাঝে মাঝে হাঁপিয়ে যাই, এখনো হাঁপাই আমি, মাঝে মাঝে মনে হয় আমি কি করব, পাগল হয়ে যাব।
0: আপনি তখন ওই ফুচকা ছেড়ে দিলেন, চটপটি
1: ছেড়ে দিলাম,
0: আপনি চলে আসলেন ইফতার বাজারে, ওটা তো অল্প সময়ের জন্য।
1: হ্যাঁ, ঈদের পর তখন আমার অলরেডি কিছুদিন পর আমার বাচ্চা হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমার বাচ্চার বয়স 3 মাস, তখন আমার মেয়ের বয়স 3 মাস, ছোটটার বয়স তখন ডিসেম্বর, সেপ্টেম্বর আমার মেয়ে হয়েছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, জানুয়ারি মাসে শুনছি একটা ফুড কোর্ট হয়েছে বাংলাদেশে, ফার্স্ট কাজী ফুড আইল্যান্ড।
0: আচ্ছা,
1: তখন স্টার্ট হয়েছে বাংলাদেশে ফার্স্ট, এটা হচ্ছে 300 ফিটে
0: কাজী ফুড আইল্যান্ড।
1: হ্যাঁ,
0: কোন জায়গাটাতে?
1: এটা 300 ফিটে ছিল, যেটা বসুন্ধার অপোজিটে, গেটের অপোজিটে 300 ফিটের দিকে অপোজিটে ছিল। খানাজ স্টার্ট করেছে সর্বপ্রথম ওখান থেকে, সাব স্যান্ডউইচ, কোল্ড কফি।
0: হ্যাঁ, সাইনবোর্ড দেখতাম।
1: হ্যাঁ, তখন ওখানে একটা ফুড কোর্ট হলো। তা আমি একদিন, আমার বোন তখন যমুনায় চাকরি করে, আমার বোন অ্যাঙ্কারিং করতো, তো ওদের সব ফ্রেন্ড সার্কেল ওখানে আড্ডা দিত। তা আমাকে একদিন এসে বললো, আপু চলো না যাই। আমি বললাম কি এটা, আমি না বুঝি নাই, ফুড কোর্টটা আমি অ্যাকচুয়ালি তখন তো আমাদের বাংলাদেশে নাই। তো বলে চলো, তুমি চলো চলো যাও, তুমি গেলেই বুঝবা। গিয়ে দেখি বাহ খুব সুন্দর, একদম লাইটিং জাঁকজমক, মানুষ চিৎকার করছে, তো ওটা দেখে আমার আনন্দ লাগছে। তা আমি বাসায় এসে বসে আছি, তখন আমার হাজবেন্ডকে বললাম এই চলো আমরা ওখানে একটা শপ দিই। তো ও আমার দিকে তারা চোখে তাকায়, বলে আবার তুমি শুরু করছো?
0: তাহলে কত নাম্বার স্টেপ আপনার?
1: এটা ছিল আমার থার্ড
0: স্টেপ।
1: হ্যাঁ না, ফোর্থ, সরি
0: ফোর্থ
1: ছিল। তো তখন
0: মানে আপনি দমে নেই?
1: আমি দমে থাকি না,
0: দমে থাকি না। এনার্জিটা পাচ্ছেন কোথায়?
1: এই এনার্জিটা আমি পাচ্ছি অ্যাকচুয়ালি,
0: তাহলে প্রফিট থেকে?
1: না, প্রফিট থেকে না, প্রফিট থেকে না, এটা হচ্ছে জীবনের তাড়না।
0: আচ্ছা, আপনি যে ভালো ফুড দিচ্ছেন এটা কি আপনাকে উৎসাহ দেয় না, নাকি প্রফিট আপনাকে উৎসাহ দেয়?
1: আমাকে উৎসাহ,
0: কোনটা বেশি উৎসাহ দেয়? লোকজন খেয়ে খুব
1: আনন্দ পায়,
0: আনন্দ পাচ্ছে, সেটা
1: আনন্দ পাচ্ছে, সেটাকে বেশি আমার উৎসাহ দেয়।
0: আচ্ছা,
1: যে আমি ভালো একটা খাবার দিচ্ছি, মানুষ খেয়ে প্রশংসা করছে,
0: রাইট?
1: আর জীবনের তাড়নার জন্য মানুষ বহুত কিছু করে।
0: তাড়নাটা কিসে ছিল আপনার? কেমন তাড়নাটা
1: ছিল? আমার হাজবেন্ড স্টেবল ছিল না ইনকামের দিকে, ও কিছু করতো আবার। ছেড়ে দিত, কিছু করত, কিছু ছেড়ে দিত, তো ওভাবে তো সংসার চলে না। আর রেন্ট এখন কিছু রেন্ট বেড়েছে, তখন তার রেন্ট ওরকম ছিল না। আমি গুলশানের ফ্ল্যাট রেন্টে দিয়ে আমি বসুন্ধরায় চলে যাই, আমার ছেলে প্লেপেনে পড়ে, তো তখন ওই টাকা দিয়ে সংসার চলছিল না, তো তখন সংসারও চালানোর মাথায় চিন্তা সব মিলিয়ে। আমি ছোটবেলা থেকে আমার এই চিন্তাধারাটা বেশি ছিল যে কিছু করতে হবে। আর যখন বিয়ের পরে, ওই যে অনেকেই বলে না যে ছোটবেলা এক সময় দুঃখ থাকলে আচ্ছা বিয়ের পর সুখ আসবে, বিয়ের পর দুঃখ হলে সন্তান সুখ দিবে, এই জিনিসটা এখন আমি মানতে পারি না। এইটা মানাটা আমার জন্য এখন খুব কষ্ট। আগে বলতাম না, লজ্জা পেতাম। সত্যি কথা, এই জিনিসগুলি এখনো হয়তো আমার হাজবেন্ড শুনছে, যেহেতু আমি বলে আসছি আমার হাজবেন্ডও শুনছে। আমি আগে লুকাতাম, অনেক কিছু লুকাতাম। দেখ, লুকালে হয়টা কি, অনেকেই জানে না, বরঞ্চ আমি মনে করি মানুষ প্রকাশ করুক, প্রকাশ করলে অনেকের, অনেক মানুষের জিনিস সলভ হয়ে যায়। অনেক সময় আমাকে অনেকেই বলে তোমার ছেলে বিয়ে দিতে হবে, তোমার মেয়ে দিতে হবে, যদি এইগুলি শুনে ছেলে মেয়েকে কিভাবে বিয়ে দিবে। আমি যদি ভালো থাকি অবশ্যই আমার ছেলে মেয়ের বিয়ে হবে, আমি তো ইনকাম করার চেষ্টা করছি, আমি ভালো কাজ করার চেষ্টা করছি, তো এখানে আমার ছেলে মেয়ের কেন বিয়ে হবে না, তাই না? তো জীবনে আমি, আমার আব্বা আম্মার ডিভোর্সের পরেও কিন্তু আমি অত সহজ লাইফ ছিল না, যদি আমার দাদার কাছে আমি মানুষ, লাইফটা কিন্তু অত সহজ না। আমি বলি সহজ করে, বাট লাইফটা কিন্তু সহজ না। আমাকে, যেহেতু আমি মেয়ে ছিলাম, কিছুদিন নানার বাড়ি, কিছুদিন দাদার বাড়ি,
0: মেয়ে হওয়ার কারণে তাদের, আমার যেটা মনে হয় যে তাদের জন্য তার বাবা মা হোক আর তার গার্ডিয়ান যে হোক, কিছু একটা রেখে যাওয়া উচিত, কিছু একটা করে যাওয়া উচিত, যে ওই মেয়েটা যেন কখনো সমস্যায় না পড়ে তার লাইফটা।
1: এটা সবার ক্ষেত্রে ভাইয়া, আমি শুধু ডিভোর্স যারা তাদের কথা বলছি না,
0: প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে,
1: প্রত্যেকটা বাবা মার দায়িত্ব, যেমন আমারও দায়িত্ব, আমি পারবো কিনা
0: জানি না। বাবা মা যদি না পারে, আমার মনে হয় যারা হাজবেন্ড আছে, ভাই আছে,
1: সর্বপ্রথম একটু করে দাও,
0: তাদের উচিত যে
1: তাদের মেয়েরে, ওয়াইফকে,
0: ওয়াইফকে, বোনকে, মেয়েকে
1: কিছু করে দাও,
0: কিছু একটা করে দেওয়া উচিত শুরুতেই। কারণ সে যদি নাই থাকে, যদি মারা যায়, সে যেন বিপদে না
1: পড়ে। আর আরেকটা জিনিস আমাদের সমাজে হয়,
0: এটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে যেটা আমার মনে হলো,
1: আরেকটা আছে ভাইয়া, সেটা হচ্ছে আমাদের সমাজে আছে যে যদি বড় লোক, ধনী গরিব সবার ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে, শ্বশুর বাড়ি থেকে দেখবেন, আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, কিছু হলে তোমার বাপের না কথাটা শুনতে হয়, স্বামীর কাছে শুনতে হয় এটা তোমার না, আমারটা খাচ্ছ, ওই পেনগুলি একমাত্র ওই মেয়েরাই কষ্টে বুঝবে, প্রত্যেকেই বুঝবে। আমার এই কথা শোনার পর প্রত্যেকটা মেয়ে কিন্তু এগ্রি করবে, প্রকাশ না করুক,
0: কিন্তু যারা ভালোবাসা থাকে তখন তো বলতে পারে না।
1: হ্যাঁ, সেটা ভালোবাসা, গতকালকের ভাড়াবাসার মতন, কিন্তু রিয়েলিটি তো আর সেটা না, তাই না? রিয়েলিটিতে আমার মাও শুনেছে, আরেকজনের বোনও শুনছে, মাও শুনছে, এই কথাগুলো একটা মেয়ের জন্য খুব কষ্টদায়ক। তো এর জন্য প্রত্যেকটা, আমি মনে করি, বাপ মার বা ভাইয়ের যারই হোক, যাওয়ার যতটুকু সামর্থ্য, তাদের মেয়েদের জন্য কিছু করে রাখা। কখন কার সাথে কি হয়ে যায় কেউ জানে না। আল্লাহর রহমতে ঢাকা শহরে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছিল আমাকে, আমার হাজবেন্ডের থ্রুতে। আল্লাহ পাকই জানি না কোন কোন কারণে কোন গুনাহ করেছি কি না, এটা তো উপর আল্লাহ জানেন। হ্যাঁ, কি হলো আমি জানি না, হঠাৎ করে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। এটা যেন কারো না হয়, আমি বলি সবাইকে ইজি ভাষায়, কিন্তু ইজি ভাষা থেকে সবাই একটু গভীরতা খুঁজুক। এই জিনিসগুলি আগে বলতাম না, কিন্তু এখন মনে করি বলাটা উচিত। আমি অনেক মানুষকে দেখি ডিভোর্স নিয়ে বাসায় বসে আছে, কিচ্ছু করছে না, বাপ মার কথা শুনছে, ভাইদের কথা শুনছে। অনেক মেয়ে আছে একা স্ট্রাগল করছে, কাউকে কিছু মুখ খুলে বলতে পারছে না। এমনও মেয়েরা আছে খারাপ পথে চলে যাচ্ছে। মানুষ বলতে পারে যে তোমার ঠেকা কি, আমার ঠেকা না, ঠেকা শব্দ বলে কথা না, আমার কথা আমি মানুষের জন্য একটু আশ্বাস সৃষ্টি করতে চাই যে মানুষ আগে আসুক মেয়েদের জন্য। মানুষ বলবে যে ছেলেরা কি কষ্টে না, ছেলেরা আছে কিন্তু মেয়েরা যেই ফেসগুলো করে এগুলো ছেলেরা করে না। একটা ছেলে রাস্তায় শুয়ে ঘুমিয়ে যেতে পারবে, একটা মেয়ে পারবে না,
0: পারবে না,
1: কখনোই পারবে না।
0: অনেক পার্থক্য আছে এখানে,
1: অনেক পার্থক্য,
0: এই বিষয়গুলো কনসিডারেশনে অবশ্যই আনতে হবে।
1: অবশ্যই অনেক মেয়ে ঢাকা শহরে আসছে, তাদের হাতে টাকা পয়সা নাই, ইনকাম করতে পারছে না। এখন কিন্তু ইনকামের ওই রাস্তাটাও তেমন নাই যে ইনকাম করে ওরকম ভাবে চলবে। একটা বাসা ভাড়া দিতে গেলেও কম টাকা না,
0: অনেক টাকা,
1: অনেক টাকা একটা বাসা ভাড়া, তার খাওয়া দাওয়া, তার নিজস্ব কিছু প্রয়োজন থাকে, এগুলো বলতে হবে কাউকে, না তো কাউকে বলতে হবে। তো প্রত্যেকটা বাবা মা একটু যদি সচেতন থাকেন তাদের সন্তানদের নিয়ে, আমারও সন্তান আছে, আমারও সচেতন হওয়া উচিত যেন তাদের মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য কিছু একটা করে যায়।
0: এটা আমি এগ্রি করি আপনার সাথে।
1: তাহলে হয় কি, মেয়েরা না মানে এখন দেখবেন ডিভোর্সের হার বেড়ে গেছে, কেন ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে। একটা যদি আমার, আমি মেয়ে, আমার যদি এখন ব্যাকবোন শক্ত থাকে, হাজবেন্ডের উপর ডিপেন্ড যদি আমার পুরোপুরি করতে না হয়, ঝগড়াটা কম লাগবে। আমি প্র্যাকটিক্যাল তো, এই যে বলছেন যে আপনি কেন ব্যবসা করছেন, এই করছেন, আমারও প্রয়োজন ছিল। আমার ঢাকা শহরে হয়তো প্রপার্টির দাম বেশি, গ্রামের বাড়িতে নাই। আমার গ্রামের বাড়িতে যা সয় সম্পত্তি আছে, এখানে ভ্যালুয়েশন বেশি, ওখানে কম। আমি ওইটা বিক্রি করে এখানে আমি পুরা করতে পারবো না, যার জন্য আমার হাজবেন্ডকে যদি আমার সাহায্য করতে হয় সেক্ষেত্রে আমার কাজকর্ম করতে হবে, যে কারণে আমি করেছি, আর সংসারটা নিজের। তো আমার বিজনেসে আসার আরেকটা রিজন হচ্ছে আমি অনেক সাফার করেছি, এইসব কারণে আমি বিজনেসে ঢুকেছি যেন অ্যাটলিস্ট চলতে পারি। চলার ক্ষেত্রে মানুষকে অনেক কিছু করতে হয়। যাই হোক, আমরা সবাই কষ্টে থাকি, এখান থেকে বেরোতে হবে, সবাইকে বেরোতে হবে। এবং আরেকটা জিনিস আমাদের আছে, আগে ছিল, এখন একটু কমে গেছে, আমি জানি না একমত হবেন কিনা, সেটা হচ্ছে যে সমাজ কি বলবে, মানুষ কি বলবে, এটা নিয়ে অনেক মানুষের।
0: এই জায়গায় আমি আসতেছি, ওই আপনার ওই শপটা যে ওই যে 300 ফিটে ওখানে তখন
1: আমি তখন নিয়েছি, আসার পর তখন টাকা ছিল,
0: ভাই কি বলল
1: তখন, ভাই যে আমাকে বাঁকা চোখে দেখে বলে তুমি আবার করবে, আমি বললাম হ্যাঁ চলো না করি। তো তখন অ্যাকচুয়ালি তখন একদম টাকা ছিল না, জাস্ট তখন আমাদের বাসা ভাড়া 1 লাখ টাকা আসতো, ও আমি বসুন্ধরায় রেন্ট দিয়ে মানে কোনো মতন সংসার হেলে দুলে চলছে। তো তখন আমার ভাসুর ক্যান্সারে মারা গেছেন, তো আমার শাশুড়ি উনি ইংল্যান্ডে ছিলেন, তার ওয়াইফ বাচ্চা এখনো আছেন। তো আমার শাশুড়িকে গিয়ে তখন আমি লোন অ্যাপ্লাই করলাম, আমি এবি ব্যাংক থেকে লোন নেই, ওখান থেকে 3 লাখ টাকা লোন নিলাম, তারপর এখন আরো টাকা লাগবে, প্রায় 10 লাখ টাকার মতন ওখানে খরচ। আমি ওখানে গিয়ে যখন বললাম, তখন কাজী চাচা বললো মারে তোকে দিব জায়গা তো নাই, তোকে কোথায় দিব। তখন কাজীফুড আইল্যান্ডের যে,
0: ও আচ্ছা ওখানে,
1: হ্যাঁ ওনার, ওনার নাম উনি, উনি কাজী, কাজী চাচাকে বললাম, বলে যে তোকে কোথায় দিব রে মা বল, আমার চাচা ছাদটুকু তো খালি আছে ওটা আমারে দেন, বলে তাহলে ওটা তুই করে নে, আমি পয়সা দিতে পারবো না। আমি ঠিক আছে আমি করে নিব, কোনো সমস্যা নাই। তো সবকিছু মিলাই ওখানে এস্টিমেট করলাম 10 লাখ টাকার মতন লাগবে, কারণ ছাদ ঢালাই দিয়ে দিয়ে সমস্ত কিছু করে সবকিছু স্টার্টিং থেকে শুরু করে ওরকম লাগবে।
0: এখন তো ওই স্থাপনাগুলো নেই।
1: না না, সব ভেঙে দিয়েছে।
0: টেম্পোরারি করেছিল তখন?
1: না, ভালোই ভাবে করেছিল। ওটা তো ওই যে যখন 300 ফিটের ওই যে খাল না কি বলে লেকটা করলো তখন ভেঙেছে। তো ওটার জন্য আমি ছাড়ি নাই, আমি ছেড়েছি অন্য রিজনে। তো শাশুড়ির কাছ থেকে 3 লাখ টাকা নিলাম, মাকে বললাম মা বাসা ভাড়ার 1 মাস আপনি নেবেন, 1 মাস আমি নেব। তো বললো ঠিক আছে নাও। মা 3 লাখ টাকা দিল, আমি লোন 3 লাখ টাকা নিলাম, আমার ভাসুরের কাছ থেকে 2 লাখ টাকা নিলাম, এটা আরেক ভাসুর,
0: 8 লাখ টাকা
1: আমি জোগাড় করে ফেললাম। আর যে আমার হাজবেন্ড বলতে স্যার 2 লাখ আমি ভূতে জোগাড় করে দিবে, আমি বললাম ভূতে জোগাড় করে দিবে, চলো আমরা স্টার্ট করি। তারপর ওটা আমরা স্টার্ট করলাম। স্টার্ট করার পরে হঠাৎ করে 3 মাস আমি চালালাম, 3 থেকে 4 মাস আলহামদুলিল্লাহ এত ভালো চলছিল। ওখানে আমি লাইভ মিউজিক করতাম।
0: আচ্ছা, লাইভ মিউজিক?
1: হ্যাঁ।
0: আর কি কি ছিল ওখানে?
1: ওখানে আইটেম ছিল, দুপুরে খাবার ছিল, সকালে ব্রেকফাস্ট ছিল, আর বিকেল বেলা
0: সব লাইভ মিউজিক।
1: হ্যাঁ, লাইভ মিউজিক ছিল, অনেক ধরনের ফুড ছিল ওখানে। তো তখন বেশিরভাগ সময় কিন্তু আমি টাকা ছাড়া সাহস নিয়েছি, আমি কিন্তু সব সময় শূন্য পকেটে বুক ভরা সাহস নিয়ে গিয়েছি। আসলে ভূতে জোগাড় করে দেয় অ্যাকচুয়ালি,
0: ইচ্ছাটাও বড় ব্যাপার,
1: ইচ্ছাটাই হচ্ছে মেন। আমার যদি ইচ্ছে থাকে আমি অবশ্যই, এখনো আমি যে ফুডকার্ট চালাই আমি অনেক সময় শূন্য পকেট হয়ে যাই, অনেক সময় আমি শূন্য হয়ে যাই, আমার মাথা ঘুরে, আমি সকাল সকাল হলে আমি বাজারটা করব কি দিয়ে? রিজিকটা আল্লাহ পাক অবশ্যই দিয়ে দেন, কিন্তু আমাকে আদায় করতে হয়, কিছু না কিছু ভাবে হয়ে যায়, এটা রহমত, আল্লাহর রহমত, এটা এটা অবশ্যই মানতে হবে। তো তখন ওটা বানানোর পরে 4-5 মাস খুব ভালো চললো, চলার পরে আমার ভাসুর খুব সিক হয়ে গেলেন, আরো বেশি অসুস্থ হয়ে গেলেন, আমার শাশুড়ি যেতে হবে। তা আমার শাশুড়ি তখন একসাথে 3 মাসের ভাড়া নিয়ে চলে গেল, যেটা আমার 1 মাস তাকে দেওয়ার কথা, 1 মাস আমার নেওয়ার কথা ছিল। তো সেটা মা একবারে 3 লাখ টাকা নিয়ে চলে গেল। তখন আমি বিপদে পড়ে গেলাম যে বিজনেসটা তো স্টার্ট করার পরে না একটা বেনিফিট আসবে, শুরুতে তো আর বেনিফিট আসে না, অ্যাটলিস্ট বছর খানিক যদি আমি না চালাই ওই বিজনেস থেকে কোনো কিছু আশা করা যায় না। আমি ওই বিজনেস চালাচ্ছি, ওই টাকা দিয়ে সংসার চালাচ্ছি, আমার হাতে ক্যাপিটাল থাকতো না তখন। তো ওটা নেওয়ার পরে আমি 2 মাস সংসার আমার কষ্ট হচ্ছে, দোকান চালাতেও কষ্ট হচ্ছে। তো তারপর কাজী চাচার সাথে কথা বললাম যে চাচা এরকম বলে না, তুই চালাতে থাক পরে দিস। তো যখন একটা ভালো অ্যামাউন্ট আটকাই গেল তখন আমি আর বললাম যে না আমি আর পারছি না, আমি আর পারছি না, তো ওটা ছেড়ে দাও, কারণ অযথা যেহেতু পারছি না ওটা কিভাবে আমি চালাবো। তারপর আবার 1 বছর বসে থাকলাম ওটা ছেড়ে দিয়ে। তখন আমার ভাসুর মারা যাওয়ার পর আমার শাশুড়ি ফেরত আসলো, আসার পরে আমি গুলশানে একটা ফ্ল্যাট বিক্রি করি, বিক্রি করে বসুন্ধরায় জমি টমি সব কিনি। তারপর আবার আমার মাথায়, আমার মাথায় না, আমার হাজবেন্ডের মাথায় আসছে, না আমার আমারই মাথায় আসছে সর্বপ্রথম, যে একটা কন্টেনার দিয়ে ফুড কোর্ট হচ্ছে।
0: হ্যাঁ, কন্টেনার কনসেপ্ট যেটা,
1: হ্যাঁ ওটা ওটাও ফার্স্ট বাংলাদেশে। যারা আমরা কাজী ফুডে ছিলাম ওখান থেকে একজন করেছিল মেট্রো কিচেন 2017-তে, ওটা স্টার্ট হয় 2017-তে। তা আমি ওখানে যেয়ে দেখি সব আমার পরিচিত। তো কথা বলতে বলতে বলছে তুমি কি আবার তুমি দিবা? আমি বলছি চলো না যাই, সমস্যা কি, আমি তোমার কাছে টাকা চাচ্ছি না। তো যে ওদের কাছে যে কথা বললাম, বলো ভাবি তোমার কাছে কি আমরা টাকা কেউ চেয়েছি, এখন তুমি নাও ভাবি, টাকা দিও তুমি। তো তখন একসাথে 3টা নিয়ে নিলাম ওখানে, 2টা ছোট ছোট 2টা নিলাম 1 কন্টেনার করে, আর ডাবল কন্টেনারের 1টা নিলাম, 2তলা ছিল, ডাবল কন্টেনার দিয়ে 2তলা করেছে। তো ওটা করার পরে ওটা খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ, খুব ভালো চলছে বসুন্ধরা। ওটা ছিল ঢালিফুট ঢালিবাড়ি, ওখানে সবচেয়ে বেশি মানুষ চিনত নানুস ফ্যাক্টরি, ওই রাস্তাটাই ছিল। তো তখন ওখানে হলো, তারপর আমার হাজবেন্ডের খুব শখ বইয়ের নাম ফুটাবে, রেস্টুরেন্ট থাকবে বইয়ের নাম দিয়ে।
0: আচ্ছা,
1: হ্যাঁ ঠিক আছে, ওর যেহেতু ইচ্ছা তিনটা তো আছে। উনি গিয়ে কি করলেন, একটা পার্টনার নিয়ে, উনি পার্টনার নেবেন, পার্টনার নিয়ে পিছনে একটা চার কাঠা একটা ল্যান্ড খালি ছিল, একটু গর্থ ছিল, ওটা বায়না করে আসলো। এক লাখ টাকা দিয়ে বায়না করে আসছে, এটা আমি জানতাম না। তিন দিন পরে যখন আমাকে বলে আমি ওটা বায়না করে আসছি, আচ্ছা কোথায় তুমি বায়না করেছ, তো এটা নিয়ে আমি না করলাম, ওই দোষটা কিন্তু আমার ঘাড়ে নেই, কিন্তু অ্যাকচুয়াল দোষ কিন্তু নিয়েছে আমার বর। তো তারপর আমি বললাম না, আমি ওখানে চলবে না, তুমি টাকাটা ফেরত দিয়ে এসো, ওখানে চলবে না, না আমার নাক থাকবে না, ওর সম্মানটা থাকবে না, যে ওখানে এখন যদি আমি টাকাটা ফেরত নিয়ে আসি। ওখানে দিলাম, তারপরে যেহেতু টাকাটা ফেরত আনবে না, এক রাতেই মেবি 150 থেকে 200 ট্রাক বালি ফেললো, ফেলে ওটাকে ভরাট করে ফেললো, ওটাকে স্টিলের স্ট্রাকচার দিয়ে দোতলা করে ফেললো, সেই ধুমধাম। ওখানেই আমার বেশি টাকা লস হয়েছে, 2 কোটির মতন।
0: অনেক টাকা ইনভেস্ট হয়ে,
1: অনেক টাকা ইনভেস্ট হয়েছে ওটার পিছনে। ওটা 2-3 বার চেঞ্জও করেছে, রং যে কতবার চেঞ্জ করেছে সেটা আল্লাহ মাহুদেই জানে, মন মতন হচ্ছে না।
0: ওখানে ইনভেস্টমেন্ট অনেক বেশি হয়ে গেল, তারপর ওটা চালু করেছে,
1: ওটা চালু করেছি, তারপর ওটা চালু করেছি।
0: রিটার্ন করেছে কি?
1: রিটার্ন তেমন করে নেই, ওটা 3 মাস স্টার্ট করার পর সরকারি থেকে ওই রাস্তাটা কেটে দিল, রিং বসাচ্ছিল, 3 মাস রিং বসানোর কাজ চলছিল, 3 মাস বন্ধ ছিল ওই রাস্তায় কাজ। মেট্রো কিচেন তখন আমি ছেড়ে দিই, যেহেতু বড় এটা, আমি এখন মেট্রো কিচেনে 3টা কেন রাখবো, ছেড়ে এখানে শিফট করলাম, 3 মাস আবার বন্ধ। আমার স্টাফ সহ পার মান্থ আমার 3.5 লাখ টাকা শুধু স্যালারি দিতে হচ্ছে, মেইনটেইন তো বন্ধ নাই, ওদের ফুড দিতে হচ্ছে।
0: তার মানে সেই কন্টেইনার বিজনেসটা খুব জমেছিল ভালো,
1: ওটা ভালো জমেছিল,
0: ওখানে ওখান থেকে জাস্ট আপনার একটা ভালো উত্থান হচ্ছিল।
1: হ্যাঁ,
0: এখানে একটা বড় ধরনের ধাক্কা খেলো
1: একদম, এখানে এসে যত ঝামেলা হয়ে গেল এখানে। তো এটা ওই 3 মাস ওখানে বসায় বসায় দিলাম, দেওয়ার পর আবার নতুন করে স্টার্ট করলাম। আমি তখন বেশিরভাগ করতাম মেলা, এখন করে না বসুন্ধরা, বসুন্ধরা আইসিসিবিতে আগে অসম্ভব ফেয়ার হতো, আর সেই ফেয়ারগুলোতে আমাকে বরাবরই ডাকত। আমি এক এক ফেয়ারে মানে পার ডে, যেদিন সেল না হতো, 3-4 দিনে যে ফেয়ারগুলি হতো, তবু 2 লাখ টাকা আমার পার ডে সেল ছিল। আমি এখন আগে বাঘ ছিলাম, এখন বিড়াল হয়ে গেছি, এফতার বাজারেও কিন্তু আমি বাঘ ছিলাম। আমাকে সবাই ওখানে বড় বড় কেটারেরা বলতো আমার হাজবেন্ডকে দেখে, ভাই আজকে গোস্তের কেজি কত, 2015 সালে আমি গোস্তের কেজি 1500 টাকা বিক্রি করতাম, কেউ কল্পনা করতে পারতো না। চাপা শুটকি বাগার 1000 টাকা কেজি আমি বিক্রি করতাম, আমার আলু ভাঙা করতাম একটা, এখন তো দেখি, এখন নতুন নতুন দেখি আর আমি হাসি যে এগুলি তো আমি কোন জন্মে করে আসছি। আলু ভাঙা আমি দই দিয়ে করতাম, সেটাও ছিল 700 টাকা কেজি।
0: তারপর ওখান থেকে বসুন্ধরা এটা ক্লোজ হলো কবে?
1: এটা বসুন্ধরা থেকে ক্লোজ হলো, আমি বসুন্ধরা করোনার সময়।
0: আচ্ছা, তারপর করোনার মধ্যে কোনো বিজনেস নেই,
1: করোনার ভিতর আর কোনো বিজনেস নেই, এবং
0: অনেক কিছু
1: কর্মচারী তো সব বিদায় করে দিয়েছি। তখন অনেক কিছু হয়, আমি সবচেয়ে বড় কোন, আপনারও ওয়াইফ আছে ঠিক আছে, আমাকে অন্য চোখে কেউ দেখবেন না, সবাই সবার ক্ষেত্রে থেকে বলছি, যে যেভাবে আছে যার যার লাইফ সে সেভাবে বুঝবে। কখনো আমি এটা লাইফে বলতে চাই না, অন্ধের মতন বিশ্বাস কাউকে করতে নাই, সেটা যেই হোক, আমাকেও কেউ অন্ধের মতন বিশ্বাস করুক সেটাও আমি চাই না। আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছি যে আমার হাজবেন্ড কখনো আমাকে মিথ্যা বলবে না। আমি জানতাম আমার টাকা পয়সা সব মজুদ আছে, কিন্তু কোনো টাকা ছিল না, সেটা আমি জানতাম না। দিন শেষে শ্বশুর বাড়িতে আমার ঘাড়ে দোষ আসলো, বউ সব জানে। তখন আমি বলি, তাদের ছেলে তো বেঁচে আছে, তাকে দেখে কেন জিজ্ঞেস করে না যে বউ জানে কি জানে না, তাই না? এটা তো জিজ্ঞেস করলে তাহলেই তো উত্তরটা পেয়ে যাবে। যদি আমি লাইফে বলছি বাসায় গেলে কি হবে সেটা তো আমি জানি না। তো অল্পতেই বলছি, তো তখন টাকা পয়সা ছিল না, আমি এগুলো জানতাম না। তো তারপর অনেক কিছু জীবনে ঘটে গেল, তো সেটা 2-2 কোটি টাকাটা আমি লস খেলাম। খেয়ে আমি ছেড়ে তখন আমার শাশুড়িকে বললাম, মা আমি গুলশানে ফেরত আসবো, কারণ রেন্ট দিতে হবে, বাচ্চাদের লেখাপড়া আছে, আমি আমি টানতে পারছি না,
0: নিজের ফ্ল্যাটে ফিরে
1: আসবো। তখন নিজের ফ্ল্যাটে ফেরত আসবো। তখন মা বললো, যেহেতু ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়াকে উঠানো যাবে না, তুমি উপরতলায় চলে আসো। তারপর মা এসে জিনিসপত্র সরায় টরে আমাদের স্পেস দিয়ে দিল। হ্যাঁ, এখানে কিন্তু আমার শাশুড়ি আমাকে অনেক কিছু বলে, বাট সে আমাকে সাপোর্ট করে। আমাকে কিন্তু আরেকটা সাপোর্টার হচ্ছে আমার শাশুড়ি। করোনার পরে কানাডায় চলে যাওয়ার জন্য।
0: আচ্ছা,
1: এই টাকাটাও কি হয়েছে আমি জানি না, এখানেও কিভাবে টাকা শেষ। হ্যাঁ, 1.5 কোটি টাকার খবর আমি জানি, বিকজ আমি উমরা টুমরা গিয়েছি, অনেক কিছু করেছি, এগুলো আমি জানি। বাট তারপর বাকি টাকার কথা আমি জানি না। তো যখন আমি আমার হাজবেন্ড কানাডা থেকে ফেরত আসলো, গিয়ে আমাদের নেওয়ার কথা ডিসেম্বরে, সে নভেম্বরে ফেরত আসছে, তা আমি যখন কোয়েশ্চেন করি কোনো অ্যান্সার দেয় না। তারপরে আমার জীবনে বহুত কিছু ঘটে গেছে, এগুলো আমি লাইফে বলবো না, এটা বলা উচিত না।
0: এখনকার ব্যবসাটা, রিসেন্ট যে
1: বিজনেস, এই রিসেন্ট ব্যবসাটা ওই কারণেই হয়েছে। তো যখন দেখলাম যে আর 7 দিন, আমি 7 দিন পর আমার হয়তো কারো কাছে হাত পাততে হবে, আমি হাত পাতার পাবলিক না। আমার ভাসুরকে যে বললাম, ভাই আমি চলতে পারবো না, না হলে পরে আমার ভাসুর আমাকে এই ফুড কার্ট বানাই দিল, যেটা ভেঙে দিয়ে গেছে।
0: আচ্ছা আচ্ছা,
1: আমার একটা ফুড কার্ট ভেঙে দিয়ে গেছে,
0: সিটি কর্পোরেশন থেকে,
1: সিটি কর্পোরেশন, রাইট রাইট। হ্যাঁ, ওই ফুড কার্টটা আমার ভাসুর আমাকে বানিয়ে দিয়ে গেল যে তুমি কিছু করো।
0: এখন সেটাই চলছে,
1: সেই সেই থেকেই আমার নতুন চ্যাপ্টার। এটা কিন্তু আমার লাইফের আরেকটা নতুন চ্যাপ্টার।
0: এটার নাম কি এখন?
1: এটার নাম হচ্ছে বিবিজির কাবাব।
0: বিবিজির কাবাব। আমরা শেষ করব, আমাদের যারা আছেন তাদের সকলের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান, থেমে থাকা যাবে না।
1: না, একেবারেই থেমে থাকা যাবে না। বিশেষ করে সবাইকে বলবো, ছেলে হোক মেয়ে হোক, কাউকে থেমে থাকা যাবে না। মন থেকে সাহস আনতে হবে, ফ্যামিলি থেকে অবশ্যই কেউ না কেউ তাদের মনোবলটা বাড়ানোর জন্য আমি বলবো। আমাদের দেশের অবস্থা সবাই জানে তেমন একটা ভালো না, সবাইকে কাজ করতে হবে, সর্বপ্রথম লেখাপড়া করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে সবাইকে রেডি থাকতে হবে, কাকে কখন কি পরিস্থিতিতে আসতে হবে কেউ জানে না। ঢাকা শহরে আমি যাচ্ছিলাম, আমি আজকে ফুটপাতে, এটা যদি মানুষ ব্রেনি হয়ে থাকে তাহলে তারা অবশ্যই বুঝবে যে আমি গুলশানের মতন জায়গায় থেকে কেন আমি ফুটপাতে। এটা কিন্তু গভীরতা অবশ্যই আছে। আপনাদের প্রোগ্রাম শেষ, নাহলে আমি আরো খুলে বলতাম। সবাইকে রেডি থাকতে হবে, ছেলে মেয়ে সবাইকে, কখন কাকে কোথায় নামতে হবে কেউ বলতে পারবে না।
0: থ্যাংক ইউ, আমরা আরেকদিন শুনবো আপনার গল্প বাকিটুকু, কেন আপনি আজকে এই মানে স্ট্রিট ফুড নিয়ে কাজ করছেন। এখানে শেষ করছি আজকে, সবাই ভালো থাকবেন, আবার আরেকদিন দেখা এবং কথা হবে অন্য কোন নতুন অতিথিকে সাথে নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
1: আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটি এর কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
4: আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারে দেশের অবস্থান শক্তিশালী করতে নিরাপদ অভিবাসন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী মাসের 9 তারিখে। এলপিজি নিয়ে জনগণকে জিম্মি চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বললেন জ্বালানি মন্ত্রী। ডিজিটাল অপরাধ দমনে উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের গঙ্গা নদীতে নৌকা ডুবে 13 শিশু কিশোরের মৃত্যু। এবং ব্রিসবেনে বাংলাদেশের বিপক্ষে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 3-0 সিরিজ জিতল স্বাগতিক অস্ট্রেলিয়া। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সচিবালয়ে নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা 3 অনুপ্রেরণাদায়ী ব্যক্তি, তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। 3 অনুপ্রেরণাদায়ী ব্যক্তি হলেন বুয়েট থেকে পাশ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নাইলা শরাফ, 2 হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মোহাম্মদ আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল। এ সময় তারেক রহমান তাদের জীবন সংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজের কল্যাণে পরিচালিত কার্যক্রমের কথা মনোযোগ দিয়ে শুনেন। তিনি তাদের কাজের প্রশংসার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, তাদের মতো সবাই ভালো কাজে এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য ভ্রাম্যমান ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেছেন। তিনি আজ সচিবালয়ে তার দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমান পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষাগারটির কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। কর্মকর্তারা তারেক রহমানকে জানান, দেশের 64 জেলায় ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ভ্রাম্যমান পরীক্ষাগারের মাধ্যমে খাদ্য পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুল সাত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরী সহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় 72 ভ্রাম্যমান পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীতে শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোনার মানুষ সম্মিলন 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। রাষ্ট্রপতির সরকার ও বিরোধী দল সহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
3: আমাদের প্রবাসীদের যে অবদান, 25-26 অর্থ বছরেই তারা পাঠিয়েছেন $35 বিলিয়ন মার্কিন ডলার, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার এই মানুষগুলোকে স্কিল করার জন্য, যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এগুলো করার জন্য। তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং নতুন নতুন করে প্রত্যেকটা জেলায় উপজেলায় ট্রেনিং সেন্টারগুলো দিচ্ছেন। অন্যদিকে তিনি যাতে করে তারা অন্তত ভালো সুবিধা পায় দেশে, তাদের পরিবার পরিবার শিক্ষার সুবিধা পায়, সেই বিষয়গুলো নিয়ে করছেন, যে আমরা এই মানুষগুলোর কাছে কতটা ঋণী।
1: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এদিকে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াসমিন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং দেশের বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। রাষ্ট্রপতি দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদক পরিহার করে একটি সুন্দর সমাজ বিনির্মাণেরও কথা জানান। এছাড়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও ধর্মরাজিক বৌদ্ধ বিহারের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠনের পরামর্শ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী মাসের 9 তারিখ শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। বিকেল 3:30 সংসদের বৈঠক বসবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নিয়ে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে সরকার তা কঠোরভাবে মোকাবেলা করবে। তিনি আজ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান। মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল নয়। এই পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজির সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে।
4: আজকে যুদ্ধের কারণে পৃথিবীর সব জায়গায় জ্বালানি নিয়ে সংকটের মধ্যে দিয়ে চলছে এবং প্রাইসের কোন ঠিক ঠিকানা নেই, প্রাইস ওঠানামা করছে, সস্তা করছে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে যেন ভোক্তা পর্যায়ে সহনীয় পর্যায়ে মূল্য রাখা যায়, সেই সঙ্গে আলোচনা করছি। আমরা বিআরসি কে বলে দিয়েছি, যেটা উনি বললেন যে এই মুহূর্তে এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ ধর্মঘট করার চেষ্টা করে, আমাদের 1956 সালে আইন আছে, আমরা সেই আইন প্রয়োগ করব।
1: সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন। তিনি ডিলার পর্যায়ে ধর্মঘটের হুমকির বিষয়ে সতর্ক করে বলেন, এলপিজির সঙ্গে দেশের লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা জড়িত, ফলে এর সরবরাহে বিঘ্ন ঘটলে সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। সরকার কোনোভাবেই এমন পরিস্থিতি মেনে নেবে না। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকার ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যাগুলোর সমাধানে কাজ করতে প্রস্তুত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ডিজিটাল অপরাধ প্রতিরোধ ও দমনে সারাদেশে কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের নবনির্মিত সাইবার পুলিশ সেন্টার ভবন ও ডিজিটাল ফরেন্সিক পরীক্ষাগার উদ্বোধনকালে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন পাল্টেছে। ডিজিটাল জগতে সাইবার পরিসর ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধ ও দমনে ডিজিটাল ফরেন্সিক ল্যাবের কোনো বিকল্প নেই। তিনি বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হওয়ায় যুগের ও সময়ের প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, অপরাধী দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
5: আমরা অপরাধীদের দমন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেব, আর পুলিশ গ্রেপ্তার করতে গেলে কেউ যদি সহায়তা দিয়ে থাকে আসামিকে, সেই ক্ষেত্রে আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব যদি আপনারা তথ্য দেন। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোন পরিকল্পনা নাই।
1: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বৈঠকে ঋণ ব্যবস্থাপনা, মার্কিন সহায়তা এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সামগ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক এবং দেশটির সহায়তার সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে। সরকারের অর্থনৈতিক নীতিতে ঋণের উপর নির্ভরতা কমিয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান। তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকের সঙ্গেও দীর্ঘ আলোচনা হয়েছে।
6: শুধুমাত্র সভরিন লোন, ওডিআই লোন, এগুলোর থেকে বেরিয়ে এসে কিছু একুইটি ইনভেস্টমেন্টে যাওয়া দরকার, অর্থাৎ ডেট থেকে সরে গিয়ে আস্তে আস্তে আমরা বিনিয়োগের দিকে যাচ্ছি। সুতরাং আগামী দিনে যে বিনিয়োগগুলো হবে সেটা ঋণের থেকে সরে এসে ক্রমান্বয়ে বিনিয়োগের দিকে যাতে আমরা যেতে পারি সেটা আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে আমরা আশা করি একটা পরিবর্তন আসবে।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। চ্যালেঞ্জ কাটিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠছে দেশের অর্থনীতির চাকা। চলতি বছরের গত আট মাসে প্রবাসী কর্মসংস্থান হয়েছে 4 লাখেরও বেশি বাংলাদেশি কর্মীর। একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহে অর্জিত হয়েছে নতুন রেকর্ড। দেশে এসেছে প্রায় $26 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স। জনশক্তি রপ্তানির এই ঊর্ধ্বমুখী গতি আর রেমিটেন্সের সুবাতাসে বৈদেশিক মুদ্রা রিজার্ভে তৈরি হয়েছে স্বস্তি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: দেশের অর্থনীতির শক্ত ভিত গড়ে তুলতে যাদের ঘাম ঝরা শ্রম সবচেয়ে বেশি নিয়ামক, তারা হচ্ছেন আমাদের প্রবাস যোদ্ধা। নানা বৈশ্বিক বাধা আর কূটনৈতিক চ্যালেঞ্জ অতিক্রম করে গত আট মাসে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে প্রবাসে। সরকারি হিসাব অনুযায়ী এই সময়ে প্রায় 4 লাখ কর্মী নতুন করে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। কর্মী পাঠানোর ব্যাপ্তির সাথে পাল্লা দিয়ে বেড়েছে প্রবাসী আয় বা রেমিটেন্সের প্রবাহ। আট মাসে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে $26 বিলিয়ন মার্কিন ডলার। হুন্ডি প্রতিরোধে সরকারের কড়া নজরদারি, বৈধ পথে প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাংকগুলোর তৎপরতায় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও রেমিটেন্সে এসেছে এই অভাবনীয় জোয়ার, বলছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
9: এক্সিস্টিং যে লোকবল প্রবাসে আছে তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমেই আমরা নতুন মাইলফলক তৈরি করতে পেরেছি। শুধুমাত্র ফর্মাল সেক্টরে টাকা পাঠানোর যে সুবিধা সেটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। ব্যাংকগুলোকে বলা হয়েছে তোমরা ইম্পোর্ট এলসি খুললে সেই ইম্পোর্টের পেমেন্ট দেওয়ার দায়িত্ব তোমাদের, বাংলাদেশ ব্যাংক তোমাকে ডলার দিবে না। এই কারণে ব্যাংকগুলো রেমিটেন্স আহরণে অনেক বেশি অ্যাক্টিভ ছিল। অতএব ব্যাংকগুলোর ভূমিকা আছে এবং সরকারের যে প্রণোদনা সেটাও একটা পজিটিভ ভূমিকা রেখেছে।
8: আর অর্থনীতিবিদ আরফান আলী বলেছেন, প্রবাসী আয়ের এই রেকর্ড প্রবৃদ্ধি শুধু সামষ্টিক অর্থনীতিকে চাঙ্গা করছে না, বরং গ্রামগঞ্জের হাজারো পরিবারে এনে দিয়েছে জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তন।
10: ইন্টারন্যাশনাল পেমেন্টের যে ঘাটতি গুলো আমরা চোখে পড়ে সেটার একটা বিরাট ঘাটতি কিন্তু আমাদের এই রেমিটেন্স দিয়ে পূরণ হয়। তো সেখানে বাংলাদেশের সক্ষমতাটা আসবে এবং এই রেমিটেন্স আমাদের দেশের উন্নয়নে ভূমিকা যেভাবে করে রেখেছে সামনে আরো এটার অংশীদারিত্ব আরো বাড়বে।
8: সঠিক নীতি নির্ধারণ, নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানো উদ্বুদ্ধকরণ সব মিলিয়ে প্রবাস খাত এখন ঘুরে দাঁড়ানোর বড় হাতিয়ার। অর্থনীতির এই ইতিবাচক গতি ধরে রাখতে রেমিটেন্স যোদ্ধাদের সার্বিক সুরক্ষা ও সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: দেশের আর্থিক খাতকে আরও সহজ, নিখুঁত ও গতিশীল করতে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। আগামী পহেলা নভেম্বর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে সরাসরি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে অর্থ পাঠানো যাবে, যার নাম দেয়া হয়েছে পি টু পি লেনদেন। একই সাথে আর্থিক প্রযুক্তিকে টেকসই করতে নজর দেয়া হচ্ছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই গড়ে তোলার দিকে। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদনে।
11: কাঁচাবাজারের কেনাকাটা কিংবা রিক্সা ভাড়া, খুচরো বা ভাঙতি টাকার ঝক্কি পোহাতে হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে খুব শিগগিরই এই ঝামেলার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। আগামী পহেলা নভেম্বর থেকে দেশের ক্যাশলেস অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন এক অধ্যায়। ব্যাংক কিংবা এমএফএস অ্যাপ দিয়ে এখন কেবল মার্চেন্ট পে নয়, বাংলা কিউআর কোড স্ক্যান করে সরাসরি ব্যক্তি থেকে ব্যক্তিতে পাঠানো যাবে টাকা। সম্পূর্ণ ফ্রিতে তাৎক্ষণিক এই টাকা স্থানান্তরের নতুন প্রযুক্তি বদলে দেবে দৈনন্দিন লেনদেনের চিত্র। কেন্দ্রীয় ব্যাংকের এই বড় উদ্যোগ এবং ভবিষ্যৎ ডিজিটাল আর্থিক অবকাঠামো সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন,
12: আরেকটা ফেজ শুরু হবে আগামী মাসের 1 তারিখ থেকে নভেম্বরে। আপনারা জানেন আমরা পি টু পি ট্রানজেকশনটাকে ওপেন করছি, অর্থাৎ পিয়ার টু পিয়ার, আমি যে কাউকে লেনদেন করতে পারবো। সেই লেনদেনে তখন হবে কি, একটা রিক্সাওয়ালা তার একটা নিজস্ব কিউআর থাকবে, একটা মুচি তারও কিউআর থাকবে, আমারও থাকবে, এরকম সবার একটা কিউআর থাকবে।
11: এতদিন বাংলা কিউআর প্রধানত বড় দোকান বা ব্যবসার মার্চেন্ট অ্যাকাউন্টে কেনাকাটার জন্য সীমিত ছিল। তবে পহেলা নভেম্বর থেকে রিক্সা চালক, সবজি বিক্রেতা কিংবা চায়ের দোকানদার, যে কোনো সাধারণ মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্টের কিউআর স্ক্যান করেই টাকা পৌঁছে যাবে কোনো বাড়তি খরচ ছাড়াই। এই সহজ ও সার্বজনীন প্রযুক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় কি ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে, এ বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য আসাদুজ্জামান বলেন,
13: বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন চালু হলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন গতি আসবে। এতে নগদ টাকা বহনের ঝুঁকি কমবে, লেনদেন সহজ হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষ ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসবেন। তবে ক্যাশলেস সমাজ গড়তে শুধু প্রযুক্তি চালু করলেই হবে না, এর নিরাপত্তা নিশ্চিত করা, প্রতারণা প্রতিরোধ এবং সাধারণ মানুষের আস্থা অর্জনও জরুরি।
11: বিশেষজ্ঞরা মনে করছেন দেশের প্রতিটি স্তরে সহজ ও নিরাপদ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে পারলে পহেলা নভেম্বরের এই বাংলা কিউআর পি টু পি সুবিধা একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে কাজ করবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
7: সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 15 জন তরুণকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2026 এবং নিবন্ধিত 432টি যুব সংগঠনকে মোট 3,57,00,000 টাকার প্রকল্প ভিত্তিক অনুদান দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আগামী শনিবার মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী ও যুব সংগঠনগুলোর হাতে অনুদানের চেক তুলে দেবেন। আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এসব কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি, এই 8টি ক্যাটাগরিতে বাছাইকৃত 15 জন তরুণ তরুণীকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি পদকের সঙ্গে 1,00,000 টাকার নগদ অর্থ বা প্রাইজ বন্ড, সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র দেওয়া হবে। সাবেক সংসদ সদস্য বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানাজায় অংশ নেন। প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এছাড়া মন্ত্রিসভার সদস্য, হুইপগণ, বর্তমান ও সাবেক সংসদ সদস্যগণ মরহুমের নামাজে জানাজায় অংশ নেন। এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং প্রধান হুইপ সহ অন্য হুইপগণ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ গত রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে গঙ্গা নদীতে উৎসবের একটি নৌকাডুবিতে অন্তত ১৩ শিশু কিশোরের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা আজ নদী থেকে এসব শিশুর মৃতদেহ উদ্ধার করে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। গতকাল গভীর রাতে বিহারের বৈশালী জেলায় ১৫-২০ জন যাত্রী বহনকারী নৌকাটি উল্টে যায়। নিহতদের বয়স ছিল ১৫ বছর বা তার কম। ইউক্রেনে রুশ বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে এবং কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আজ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী ইউক্রেনের যোগাযোগ অবকাঠামো ও জ্বালানি স্থাপনাগুলোর উপর ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাতভর রাশিয়ার প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির অন্তত ৬ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। খেলার খবর ক্রিকেট। ব্রিসবেনে আজ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে। ফলে ৩-০তে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রান করে। দলের পক্ষে স্বর্ণা আক্তার সর্বোচ্চ ৫৪ এবং শারমিন আক্তার ৫০ রান করেন। জবাবে অস্ট্রেলিয়া ২২ ওভার ৪ বলে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারে দেশের অবস্থান শক্তিশালী করতে নিরাপদ অভিবাসন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী মাসের ৯ তারিখ। এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বললেন জ্বালানি মন্ত্রী। ডিজিটাল অপরাধ দমনে উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের গঙ্গা নদীতে নৌকা ডুবে ১৩ শিশু কিশোরের মৃত্যু। এবং ব্রিসবেনে বাংলাদেশের বিপক্ষে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩-০তে সিরিজ জিতল স্বাগতিক অস্ট্রেলিয়া। খবর শেষ হলো।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Virgin Taka FM 90.4.
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: You're listening to Taka FM 90.4.
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: আমার বোনকে তোষক চাপা দিয়ে তোষকের উপরে তিনজন উঠে বসছে যে মারা যায় কিনা। তো মোটামুটি 20-25 মিনিট পরে দেখে যে নড়াচড়া বন্ধ হয়ে গেছে এবং ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর দেখা যায় চোখের পাতা নড়ছে, মানে তখনও সে মারা যায়নি। তখন তার মাথা শরীর থেকে
1: কষ্ট পেয়ে সে
0: তখন তার মাথা শরীর থেকে আলাদা করেছে। মোটামুটি 60 ঘন্টা সময় নিয়েছে আমার বোনের মৃত্যু কার্যকর করতে, এবং দুদিন পর্যন্ত আমার বোনকে কেটে 12টা টুকরা করছে, করে 3টা লাগেজে। এবং ভাগ্য এমন যে আমার বোনই কিন্তু ওই ব্যাগগুলো বাংলাদেশ থেকে কিনে নিয়ে গেছিল, সেই ব্যাগে করে আমার বোনকে
2: সুখ দুঃখ হাসি কান্না উত্থান পতন জীবন গল্প সিজন 2, যার শেষটা কেউ জানে না।
1: প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন গল্প অনুষ্ঠানের একটি নতুন এপিসোডে। এবং জীবন গল্পে আপনারাও অংশগ্রহণ করতে পারেন। শুরুতে একটু জানিয়ে রাখছি যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন জীবন গল্প, স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন এবং বয়স লিখে পাঠিয়ে দিবেন 01841904904 এই নম্বরে। এই নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং আশা করব যে আপনারা সবাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আর আজকে আমি যে গল্পটা নিয়ে কথা বলবো খুবই রহমর্ষক, মর্মান্তিক, দুঃখজনক এবং হৃদয় বিদারক, এবং আমি আর কি বিশেষণ যোগ করবো আমি জানি না। খুবই ভয়াবহ একটা গল্প, এবং আজকে আমরা যে গল্পটা শুনবো আমরা ভিকটিমের বোনের কাছ থেকে এই গল্পটা শুনবো। ওকে, আমরা শুরুতে চলে যাচ্ছি। আজকে আমাদের যে গেস্ট তার নাম হচ্ছে উপমা। উপমা, কেমন আছেন আপনি?
0: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আচ্ছা, আমি ভালো। আচ্ছা, এটা এই প্রশ্নটা করতে আমার একটু ভালো লাগে না, কেন এটা কমন একটা প্রশ্ন, যে কোনো অনুষ্ঠানের মধ্যেই আমরা বলি যে কেমন আছেন, গেস্ট বলবে যে ভালো আছি। যাই হোক, উপমা, আপনি কয় ভাই বোন আপনারা?
0: আমরা এখন 3 বোন 2 ভাই বেঁচে আছি।
1: আচ্ছা,
0: আর আমরা 4 বোন 2 ভাই ছিলাম।
1: 4 বোন 2 ভাই?
0: হ্যাঁ, আমাদের সবচেয়ে ছোট বোন, যাকে নিয়ে আপনাদের আজকে আপনাদের সাথে কথা বলবো, সে হচ্ছে আমাদের সবার ছোট বোন, সবার খুব আদরের ছোট বোন, আমার বাবা মায়ের খুব খুব প্রিয় সন্তান।
1: আচ্ছা,
0: কারণ আমার ছোট বোনের আগে আমাদের 3টা ভাই বোন মারা গেছে।
1: আচ্ছা,
0: তো
1: আপনারা এখন যারা আছেন তার আগে আরো 3 জন মারা গেছে?
0: না, তার আগে না, আমার ছোট বোনের জন্মের আগে।
1: জন্মের আগে, হ্যাঁ,
0: মানে পরপর হচ্ছে 3 বছরে একটা টুইন, দুটো বোন হয়েছিল আমাদের, আর একটা ভাই। তো ওরা মারা যাওয়ার পরে বাবা খুব ভেঙে পড়েছিল। তো যাই হোক, আল্লাহর রহমত যে আর একটা বোন আমাদের এসেছিল পৃথিবীতে। এবং এই গল্পটাই বলবো আপনাদের যে ও আসলে কিভাবে পৃথিবী থেকে চলে গেছে কি। আমার ছোট বোনের নাম হচ্ছে, নাম ছিল হচ্ছে সাজেদাই বুলবুল।
1: সাজেদাই বুলবুল,
0: তো আমরা সাজু বলেই ডাকতাম। ও হচ্ছে পড়াশোনার ব্যাপারে ওর খুব আগ্রহ ছিল,
1: খুব মানে খুব।
0: আর ও খুব ভালো আঁকতে পারত,
1: ছবি আঁকতে জানতো,
0: খুব ভালো ছবি আঁকতে জানতো, খুব ভালো লিখত। ওর কিছু লেখা এখনো আমার কাছে আছে, কিন্তু আমি আসলে ওগুলো ওর লেখা পড়তে গেলে বা ওর কথা বলতে গেলে
1: মন খারাপ হয়ে যায়।
0: আমি আসলে স্বাভাবিক থাকি না, সত্যি কথা যেটা, আমরা খুব কাছাকাছি বয়সের হওয়াতে আমাদের মধ্যে ভীষণ বন্ধুত্ব ছিল। আমার পরিবারের সবচেয়ে বড় বন্ধু আমার ছিল, পরিবার এবং পরিবারের বাইরে। আমি জানি না, আমি সরি, আমি এই কথাগুলো আসলে আমি কতটুকু বলতে পারবো।
1: দর্শকদের সাথেও বললাম যে যেহেতু আজকের প্রোগ্রামটা একটু অন্যরকম, আমরা উপমার সাথে কথা বলবো, আর উপমা আমি মনে করি যে আপনি স্বাভাবিকভাবে কথা বলবেন, মানে দর্শকরা এখনো জানে না যে কি আপনি বলতে যাচ্ছেন এবং আমাদের গল্পটা আজকে কি হতে যাচ্ছে। আপনি মন খারাপ হবে, কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে বলুন। হ্যাঁ,
0: আসলে আমার বোনকে যখন আমরা পাই, এখান দিয়ে শুরু করি, আমার বোনকে যখন আমরা পাই, এত মানে এটা আসলে কোনো মানুষ তার স্বজনকে এই অবস্থায় দেখে সহ্য করার মতো না। আমি এখনো যদি আমার বোনের কথা আসে, এখন আমার বোনের নামটা আসলে বা আমার বোনের কোনো স্মৃতি আসলে, আমি প্রথমেই দেখি যে আমার বোনটার বুকটা পুরোপুরি ফাড়া, আমার বোনের একটা চোখ তার গালের সাথে লেগে আছে। তো এত লোমহর্ষক একটা ব্যাপার যে আমি আসলে সহ্য করতে পারি না। আমার এখনো এটা মনে পড়লে আমি, আমার মনে হয় যে আমি আমার মধ্যে থাকি না।
1: আচ্ছা, আমরা শুরু থেকেই যাই, যে ঘটনাগুলো কিভাবে ঘটলো।
0: শুরু থেকেই যাই, আমার বোনটি 2018 সালে, আমার বোনটি পড়াশোনার জন্য হচ্ছে ওর হাজবেন্ডের সাথে দেশের বাইরে যায়।
1: বিয়ে হলো কবে?
0: ওর বিয়ে হয়েছিল তারও 14 বছর আগে।
1: আচ্ছা, 14 বছরের সংসার।
0: 14 বছরের সংসার। আর ও হচ্ছে, ওর বাল্য বিয়ে বলতে যা বোঝায় আসলে আমাদের পরিবারের এই রেওয়াজটা আছে, তো ওর বাল্য বিয়েই হয়েছিল। ও তখন মাত্র ক্লাস 9 পড়ে, স্কুল থেকে এসেছিল। তখন আমার মনে আছে যে স্কুল থেকে আসার পরে আব্বু বলেছিল যে বিয়ে করো। আসলে এই সম্বন্ধটা এসেছিল আমার জন্য।
1: আচ্ছা,
0: তো ছেলেপক্ষ আমাকে দেখে পছন্দ করে, এবং পছন্দ করার পরে ঘটনাক্রমে আমার সাথে বিয়েটা সম্ভব ছিল না, মানে আমি রাজি হইনি এবং আমি খুব ঘাটতারামো করাতে বিয়েটা তখন আমার ছোট বোনকে, তারা বলে যে না এই পরিবারের মেয়ে নিতেই হবে, তো তখন আমার ছোট বোনের সাথে বিয়ের ব্যাপারে তারা খুবই ধরা পড়া করে, হাত পা ধরাধরি, তো আমার ছোট বোনের সাথে বিয়ে হয়।
1: আপনি কয় নম্বর ছিলেন বন্ধুর মধ্যে?
0: আমি সেজো।
1: সেজো, আপনি বড় বোন? আছে,
0: আমি তৃতীয়। তো আমার ছোট হচ্ছে, এই বোনটা আমাদের সবার ছোট, আমার পরে একটা ভাই আছে, তারপরে হচ্ছে এই বোনটা। তো আমার বোনের বিয়ে হয়, ছেলে ভালো, ছেলের ফ্যামিলি ভালো, সবকিছু বিবেচনায় বিয়ে হয়। বিয়ের পরে যেটা হয় যে আমরা যখন বিয়ে হয়, এই কথাটা বলে রাখা ভালো যে যখন বিয়ে হয় তখন আমরা জানি যে ছেলে দেশের বাইরে থাকে।
1: আচ্ছা,
0: দেশের বাইরে থাকে এবং ছেলে হচ্ছে ততদিন পর্যন্ত আমার বোনকে তুলে নেবে না যতদিন পর্যন্ত আমার বোন যথেষ্ট পরিণত বয়সে না পৌঁছায়।
1: আচ্ছা, এটা তো একটু পজিটিভ, মানে ভালো মনে হচ্ছে যে
0: এটা এটা এই শর্তেই আমার বাবা
1: রাজি হয়েছে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি, আপনার দেশের বাড়ি কোথায়?
0: আমার দেশের বাড়ি পটুয়াখালী।
1: আর ওই ছেলেদের কি পটুয়াখালী ছিল আপনাদের এলাকা?
0: পটুয়াখালী, কিন্তু ওর হচ্ছে মির্জাগঞ্জে।
1: আচ্ছা, আপনাদের জেলারই?
0: জেলারই
1: পাশে আর কি, মির্জাগঞ্জ। আচ্ছা, তারপর আপনার বাবা এই শর্তে রাজি হলো যে ঠিক আছে, ও লেখাপড়া করবে, একটু বড় হওয়ার পর তুলে নেবে। আচ্ছা, তারপর?
0: তো তখন ওই ছেলের বাবা ছিল না, মানে ওর নাম হচ্ছে শাহজাদা।
1: শাহজাদা,
0: শাহজাদার বাবা ছিল না। তো বাবা ছিল না, এখন আমার বাবাই তাকে তার সমস্ত দায়িত্ব নেয়। এবং তারা বলেছিল যেহেতু বাবা নেই, বাবা ছোটবেলায় মারা গেছে, আপনি বাবা, তো আমার বাবাও খুব সহৃদয়বান হয়ে তার সমস্ত দায়িত্ব নেয়। তখন ও থাকতো হচ্ছে সৌদি আরবে।
1: আচ্ছা,
0: তখন আমার বাবাকে বলে যে সিঙ্গাপুরে যাওয়ার ওর ইচ্ছে। তখন বাবা টাকা পয়সা খরচ করে তখন সিঙ্গাপুরে পাঠিয়ে দেয়।
1: বিয়ের
0: পরে আমার বাবা সিঙ্গাপুরে পাঠায়, সিঙ্গাপুরে কিছুদিন থাকে, থাকার পরে আবার চলে আসে। এখন আসার পরে ওদের মধ্যে একটাই ইস্যু হয়, সেটা হলো যে আমার বোন চাইতো পড়াশোনাটা কন্টিনিউ করবে এবং হচ্ছে ভবিষ্যতে একটা কিছু করবে, এবং ওর হাজবেন্ড যদি দেশে থাকতে চায় দেশে একটা ব্যবসা বাণিজ্য করুক, যদি বাইরে চলে যেতে চায় বাইরে চলে যাক। কিন্তু সে হচ্ছে আমাদের বাসায় এসে উঠে থাকতো, এবং হচ্ছে মানে আমার বাবার বাসায় এসে উঠে থাকতো, এবং আমার বাবার বাসায় তার একটা ডিমান্ড ছিল যে আমার বাবা তার সমস্ত খরচ চালাবে।
1: আচ্ছা,
0: তো এর মধ্যে তার প্রোস্টেট গ্ল্যান্ডে স্টোন হলো, সেটার একটা অপারেশন হয়েছিল, বা তার অন্য অন্য অনেক শারীরিক অসুবিধা, এগুলো সব আমার বাবা ট্রিটমেন্ট করাচ্ছে, সুস্থ হচ্ছে, আবার সে একটা নতুন ঝামেলা তৈরি করছে। তো এখন যেহেতু আমার বোনটাও ছোট, আমার বাবাও চিন্তা করলো যে আমার ছোট মেয়ে, তো মেয়েকে যেহেতু দিচ্ছি না শ্বশুরবাড়ি, তো এখানেই সে যেভাবে হোক জামাইকে ঠিকঠাক ভাবে রাখা, তো সেভাবেই চলতে থাকলো। চলতে থাকার পরে ও যেটা করলো, ও মালয়েশিয়াতে যাবে হঠাৎ করে, একটা ইয়ে উঠালো।
1: প্রথমে সে সৌদিতে ছিল, তারপর সে আসার পর
0: সিঙ্গাপুরে গেল,
1: আমার বাবা সিঙ্গাপুর গেল, এখন সে বললো
0: আমার বাবা তাকে পাঠালো, এরপরে সে এখন মালয়েশিয়াতে যাবে। মালয়েশিয়াতে আমরা শুনেছি যে এর আগে সে কখনো মালয়েশিয়াতে ছিল, তো মালয়েশিয়াতে সে যাবে। আমার বাবা তখন প্রথমে রাজি হলো না, তারপরে সে বলল যে আচ্ছা ঠিক আছে। ও ততদিনে আমার বোন হচ্ছে LLB LLM কমপ্লিট করে ফেলেছে,
1: ও সে ল পড়লো।
0: ল পড়লো।
1: আচ্ছা আচ্ছা।
0: এবং আমার বোনের খুব ইচ্ছা ছিল যে আমার বোন PhD করবে।
1: PhD করবে।
0: তো তখন ওর হাজবেন্ড,
1: আপনার বোনের সাথে হাজবেন্ডের পার্থক্য কত ছিল বয়সে?
0: বয়সের পার্থক্য মোটামুটি 10-12 বছর,
1: 10-12 বছর
0: বা আরো একটু বেশিও হতে পারে। তো আসলে গ্রামের ছেলে তো বয়স দেখা যায় এমনিতেই একটু সার্টিফিকেটে একটু কমিয়ে টমিয়ে রাখে এরকম।
1: তারপর LLB কমপ্লিট করলো,
0: LLB LLM কমপ্লিট করলো আমার বোন প্রাইম ইউনিভার্সিটি থেকে। করার পরে ও তখন একটা ইয়া করলো যে আমরা টোপি বলবো, কারণ এটা একটা টোপি ছিল আসলে, তো এর মধ্যে কিন্তু পারিবারিক নির্যাতনের অনেকগুলো ঘটনা ঘটেছে। যেমন একবার কি হলো, আমার বোন তখন পটুয়াখালী থেকে, আমার বোন বলল যে না আসলে এইভাবে হবে না আবু, তুমি যত টাকা পয়সা ওকে দাও ও সবকিছু খেয়ে দিয়ে বসে থাকবে, কিছুই করবে না নিজের জীবনে, বেটার হচ্ছে আমরা নিজেরা একটা সংসার করি। তো আমার বোন যেহেতু ঢাকাতে পড়বে, তো আব্বুর কাছে বলে টোলে ওরা ঢাকাতে এসে মিরপুরে ফ্যামিলি স্টার্ট করলো একটা বাসা টাসা নিয়ে। তো করার পরে ওদের ততদিনে ওদের সন্তান এসছে, একমাত্র সন্তান শাজিয়াতু জোহরা মুগ্ধ, তো কন্যা সন্তান। এবং এই বাচ্চাটা যখন জন্ম হয় তখনও ও হচ্ছে যে প্রপার টেক কেয়ার, তার ওয়াইফের প্রথম বাচ্চা হচ্ছে, স্বাভাবিকভাবে হাজবেন্ড হিসেবে তার যে দায়িত্বগুলো সেগুলো সে কোনোটাই পালন করেনি। তো আমার মা এসে থেকেছে এবং আমার বোন, আমার বড় যে বোন আছে উনি থেকেছে, ওনার বাসা যাত্রাবাড়িতে, উনি এখান থেকে এসে মিরপুরে উনি থেকেছে আমার বোনের বাসায়, উনি সমস্ত কিছু যত্ন বলেন, যাই যা কিছুই বলেন সবকিছুই করত,
1: কিন্তু হাজবেন্ডের কোনো,
0: কিন্তু হাজবেন্ডের ওই দায়িত্বটা ছিল। আর আমার বোন হচ্ছে পড়াশোনার পাশাপাশি আমার বোন হচ্ছে সাপ্লিমেন্টের বিজনেস করা শুরু করলো।
1: আচ্ছা, সাপ্লিমেন্টের বলতে
0: দেশের বাইরে থেকে হচ্ছে ও ভিটামিন মিনারেল সব সাপ্লিমেন্ট আছে, সেই সাপ্লিমেন্ট গুলো আনিয়ে সেটাকে হচ্ছে ও এখানে দেশের বাজারে সেল করত। যে ওকে নিয়ে মার্কেটে একটা কথা প্রচলিত ছিল যে ওকে যদি আপনি একটা নোংরা টিস্যুও দেন ও সেটাকে বিক্রি করে চলে আসতে পারবে, মানে এত এত ইয়া ছিল, ওর কনভিন্সিং পাওয়ারটা এত বেশি ছিল, এবং চমৎকার একজন মানুষ ছিল সে। আহমরী কিছু সুন্দরী ছিল না, কিন্তু চমৎকার একজন মানুষ ছিল আমার বোন, ভীষণ ধৈর্যশীল, ভীষণ ভালো, ভীষণ সংসারী একটা, এবং খুব ভালো মা। তো ওর সন্তানের জন্য ওর একটা ইয়া ছিল যে আমি আমার সন্তানের জন্য, আমার মেয়ের জীবনটা যেন আমার মতো না হয়, আমার মেয়েকে আমি সমস্ত স্বাচ্ছন্দ্য দিয়ে বড় করব, এরকম একটা স্বপ্ন ওর মধ্যে ছিল। তো যেটা হলো যে ও একদিকে বিজনেস, একদিকে বাচ্চা, তারপরে হচ্ছে পড়াশোনা, সবকিছু সামলে, সংসার সামলে, সে হচ্ছে নিজের মতো করে সে ভালোই এগিয়ে যাচ্ছে।
1: তখন হাজবেন্ড কই ছিল? বাংলাদেশে।
0: বাংলাদেশে সে তখন কিছুই করে না, সে হচ্ছে খায় দায় ঘুরে ফেরে, তার বাবার দেয়া কিছু
1: মানে ইনকাম করতো, তাই না?
0: হ্যাঁ, তার বাবার দেয়া কিছু সম্পত্তি আছে,
1: সেগুলো
0: হচ্ছে বিক্রি টিক্রি করে তার ভাইদের সাথে, তার আগে কিছু টাকা পয়সা নেওয়া ছিল সেগুলো পরিশোধ করে, তার মা, তার মামারা, তাদের সাথে তার একটা ভালো একটা যোগাযোগ আছে, তাদেরকে কিছু ওই সম্পত্তি বিক্রির টাকা পয়সা দেয়, ওইভাবে চলে। কিন্তু সংসার চালানো বলেন যা কিছু, বিপদে পড়লে আমার বোন আমার বাবার কাছে বলে বা আমাদের কাছে বলে, যে আমাদের পারিবারিক যোগাযোগ সবসময় ভালো ছিল। এবং মুগ্ধের জন্মের পরে মুগ্ধকে একটা সময় পর্যন্ত, যে মুগ্ধকে তো সাজু সবসময় সময় দিতে পারতো না, তো দেখা যেত আমার বাসায় রেখে যেত, মুগ্ধকে খাবার খাওয়া শেখানো, কোথায় মানে পিপটি করতে হবে, কোথায় যেতে হবে, মানে এই সমস্ত ট্রেনিং গুলো এগুলো মানে মায়ের মতো করে আমিই দিয়েছি।
1: আর যেহেতু আপনি খালা,
0: যেহেতু আমি খালা, এবং আমি
1: খালাদের তো আসলে বোনের বাচ্চাদের প্রতি অন্যরকম,
0: আমার সত্যি ওর প্রতি অন্যরকম ভালোবাসা ছিল। তো আর ও খুব মানত, আমার বোনও আমাকে খুব মানত এবং ও খুব মানত,
1: আমার
0: হ্যাঁ আমার বোনের হচ্ছে যে যত, আর আমার বাসাটা ছিল হাতির ঝিলে, তো মুগ্ধ হাতির ঝিল খুব পছন্দ করত,
1: সুন্দর জায়গা,
0: সুন্দর জায়গা, খোলামেলা ওর খুব পছন্দ ছিল। তো মুগ্ধ বেশিরভাগ সময় আমার কাছে থাকতো, এবং এক সময় যে যেটা হলো মিরপুরে ওর শাশুড়ি আসলো বাসায় বেড়াতে, তো তখন ওর বাসায় চুরি হলো, আমার বোনের বাসায় চুরি হলো। চুরি হওয়ার পরে যখন পুলিশ আসলো, পুলিশ তদন্ত করলো, তখন দেখা গেল যে চুরিটা আসলে আমার বোনের হাজবেন্ডই করেছে, মানে সোনার গয়না থেকে শুরু করে যা কিছু ছিল।
1: যেহেতু আসলে কোনো কাজকর্ম করে না এবং সে একটা ব্যর্থলি বলবো তাকে, সে ঘনাগাটিগুলো চুরি করলো, করে একটা চুরির নাটক,
0: চুরির নাটক করলো। এবং সে কি করেছে, দরজা, সে হচ্ছে ওই যে ইয়া দিয়ে মানে কি বলে ইলেকট্রিক করাত দিয়ে দরজার লক কেটে, তারপর ওরকম একটা মানে সে দেখিয়েছে যে এটা চুরি হয়েছে। এবং ওর শাশুড়িকে ওই মুহূর্তে সে নিজেই ইচ্ছা করে তার বোনের বাসায় অন্য একটা জায়গায় পাঠিয়ে দিয়েছে। তো যখন জানাজানি হলো তখন স্বাভাবিকভাবে আমার বোন প্রতিবাদ করলো এবং আমার বোনকে ভীষণ মার মারলো। মারার পরে, হ্যাঁ মারার পরে ওর মাথা কেটে গেল।
1: বোন প্রতিবাদ করলো হচ্ছে যে এটা তুমি করছো,
0: মানে এটা তো জানাজানি হয়েছে,
1: পুলিশ তদন্তে বেড়েছে।
0: তখন আমার বোন প্রতিবাদ করলো যে তুমি তোমার নিজের ঘরে চুরি করেছো, এটা মানে তুমি কেমন মানুষ। তো এরপর মারধরের ঘটনাটা ঘটলো। ঘটার পরে প্রতিবেশীরাই শাহালি থানায় খবর দিল, মিরপুর শাহালি থানায় খবর দিল। শাহালি থানা থেকে হচ্ছে পুলিশ এসে ওদেরকে অ্যারেস্ট করবে এবং অ্যারেস্ট করলো ওকে, ওর মাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল। পরে যাই হোক, আমার বোনকে সবাই বোঝানোর পরে আমার বোনই মুচড়া দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসলো, কিন্তু মামলাটা চলমান ছিল। তো ও আমার বোনকে বিভিন্ন ভাবে কনভিন্স করলো যে এই এলাকায় আমরা আর থাকবো না, কারণ হচ্ছে পুলিশ আমাকে ডিস্টার্ব করে। তো আমার বোন আবার যেটা করেছিল, আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে ওকে মিরপুরেই এক নম্বরে ওখানে হচ্ছে ওকে স্টক লটের একটা ব্যবসা করে দিয়েছিল।
1: আচ্ছা, একটা ব্যবসা
0: ধরিয়ে দিল যে তুমি স্টক লটের ওই স্টক কিনবে, রাখবে,
1: ওই টাকাটা সেটা বিক্রি করবে।
0: আমার আমার বাবার কাছ থেকে নিল। তো ওটাও বিক্রি টিক্রি করে খেয়ে ফেললো, মানে যাদের সাথে হচ্ছে ব্যবসাটা ছিল তাদের সাথেও একরকম প্রতারণা করলো, তারাও একটা মামলা করে দিল। তো এবার ওই তো দুই মামলার জন্য পুলিশ আসছে। ও হচ্ছে ও মামলা চলে গেল ডিবিতে। এবার ওই ডিবি থেকে বারবার প্রেশার আসছে। তখন ওরা কি করলো, আমার বোনকে প্রেশার ট্রেশার দিয়ে বাসা চেঞ্জ করে চলে আসলো যাত্রাবাড়িতে। এবার যাত্রাবাড়িতে আসার পরে আমার বোনের বাসাটা তো পাশে, এখন তো আর সে আগের মতো টর্চার করতে পারে না, ঝামেলা করতে পারে না, যেহেতু বোন আছে পাশেই। তখন ও এই ফন্দি করলো যে তাহলে এক কাজ করি, আমি মালয়েশিয়াতে চলে যাই। তো মালয়েশিয়াতে যাবে, তখন আমার আব্বাকে বললো, বলার পরে আমার আব্বু বললো যে না, তুমি এখন বিদেশ টিদেশ যাওয়ার দরকার নেই, দেশেই ব্যবসা বাণিজ্য কি করবা, করো, রেস্টুরেন্ট তুমি করতে চেয়েছো অনেকদিন, আমি রেস্টুরেন্টের ব্যবসা দিয়ে দিই। তো বাড্ডাতে কথা হলো একটা রেস্টুরেন্টের ব্যাপারে, আব্বু টাকা পয়সা দিল, ও ওই টাকা পয়সা নিয়ে ও কি করলো, রেস্টুরেন্ট আর না দিয়ে ও মালয়েশিয়া যাওয়ার সমস্ত প্রসেস করে ফেললো। এবং আমার বোনকে ও ইয়া করলো যে কনভিন্স করলো যে তুমি ওখানে যে পিএইচডি করবে সেই ব্যবস্থা আমি করে দেবো।
1: আর আপনার বোনের যেহেতু একটা লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল, তার একটা সে একটা লোভে ফেললো আর কি,
0: একটা লোভে ফেললো এবং ওকে বলল যে তুমি
1: তাহলে,
0: হ্যাঁ, এবং বলল যে দেখো দেশে ইয়া করে কি করবে, মানে দেশে যদি তুমি পড়াশোনা করো, তুমি কত বছরে তুমি তোমার পিএইচডি শেষ করবে, তার চেয়ে বরং মালয়েশিয়াতে চলো, আমি যেহেতু ওখানে যাচ্ছি, মানে আমাকে তো তুমি আটকাতে পারবে না, সো আমার সাথে চলো, তুমি যেটা করবে 14 দিনের ভিসা নিয়ে, ওকে একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে যে তুমি চলো, তুমি সবকিছু দেখে আসবে নিজের চোখে, দেখে এসে তুমি হচ্ছে অ্যাপ্লাই করবে।
1: আচ্ছা,
0: তো আমার বোনের তখন বাচ্চা নিয়ে যাওয়ার কথা ছিল।
1: মুগ্ধর বয়স কত তখন?
0: মুগ্ধর তখন বয়স হচ্ছে 2.5 বছর। এটা হচ্ছে 2016 সালের ঘটনা। তো মুগ্ধকে নিয়ে যাবে সাথে করে, তখন নিয়ে যাবে কোন একটা কারণ, আমি আমার এখন মনে হয় যে আল্লাহ রহমত, আমি আসলে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি দেখি যে ওর ঘটনাটাতে সরাসরি আসলে ঐশ্বরিক কিছু ব্যাপার ঘটেছে, কিছু একেবারেই মানে আমি মিলাইতে গেলে আমি আমার এখনো মনে হয় যে না আসলে এটা মিলবে না, এইভাবে আমরা খালি চোখে যা দেখি তাতে মিলে না। সেটা হচ্ছে যে মুগ্ধর মূল যে ফাইলটা পাসপোর্টের পাসপোর্ট অফিসে যে ফাইলটা ছিল, সেই ফাইলটা কোনো কারণে মানে পুরোপুরি মুছে গেছে। সো এখন যেহেতু সফট কপিটা পুরোপুরি মুছে গেছে, হার্ড কপি দিয়ে মুগ্ধর পাসপোর্টটাতে, মানে ওই পাসপোর্ট দিয়ে সে আর বিদেশে যেতে পারবে না, এরকম একটা ঝামেলা হয়ে গেল একেবারে শেষ মুহূর্তে।
1: আচ্ছা,
0: সো মুগ্ধ আর যেতে পারবে না। এখন কি হলো, মুগ্ধকে কি করবে, সাজু বলল যে আচ্ছা ঠিক আছে, মুগ্ধকে তোমার কাছে রেখে যে, আমার কাছে, আমার বোন, আমার বোনের নামও সাজু, ওর হাজবেন্ডের নামও সাজু, মানে পরিবার দুইজনকেই সাজু বলে ডাক। আচ্ছা, আমার বোনের নাম হচ্ছে সাজেদা আর ওর হাজবেন্ডের নাম হচ্ছে শাহজাদা। তো সাজেদা হচ্ছে চাচ্ছিল যে আমার কাছে রেখে যেতে অথবা আমার বাবা মায়ের কাছে রেখে যেতে, আর মুগ্ধকে, আর ও চাচ্ছিল যে, কারণ ওর তো আগে থেকেই ওর চিন্তা ভাবনাটা অন্যরকম ছিল,
1: ওকে
0: ও পরে এটা বলেছে যে ওর আগে থেকেই নিয়তটা অন্যরকম ছিল,
1: যেটা দর্শকরা এখনো জানে না,
0: এখনো জানে না, আমরা পরে বলছি। সেটা ও যেটা করেছে যে মুগ্ধকে ওর বোনের কাছে রেখে গেছে,
1: শাহজাদার
0: বোনের কাছে। শাহজাদার বোনের বাড়ি হচ্ছে কলাগাছিয়া নামে আমাদের ওইখানে মির্জাগঞ্জ উপজেলার মধ্যে, মির্জাগঞ্জ থানাধীন একটা গ্রাম ইউনিয়ন, ওখানে রেখে গেছে। তো রেখে যাওয়ার পরে যেটা হলো যে আমাদের সাথে মুগ্ধর যোগাযোগ করতে দিচ্ছে না, আমাদের সাথে, আমার বোনকে যখন নিয়ে গেল আমার বোন গেল, আমরা
1: মালয়েশিয়া
0: চলে যাবে, খুব মন খারাপ। তো বাবার কাছে বলতে গেল, আমার আব্বু তখন ঢাকা এসেছিল ডাক্তার দেখাতে, আব্বুর কাছে বলল, আব্বু তখন বারবার বলছিল যে না আসলে যেও না, এটা মনে হয় না তোমার যাওয়াটা ঠিক হবে, ভালো
1: চাচ্ছিল না যে মেয়ে যাক মালয়েশিয়া। না
0: মানে আসলে সত্যি কথা বলতে আমরা ওকে বিশ্বাস করতাম না,
1: তার হাজবেন্ডকে।
0: হ্যাঁ, কিন্তু
1: যেহেতু সে অনেকগুলো ইনসিডেন্ট
0: ঘটিয়েছে,
1: এগুলা দেখে তো একটা ধারণা হয়।
0: তো আমার বোনের ব্যাপারটা ছিল যে যেহেতু আমি বিয়ে করেছি, যেহেতু আমি তার সাথে সংসার করব, সংসার তো আছে, আমি তাকে অবিশ্বাস কিভাবে করি?
1: মেয়েদের আসলে এটা একটা সাধারণ সহজাত একটা প্রবৃত্তি যে হাজবেন্ড যতই খারাপ করুক, মেয়েরা কিন্তু চায় হচ্ছে যে তার সাথে মিলেমিশে থাকি,
0: মিলেমিশে থাকি বা ফিরিয়ে আনি, যে কিভাবে কি করা যায়। আর আমার বোনের একটা কথা ছিল যে আমার তো একটা বাচ্চা আছে, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটার তো তার বাবাকে প্রয়োজন। মুগ্ধ তার বাবাকে ভীষণ ভালোবাসত, মেয়েরা কিন্তু বাবাকে একটু বেশিই ভালোবাসে। তো স্বাভাবিকভাবে আমার বোন সবকিছু সহ্য করত। তো তখন আমার বোন বোঝালো যে আব্বু আমি যাই, এখন তো বুঝতেই পারছো যেহেতু আমার সংসার, আর আমি পিএইচডিটা কমপ্লিট করে আসলে ওখানে কাজ করি বা এখানে এসে কাজ করি, আমি তো চলেই আসবো, আমার তো ইয়ে নেই। আর আমি তো এখন ট্যুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছি, দেখতে যাচ্ছি, দেখে তো আমি চলেই আসবো। তো ঘটনা যেটা ঘটলো, আমার বোন যাওয়ার পরে 13 দিনের মাথায়, আমার বোনের ভিসা ছিল 14 দিন, 13 দিনের দিন রাতে আমার বোনের পাসপোর্ট হারিয়ে গেল মালয়েশিয়াতে। ওরা যেখানে ছিল সেখান থেকে আমার বোনের পাসপোর্ট হারিয়ে গেল। আমার বোন বোঝালো যে আব্বু আমি যাই, এখন তো বুঝতেই পারছো যেহেতু আমার সংসার, আর আমি পিএইচডিটা কমপ্লিট করে আসলে ওখানে কাজ করি বা এখানে এসে কাজ করি, আমি তো চলেই আসবো, আমার তো ইয়ে নেই। আর আমি তো এখন ট্যুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছি, দেখতে যাচ্ছি, দেখে তো আমি চলেই আসবো। তো ঘটনা যেটা ঘটলো, আমার বোন যাওয়ার পরে 13 দিনের মাথায়, আমার বোনের ভিসা ছিল 14 দিন, 13 দিনের দিন রাতে আমার বোনের পাসপোর্ট হারিয়ে গেল মালয়েশিয়াতে। ওরা যেখানে ছিল সেখান থেকে আমার বোনের পাসপোর্ট হারিয়ে গেল। আমার বোনের সমস্ত কাগজপত্র, এনআইডি থেকে শুরু করে

0: ঘটনাটা এরকমই ছিল যে ওরা এটা করবে।
1: আচ্ছা,
0: তো ওই রাতে হারিয়ে যাওয়ার পরে আমার বোন হচ্ছে থানায় যে জিডি করবে,
1: জিডি করবে।
0: তো আমার বোনকে বোঝালো যে তুমি যদি থানায় যে জিডি করো, পুলিশ তোমাকে সাথে সাথে অ্যারেস্ট করবে। তো তুমি জিডি করবে না, জিডি করতে হলে আমি করব। দুই দিন চলে গেল, তিন দিন চলে গেল, এবার কি হলো, আমার বোন কিন্তু অবৈধ হয়ে গেল ওই দেশে। তো দুই দিন চলে গেল, তিন দিন চলে গেল, আমার বোন তখন ইয়া করলো যে ও কিভাবে কমিউনিকেশন করতে পারে। তখন আমার বাবা এখানে একজন লয়ারকে হায়ার করলো, এবং লয়ারের সাথে কথা বলার পরে উনি বললেন যে আপনার একটা কাজ করেন, ওকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে অথবা ওখানকার হাই কমিশনের সাথে যোগাযোগ করতে বলেন। তো আমার বোন হাই কমিশনের সাথে যোগাযোগ করলো। ঘটনাচক্রে হাই কমিশনের সাথে যোগাযোগ করতে গেলে আমার বোনকে আবারও সেম ভাবে বোঝালো যে তুমি যদি যাও সরাসরি, তাহলে হচ্ছে তোমাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে।
1: মানে সে ভুল বুঝাচ্ছে, মানে এগুলো তো একটা স্বাভাবিক ঘটনা, চুরি হয়েছে, সে থানা যেতেই পারে, তাই না? কিন্তু সবকিছু তাকে বারেবারে খালি মিসগাইডেড
0: করা হচ্ছে। তো তুমি গাড়িতে বসো, আমি যে কথা বলে আসি। তো কথা বলতে গেল, কথা বলে এসে ও বোঝালো যে এখন তো মাইজি চলছে, মানে মাইজি হচ্ছে ওই যে অবৈধদের বৈধকরণের একটা প্রক্রিয়া তখন চলছিল, যে মালয়েশিয়াতে বাংলাদেশি বা অন্যান্য দেশের যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণের প্রক্রিয়া চলছিল। তো সে মাইজি চলছে, তো এখন আর হচ্ছে তোমাকে ট্রাভেল পাস দিবে না। মানে আমার বোন এখন একটা ভাবেই আসতে পারবে, সেটা হচ্ছে ট্রাভেল পাস দিয়ে, ওই দেশের সরকার ওকে যদি ট্রাভেল পাস দেয় তাহলেই ও একমাত্র আসতে পারবে। তো বললো যে এখন আর ট্রাভেল পাস দিবে না, এখন তোমাকে মাইজির আন্ডারে তোমাকে যেতে হবে আর তোমাকে আবেদন করতে হবে। তো আমার বোন ওর কথা মতো গিয়ে আবেদন করলো। আবেদন করার পরে ওর হাজবেন্ডের রেফারেন্স দিয়ে আবেদন করলো। দু মাস যায়, চার মাস যায়, ছয় মাস যায়, রেফারেন্স যে তার কাছে সমস্ত তথ্য আসবে। তো এখন আমার বোন ওখানে পুরোপুরি অবৈধ হয়ে গেল, কোনো কাজ করতে পারছে না, কিছুই করতে পারছে না। তখন আমার বোন পরামর্শ করলো কয়েকজনের সাথে, স্থানীয় পরামর্শ করে, তারা ওরই বন্ধু বান্ধব, ওর কমিউনিটি কিন্তু। তো তখন তারা বলল যে তাহলে আপনি একটা কাজ শুরু করেন। তখন আমার বোন কেয়ার গিভারের কাজ করা শুরু করলো।
1: চাকরি করছে,
0: ও চাকরি করছে, ও হচ্ছে একটা শপিং মলে সুপারভাইজার হিসেবে কাজ করছে,
1: কাজ শুরু করতে পারছে। আর
0: ও আগে ও তো বৈধ ছিল যেই কাজ শুরু করেছে। তো আমার বোন হচ্ছে ওখানে কেয়ার গিভার হিসেবে কাজ করা শুরু করলো, ছোট বাচ্চাদেরও দেখাশোনা করে, বড়দেরও দেখাশোনার কাজ শুরু করলো। কিন্তু ওটাতেও ওর অনেক সমস্যা ছিল, কারণ আমার বোন তো আসলে লেখাপড়া জানা মেয়ে,
1: ও তো আর উদ্দেশ্য ছিল লেখাপড়া করবে, তাই না?
0: আর তাছাড়া লেখাপড়া জানা মেয়ে, ওর জন্য একটা মানুষের সাথে মেশাটা যতটা সহজ হতো, ও ওর হাজবেন্ড হচ্ছে মাত্র মেট্রিক পাস ছিল। হ্যাঁ, তো মেট্রিক পাস একজন মানুষের জন্য, একজন মানুষের সাথে কমিউনিকেশন যতটা সহজ, তার থেকে অনেক বেশি সহজ একজন মাস্টার্স পাস মানুষের জন্য দেশের বাইরে। তো স্বাভাবিকভাবে আমার বোনের কমিউনিকেশন স্কিলটা ভালো, তারা তার সবার সাথে মিশে যাওয়ার একটা ক্ষমতা ভালো বা ধৈর্য ভালো। তখন হচ্ছে দেখা যেত যে কমিউনিটিতে আমার বোনের গ্রহণযোগ্যতা অনেকখানি বেড়ে গেল, এটা ওর পছন্দ হতো না, এটা নিয়ে ও প্রায়শই ঝামেলা করত, দিল আমার বোনকে ছাড়িয়ে কাজ থেকে। তখন আমার বোন হচ্ছে যেখানে যে কাজ পাচ্ছে সেখানে সেই কাজ করছে এরকম। তো আমার বোনের ফেসবুক প্রোফাইলটা যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে ওর খুব হতাশা, মানে তখন খুব হতাশ হয়ে যেত, তখন ও মাঝে মাঝে লিখতো, মাঝে মাঝে ও হচ্ছে অনেক ব্যাংকোয়েটে যেত বিভিন্ন পার্টির কাজ করতে, তখন ও খুব হতাশ হয়ে যেত। এবং ও কিছু কিছু জায়গায় ও লিখেছিল যে আমি চেয়েছিলাম যে আমি সর্বোচ্চ বিদ্যা অর্জন করবো এবং আমি সমাজে মাথা তুলে দাঁড়াবো, কিন্তু আজকে আমাকে গার্বেজ পরিষ্কার করতে হচ্ছে, এই জীবন তো আমি চাইনি। তো এরকম একটা হতাশা ওর মধ্যে কাজ করতো, হয়তো এটা নিয়ে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা মনোমালিন্য হতো, যেটা আমরা ধারণা করছি, আমি এই ব্যাপারটা জানি না। শাহজাদার কথা অনুযায়ী যে তাদের মধ্যে তর্ক বিতর্ক বা তাদের মধ্যে একটা ঝামেলা হতো, তো আমার বোনের কোনো কাজই ও সন্তুষ্ট ছিল না। তখন আমার বোন যখন
1: আসলে একটা জেলাসি কাজ করতো,
0: ভীষণ মানে মেল ইগো ওর মধ্যে খুব বেশি কাজ করতো, এবং ও সবসময় রেফারেন্স দিত যে ইয়ার মেয়েরা, ফিলিপাইনের মেয়েরা, তাদেরকে হাজবেন্ড 10টা মাইট দিলেও তারা উঠে একটা কথা বলে না, তোমাদের বাঙালি মেয়েদের সাথে কথা বলা যায় না, ফোস করে ওঠো, তো এরকম রেফারেন্স গুলা দিত। পরে যেটা হলো যে আমার হাজবেন্ড, সরি আমার বোন যেটা করলো, ওর হাজবেন্ডের সাথে কথা বললো, কথা বলে ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আর এইসব কাজ করবো না, আমার কাছে কিছু টাকা জমেছে, আমি একটা রেস্টুরেন্ট করতে চাই।

0: আমি সারাক্ষণ রেস্টুরেন্ট তোমার নামেই থাকবে, আমি সারাক্ষণ ওখানে কাজ করব, তোমার তুমি হচ্ছে এটার কাগজপত্রের মালিক থাকবে, কিন্তু মূলত আমি চালাবো। তো সে তখন রাজি হলো। রাজি হওয়ার পরে ও একটা রেস্টুরেন্ট ওখানে করলো মালয়েশিয়াতে। সে জায়গাটাকে নিয়ে আমার বাবা এখান থেকে কিছু টাকা আমাদের,
1: বাবা তো তাহলে শুরু থেকেই যা বলছেন মানে অনেক হেল্প করেছে।
0: হ্যাঁ, আমার বাবা সবসময় সব মেয়েদের ব্যাপারই তার একটা ওরকম ছিল, এবং আমার বাবা সবসময় বলতেন যে আমার মেয়েরা হচ্ছে আমার সৌভাগ্য। তো যেহেতু ও ছোট মেয়ে, আর বললামই তো যে আমার তিনটা ভাই বোনের পরে ওর জন্ম হয়েছে, ওর প্রতি আমার বাবার ভালোবাসাটা ছিল একেবারেই অন্যরকম।
1: তারপর রেস্টুরেন্ট
0: করলো, রেস্টুরেন্ট করার পরে এখন বিভিন্ন কাস্টমাররা আসে, এসে তারা আমার বোনকেই খোঁজে। মাঝে মাঝে যদি আমার বোন হচ্ছে বাসায় যায় বা একটু ফ্রেশ হতে যায়, কাস্টমাররা এসে খোঁজে। এখন এটা ওর ভালো লাগলো না।
1: আচ্ছা,
0: এটা নিয়েও
1: মানে প্রতিটা জিনিসই দেখা যাচ্ছে, যেখানেই যাচ্ছে আপনার বোন হাইলাইটেড। হ্যাঁ, তার এই জিনিসটা সহ্য হচ্ছে না আরকি, কাস্টমাররাও দেখা গেল আসলো ওকে খুঁজছে, তাই না? আচ্ছা, তারপর?
0: একদম। তো এটা ওর পছন্দ হলো না। এর মাঝে ও আগে থেকেই প্ল্যান করে রেখেছে যে ও এই ব্যাপারটাকে আর কন্টিনিউ করতে দেবে না, যে আমার বোন যে ওর কমিউনিটি আছে, এই কমিউনিটিতে যে আমার বোনের একটা, আমার বোন যে হাইলাইট হয়ে গেছে
1: অলরেডি,
0: এই গ্রহণযোগ্যতাটা ও মেনে নেবে না। আমার বাবা একদিন হঠাৎ আমাকে ফোন করলেন, আমি আমার এক বন্ধুর বিয়েতে গিয়েছিলাম। সেটা ছিল হচ্ছে 9 জুলাই 2018। তো আমার বাবা ফোন করলেন, আমার বন্ধুর বিয়ে থেকে আমি ফিরছি, আমি আমার যাত্রাবাড়িতে আমার বোনের বাসায় ওখানে আমি যাব, আমি দয়াগঞ্জ পর্যন্ত আসার পরে আব্বু ফোন করে, আব্বু হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে যে মাগো তোমার বোন রে নাকি মেরে ফেলছে। তো আমি বললাম, মানে আমার বোন হচ্ছে, আচ্ছা আমার বোনের সম্পর্কে একটু আর একটু বলি, আমার বোন হচ্ছে ওর হাইট ছিল 5'6", এবং ওর স্বাস্থ্য ছিল ওই সমান রকমের মানে মানানসই। তো
1: আপনার বাবাকে ফোনটা করলো কি?
0: এইটা এটা একটা ঘটনা, এটা আমি এখানে আমি আসছি। তো আমার স্বাভাবিকভাবে আপনি যখন শুনবেন যে ওরকম একজন মানে এরকম হেভি একটা মহিলাকে কেউ মেরে ফেলেছে, বা হুট করে আপনি যখন শুনবেন, স্বাভাবিকভাবে ধরেন আপনি ভাই, আপনার বোনকে কেউ এভাবে মেরে ফেলেছে, বা আল্লাহ না করুক আপনার পরিবারের মধ্যে বিপদ হয়েছে, আপনার প্রথমবার সেই কথাটা শোনার পরে আপনি কিন্তু বিশ্বাস করতে পারবেন না। তো আমি বললাম যে কি সব বলো, আমার আব্বুকে বললাম যে কি সব বলো এসব মিথ্যে কথা, কে বলছে তোমাকে?
1: তখন ওই প্রোগ্রামে
0: না, আমি আমি দাওয়াত শেষ করে আমি বাসায় ফিরছি। তো আমি বললাম যে কে বলছে তোমাকে? আমি বললাম যে আব্বু তুমি এটা ভুল বলছো, কারণ হচ্ছে ওদের সাথে তোমাদের জায়গা জমি নিয়ে ঝামেলা, ওরা কোনো না কোনো ভাবে তোমাকে মিথ্যা কথা বলে একটা তোমার মানে মাথাটা এলোমেলো করে দিচ্ছে, আর কিছু না, এটা কিছুই না। আব্বু বললো যে না, তুমি আব্বু কাঁদছে যে না তুমি খোঁজ নাও। তো আমার তখন আসলে রেডিও টেলিভিশনে আমি টুকটাক কাজ করতাম, তো সেই হিসাবে আমার সাংবাদিকরা অনেকজন একটা পরিচিত ছিল, তো তাদের মাধ্যমে আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম। করার পরে আমি শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, বাট যে মেয়েটাকে মেরে ফেলা হয়েছে সে হচ্ছে ফিলিপিনি। জালানিপোতে এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সে হচ্ছে ফিলিপিনি একটা মেয়ে। তো আচ্ছা, আরেকটা একটু মেনশন করি, সেটা হচ্ছে আমার বোনের সাথে আমার শেষ কথা হয় হচ্ছে জুলাইয়ের 3 তারিখে। 3 তারিখে কথা হয়, আমি পটুয়াখালী গিয়েছিলাম, তো আমার বোনকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় এইসব নিয়ে আমি লয়ারের সাথে কথা বলার জন্যই গিয়েছিলাম। আমি 3 দিন 4 দিন ছিলাম, থেকে আমি হচ্ছে চলে আসতেছি। চলে আসার সময়।
1: আপনি মালয়েশিয়া গেলেন কি মৃত্যুর পর?
0: আমি মালয়েশিয়া যাইনি, তখন আমি পটুয়াখালীর কথা বলছি। হ্যাঁ, তো আমি 3 তারিখে আমি ফিরে আসলাম।
1: কিন্তু আপনি তো কনফার্ম হন নাই, আপনি তো জানেন যে
0: তখন আমার বোন মারা যায়নি।
1: আচ্ছা, মারা যায়নি।
0: মারা যাওয়ার আগের একটা ঘটনা আমি বলছি।
1: আচ্ছা আচ্ছা, আপনি চাচ্ছিলেন যে বোনকে কিভাবে আনা যায় দেশে,
0: বোনকে কিভাবে দেশে আনা যায়, কারণ আমার বোন তো ওখানে অবৈধ হয়ে গেছে। তো আমরা লয়ারের সাথে কথা বললাম, কথা বলে লয়ার আমাদেরকে বললেন যে আচ্ছা আমরা হচ্ছে মালয়েশিয়া হাই কমিশন বরাবর আমরা একটা আবেদন পত্র পাঠাবো। তো এরই মধ্যে আমার বোন আমাকে ভিডিও কল করেছে, তো ভিডিও কল করেছে। আমি আবার পটুয়াখালী যে আমার আব্বুর কাছে শুনলাম যে আমার বোনকে নাকি খুব মারধর করেছিল। তো আমার বোন হচ্ছে বাসা থেকে রাগ করে মানে পালিয়ে চলে গেছে হচ্ছে আমাদের প্রতিবেশী একজন, ওনার শালা আবার মালয়েশিয়াতে থাকে, তার বাসায় গিয়ে উঠেছে। তো সে বলেছে যে না আর যাওয়ার দরকার নেই, মানে আমার বোনের অবস্থা দেখে আমার বোনের অনেক মুখে টুখে অনেক দাগ হয়ে গেছে। তো বলছে আপু তোমার আর যাওয়ার দরকার নেই, তুমি এখান থেকে সোজা বাংলাদেশে চলে যাবে, সেই ব্যবস্থা আমরা করছি। তো তখন আমার বোন ওখানে থাকলো 2 দিনের মাথায়। আমি এই খবর পেয়ে কিন্তু আমি পটুয়াখালী গেলাম, 29 তারিখে আমি গেলাম। 3 তারিখে আমরা যেদিন কথা হচ্ছিল যে আমরা আবেদন করব হাই কমিশনে, সেদিন আমার বোন হঠাৎ করে ভিডিও কল করলো। তো ভিডিও কল করলো, ভিডিও কলে আমি দেখতে পাচ্ছি যে ও বাইরে কোথাও একটা। তো আমাকে বললো যে বুবু তুমি হচ্ছে আব্বুকে বলো না, এরকম শাহজাদা গেছিল, অনেক কান্নাকাটি করছে, আমার দেখে খুব খারাপ লাগছে, আমি চলে আসছি। আর ও তো ও প্রতিজ্ঞা করছে, ও কসম করছে, কোরআন শরীফ ছুঁয়ে কসম করছে, আর কখনো এগুলা করবে না। ভালো কথা। তো আমি খুব রাগ করলাম যে এগুলা আসলে মিথ্যে, তুমি জাস্ট এগুলা থেকে বেরাও। তো তখন আমার বোন বলল যে না আসলে আমি শেষবার একটা চেষ্টা করে দেখি, কারণ ভালোবাসা দিয়ে তো সবকিছুই নাকি জয় করা যায়। এটা আমার বোনের কথা যে ভালোবাসা দিয়ে নাকি সবকিছু জয় করা যায়। দেখি নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে বলি, দেখি কি হয়, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে।
1: ওই ফোনটা কি শেষ ফোন আপনার সাথে কথা?
0: না, আমার সাথে শেষ কথা হয়েছিল 3 তারিখ সকালে, এটা এই কথাটা হচ্ছিল 2 তারিখে। তো আমি আব্বুকে গিয়ে বললাম যে তোমার মেয়ে তো আবার চলে গেছে। তখন আব্বু ওই যে ভাইয়া যার বাসায় ও গেছিল তাকে ফোন করলেন, করার পরে ওই ভাইয়া বললেন যে হ্যাঁ কালকে এরকম আসছে, অনেক কান্নাকাটি করছে, এলাকার সিনিয়রদেরকে নিয়ে আসছে। তো আমরা বসে আমরা একটা মুচলেকা করে, মুচলেকা দিয়ে 15 লাখ টাকার একটা মুচলেকা দিয়ে ওকে এখান থেকে নিয়ে গেছে। তো আমরা মীমাংসা করে দিয়েছি, ওকে নিয়ে গেছে কালকে সন্ধ্যা, আজকে সন্ধ্যাবেলা। তো আব্বু বলল যে তাইলে এ মেয়ের খোঁজ খবর নিয়ে আর আমার কোনো লাভ নেই, আমাদের কথা তুমি শুনছে না। তো আব্বু তো অভিমান করে বললেন। তো আমি ওকে ফোন করে বললাম যে তুমি যা করছো করছো, কিন্তু নিজে একটু সাবধানে থেকো আর কাজকর্ম করো, মানে বাইরে যাও, কমিউনিকেশন রাখো, কাজকর্ম করো, কাজকর্ম ছেড়ো না। ওই রাতে মানে পরের দিন সকালবেলা ও আমাকে 9টার দিকে ফোন করলো, বাংলাদেশের সময়
1: 3 তারিখে ফোন করলো,
0: 3 তারিখে। তো আমি কিন্তু ওই রাতেই ঢাকা ব্যাক করেছি যে আমার তো এখানে কোনো কাজ নেই। তো আমি ঢাকায় ব্যাক করেছি, ঢাকায় ব্যাক করে আমি ঘুমাচ্ছিলাম, সারা জার্নি করেছি আমি ঘুমাচ্ছিলাম। তো সকালে 9টার সময় ফোন করেছে, ফোন করে ও আমাকে বলছে যে বুবু তুমি কি আমাকে কিছু টাকা পাঠাতে পারো? তো আমি বললাম যে কিসের জন্যে? তো বললো যে আমি কালকের আমাকে নিয়ে আসছে, কালকে দুপুরে ওইখান থেকে আমাকে নিয়ে আসছে, আমি এখন পর্যন্ত কিছু খাইনি। আমি বললাম যে তুমি খাও নাই, কালকে ওখান থেকে খেয়ে আসো নাই। বলে যে ওখানে আমি মানে খাবো আমরা, ওই মুহূর্তেই সে গেছে। তো গেছে পরে ওই হইহুল্লোর আর খাওয়া হয় নাই, কিন্তু আমি এখনো কিছু খাই নাই। সামনের বাসার এক লোককে বলছি যে আমাকে কিছু খাবার এনে দিতে, উনি বলছে যে টাকা দিলে উনি এনে দেবে, তুমি আমাকে কিছু টাকা পাঠাও। তো তখন সকাল 9টা বাজে, আমি বললাম যে বিকাশের দোকান তো খুলে নেই, বিকাশে টাকা পাঠানো যেত। তো একটা বিকাশ নাম্বার দিয়েছে, আমি বললাম যে তাহলে একটা কাজ করো, একটু ওয়েট করো, দোকান খুললে আমি টাকা পাঠাচ্ছি। তো এর মধ্যে শুনি যে শাহজাদা পিছনে খুব চিল্লাচিল্লি করতেছে।
1: আচ্ছা,
0: তো আমি বললাম যে আমার তখন চোখে প্রচন্ড ঘুম,
1: আপনি সারা রাত জার্নি করেছেন।
0: হ্যাঁ, তো আমি বললাম যে কি ব্যাপার, ও চিল্লাচ্ছে কেন? তো আমার বোন বলল যে বাদ দাও, ওই যে সামনের বাসার ওই লোকটাকে ইয়ে দিতে, খাবার এনে দিতে বলছি, এটা নিয়ে চিল্লাচিল্লি করতেছে। পরে শুনেছি এই ঘটনা যে কতটা মর্মান্তিক ছিল সেটা আমরা পরে পরে জানতে পেরেছি। তো ও বলল যে ওই শয়তান কোনোদিন ভালো হবে না, আমার বোন এই কথাটা বললো আমার সাথে ফোনে,
1: মানে একদিনের ব্যবধানে, একদিন আগে কিন্তু সে চলে আসলো।
0: হ্যাঁ, তো বললো যে ও কোনোদিন ভালো হবে না, ভালো হবে না। এই কথাটা বলার সাথে সাথে মনে হলো কি যে ওর হাত থেকে ফোনটা পড়ে গেল, তো ফোনটা পড়ে গেল, আমি হ্যালো হ্যালো করছি, ফোন কেটে দিয়ে আমি আবার সরাসরি নাম্বারে ফোন করলাম, না ফোন ধরছে না। দুইবার, তিনবার, চারবার, পাঁচবার এবার ফোনটা রিসিভ হলো, 12 সেকেন্ড রিসিভ হওয়ার পরে ফোনটা কেটে গেল। এই বন্ধ মানে বন্ধ, ফোন পুরোপুরি বন্ধ। তো আমি ভাবলাম যে মনে হয় দুজন ঝগড়া করছে, হয়তো থাপ্পড় টাপ্পড় দিছে বা কিছু, ফোন পড়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি পরে যোগাযোগ করব। আমি জানি না কি হলো, তো আমার মাথায় এই জিনিসটা আর আসলো না যে আমি ওকে আবার, মানে আমি ট্রাই করছি কিন্তু মানে আমার থানায় জানাই বা পুলিশে কমপ্লেইন করি বা কেন যোগাযোগ করছে না বা কি ব্যাপার, এই কাজটা আর আমরা কেউ করলাম না। আসলে কথাটা হচ্ছে যে ওখানে আমাদের ওরকম কেউ ইয়েও ছিল না যে যার সাথে যোগাযোগ করব। তো আব্বুকে জানানোর পর আব্বু বলল যে ওই যে আমাদের যে প্রতিবেশী যে ভাইয়ার শালা ছিল, তো আব্বু বলল যে তার সাথে একটু যোগাযোগ করে দেখি কি হয়। এরই মধ্যে ওই আমাদের পাশের বাসার লোক খবর দিল যে আমার বোনকে মেরে ফেলেছে। তো আমি ওইটা আমাদের আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে 9 তারিখে, তার মানে মাঝখানে 6 দিন কিন্তু চলে গেছে, 6 দিন চলে গেছে। এই 6 দিনে আমরা কোনোভাবে আর বোনের সাথে যোগাযোগ করতে পারলাম না। 9 তারিখে আমি,
1: আপনি যে একটু আগে বললেন যে ফিলিপাইনি খবরটা দিয়েছিল,
0: এরপরে এই 9 তারিখে যে যখন আমি সাংবাদিক বন্ধুদের সাথে যোগাযোগ করলাম, ওনারা বললেন যে এটা ফিলিপাইনি মেয়ে মারা গেছে। তখন আচ্ছা ফিলিপাইনি মারা গেছে তাহলে কিভাবে কি হয়েছে, মানে আমার তো কৌতূহল শেষ হচ্ছে না যে ফিলিপাইনি মারা গেছে আচ্ছা কিভাবে। তখন বলল যে এরকম, আমি জানি না যে রেডিওতে এটা বলা ঠিক কিনা, মানে ওকে কেটে টুকরো টুকরো করে ওর ডেড বডিটা বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে, ছড়াই ছিটায় ফেলা হয়েছে। তো এরকম ভাবে খবর পেলাম, খবর পেয়ে মানে না কোনোভাবেই এটা আমি বিশ্বাস করি না যে আমার বোনকে কেউ, আমার এত বড় বোনটাকে কেউ এইভাবে মেরে ফেলতে পারে।
1: 5 ফিট 6 ইঞ্চি ছিল হাইট।
0: তো আমি আপনাকে তার ছবি দেখাবো, আপনি দেখবেন। এবং সে হচ্ছে, মানে এই কথাটা আমি বিশ্বাস করলাম না। তো ওই রাতেই আমি পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা করলাম, এবং রাত শেষ হতে হতে মোটামুটি যোগাযোগ করতে করতে যে যারা আমার বাবাকে বলেছে তারা কার কাছ থেকে শুনেছে, যে শুনে যে বলেছে সে কার কাছ থেকে শুনেছে, মানে এইভাবে যোগাযোগ করতে করতে করতে করতে রাত শেষ হতে হতে খবর বেরিয়ে আসলো যে হ্যাঁ ওটা আসলে ফিলিপিনি কেউ না, ওটা আমার বোন। এবং এবং যখন আমরা সকালবেলা আমার ছোট ভাইকে এবং হচ্ছে আমার আরো দুইজন আমার মামাতো ভাই, এরা মিলে, ওর এক বন্ধু ছিল আমাদের পটুয়াখালীতেই কাছাকাছি একটা গ্রামে, তার বাড়িতে পাঠানো হলো, সেই লোক মালয়েশিয়াতে থাকে, তার বাড়িতে পাঠানো হলো যে তাকে গিয়ে ধরলে খোঁজ পাওয়া যাবে যে আসলে কি ব্যাপার। ওই লোক মালয়েশিয়াতে থাকে, তো ওই লোককে আর পাওয়া গেল না, ওই লোক মালয়েশিয়াতে আছে, ওই লোকের মাকে গিয়ে ধরা হলো। এবং আমরা ওই লোকের হচ্ছে মাকে দিয়ে তাকে ফোন করালাম যে তুমি যদি আমাদেরকে সত্যি কথা না বলো তাহলে তোমার মাকে আমরা থানায় নিয়ে যাব। তখন সে আসলো এবং আমাদেরকে ভিডিও কল করলো, রনো আমাদের ভিডিও কল করলো এবং রনো বলল যে হ্যাঁ
1: আমাদের, রনোর সাথে কি আপনার বোনের হাজবেন্ডের পরিচয় ছিল?
0: পরিচয় ছিল, এবং আমার বোনের হাজবেন্ডের ভিসা প্রসেসিং সমস্ত কিছু রনোই করেছিল।
1: আচ্ছা, তাই রনো পুরো ঘটনাটাই জানতো,
0: রনো পুরো ঘটনা জানতো। এবং রনো তখন স্বীকার করলো যে হ্যাঁ এটা তাকে মেরে ফেলা হয়েছে এবং আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল, আজকে সকালবেলা আমি পুলিশের হাত থেকে ছাড়া পেয়েছি, মানে আমি নির্দোষ হিসেবে আমি ছাড়া পেয়েছি। তখন তো আমাদের আসলে জানতে কিছু বাকি রইল না। এখন সকালে আমি বাসায় পৌঁছাতে পৌঁছাতে এই ঘটনা আমি জেনে গেছি।
1: আচ্ছা, রনো ছাড়া পেলো, আর ওই শাহজাদা, সে কি,
0: না শাহজাদাকে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি,
1: সে পালিয়ে গেছে।
0: এখন না, এখন এখানে ব্যাপার হলো পুলিশ কিন্তু তখনো জানে না যে এটা, এই মেয়েটা আসলে কে।
1: ও আচ্ছা,
0: মানে মালয়েশিয়া পুলিশ কিন্তু তখনো জানে না,
1: কনফিউজ ছিল,
0: তখনো কনফিউজ ছিল,
1: লাশ যেহেতু মানে খণ্ডবিখণ্ড করা।
0: হ্যাঁ, তো এখানেও কিছু ঘটনা সে এমন ঘটিয়েছে যার জন্য পুলিশ আসলে সবসময় কনফিউজ ছিল যে আসলে কি। তো যেটা হলো, আমরা যখন রনোর কাছ থেকে শুনলাম, এখন আপনি বলেন আমার বাবা মা বৃদ্ধ মানুষ, ওনাদেরকে আমি কিভাবে গিয়ে বলি যে হ্যাঁ আব্বু এই কথা সত্যি। এটা তো মানে সন্তান হিসাবে আমি তো এই কথা আমার বাবা মাকে কোনোভাবে জানাতে পারি না। তো আমি মোটামুটি দুদিন আমি এই কথাটা ভেতরে রাখলাম এবং আমি বললাম যে হ্যাঁ ওর কিছু হয়নি। আমাকে সারাক্ষণ বাবা মার সাথে সামনে হাসি মুখে থাকতে হলো যে হ্যাঁ ওর কিছুই হয় নাই, ও ভালো আছে, ও হচ্ছে ওই অন্য একটা জায়গায় ঘুরতে গেছে যেখানে ফোনের নেটওয়ার্ক নেই, মানে এরকম অনেক কিছু বলে আমি আমার বাবা মাকে সান্ত্বনা দিচ্ছি এবং আমি ওই দেশের পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তো যোগাযোগের চেষ্টা করছি এখন এর মধ্যে আমি এখানকার মানে তখন আমি যেহেতু পটুয়াখালী ছিলাম পটুয়াখালীর স্থানীয় সাংবাদিকদের কাছে আমি পটুয়াখালী প্রেস ক্লাবে গেলাম এবং আমি গিয়ে বললাম যে এই ব্যাপার ঘটেছে, আপনারা আমাকে একটু সাহায্য করেন এই খবরটা প্রচার করে। তো ওরা বলল যে যেহেতু পিও এখানকার না, এখানে কোনো মামলা হয়নি, এখানে কিছু হয়নি, এরকম একটা এটা অসত্য হতে পারে সত্য হতে পারে, তো আমরা এই খবর প্রচার করতে পারবো না। আমি পুলিশের কাছে গেলাম, পুলিশ সুপার থেকে শুরু করে একেবারে থানা পর্যন্ত র‍্যাব পর্যন্ত যত আছে সব জায়গায় আমি অ্যাপ্লিকেশন করলাম যে আপনারা আমাকে একটু সাহায্য করেন, আর আমার বোনের মেয়েটার কোনো খবর নেই। তখন আমার বোনের মেয়ের খোঁজ নিতে লোক পাঠালাম, ফুপুর ওখানে লোক পাঠালাম, তাদের বাড়িতে তালা এবং যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন থেকেই তাদের বাড়িতে তালা, তারা কেউ তাদের কোনো খোঁজ খবর নেই। তো তখন সবার মানে এখন কি হলো যে আমার বোনও নাই, আমার বোনের বাচ্চাটাও নাই,
1: বাচ্চাটাও নাই।
0: তো পরে আমি মানে এখন আমি আমি কিন্তু একদম একা, আর আমার ছোট ভাইটা কিছু কিছু ব্যাপার জানে কিন্তু আমি ওদেরকে সবকিছু বলি না, কারণ কখন আব্বু আম্মুর কাছে কি বলবে। একটা সময়ের পরে বুঝলাম যে না আমার আসলে জানাইতে হবে, এটা আমি একা হ্যান্ডেল করতে আর পারবো না।
1: কয়দিন হয়ে গেল তখন?
0: তখন অলরেডি বারো তারিখে চলে আসছে। আমি আমি আমি কি করি সারা রাত ধরেন সারাদিন আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, সারা রাত আমি বসে শুধু ফেসবুকে আমি স্ক্রল করতে থাকি, ফেসবুকে ইউটিউবে গুগলে আমি শুধু সার্চ করতে থাকি যে কোথাও কোনো নিউজের সাথে আমার বোনের নামটা আসে কিনা, বা কোনো একটা ছবি ম্যাচ করে কিনা, বা কোনো একটা কিছু ম্যাচ করে কিনা। এরকম করতে করতে একদিন দেখলাম যে একটা নিউজ এসছে, যে নিউজটা মালয় ভাষায়, নিউজটা হচ্ছে যে একটা এরকম একটা ডেড বডি পাওয়া গেছে, যে ডেড বডির একটা লকেট ছিল সাথে, কোনো কিছু ছিল না, শুধু একটা লকেট ছিল, লকেটে আল্লাহ লেখা, তার মানে এটা প্রমাণ হয় সে মুসলিম। যদি কেউ এই ব্যাপারে কোনো রকম কোনো নিউজ কারো কাছে থাকে তাহলে তারা যেন এই নাম্বারে যোগাযোগ করে, যেটা হচ্ছে মালয়েশিয়া পুলিশ চিফের ওনার হচ্ছে ইনভেস্টিগেশন চিফ ওনার নাম্বার। তো আমি ওনাকে টেক্সট করলাম এবং বললাম যে হচ্ছে দেখো এটা আমার ছোট বোন, এই ভিকটিম হচ্ছে আমার ছোট বোন, আমরা সন্দেহ করছি যে তাকে হত্যা করা হয়েছে, তো তোমরা একটু আমাদেরকে হেল্প করো। তো উনি বললেন যে তোমার ছবি পাঠাও, তোমার সাথে তোমার বোনের ছবি পাঠাও, ডকুমেন্টস পাঠাও সবকিছু। তো আমাদের বাংলাদেশের এনআইডির ব্যাপারে তো জানেন, আমরা সবাই জানি, তো আমার আমার এনআইডি তে আমার বাবার নাম এবং আমার মানে পদবি আলাদা এসছে ঘটনাচক্রে, সবার এনআইডি তে কোথাও না কোথাও একটা ভুল ভাল আছে। তো আমার বোনের এসছে হাওলাদার, আমার এসছে রহমান। এখন আসার পরে মানে হাওলাদারটা আমরা ব্র্যাকেটে রাখি, কিন্তু ওইটা সরাসরি এসছে আমার বোনের। এখন ও যখন ওইটা দেখলো, ও দেখেও বলল যে তোমরা তো একই ফ্যামিলির না, কারণ ওদের দেশে তো এরকম হয় না।
1: হ্যাঁ,
0: তো তোমার আমার বোনের সাথে যে ছবিটা আমি পাঠিয়েছি ঘটনাচক্রে, সেই ছবিটার আমি বইমেলার একটা ছবি পাঠিয়েছিলাম, সেখানে আমার বোনও আছে আর আমার বোনের হাজবেন্ডও আছে। তো সে আমাকে বলছে যে তোমার সাথে তো ভিকটিমের চেহারা কোনো মিল নেই, বরং তোমার সাথে মার্ডারের চেহারার মিল আছে। এবং ততক্ষণে ওরা হচ্ছে খোঁজ পেয়ে গেছে যে এই লোক তার ওয়াইফকে মার্ডার করে পালিয়েছে, ফেরার হয়েছে। তো বলল যে তোমার সাথে মার্ডারের ইয়ে আছে, সো তোমাকে আমরা কোনো ইনফরমেশন আর দিচ্ছি না। আমাকে ইনফরমেশন দেওয়া বন্ধ করে দিল। তো এর মধ্যে যেটা ঘটনা ঘটেছে সেটা হলো যে আমার বোনের হাজবেন্ড মানে এখন আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি ধীরে ধীরে, আমার বোনের হাজবেন্ড কি করেছে, ও আমার বোনকে ওই যে যেদিন আমার সাথে কথা হচ্ছিল সেই সময় ওর মাথার মধ্যে এখানে একটা কোপ মেরেছে, মানে ও সম্ভবত মারতে চেয়েছিল গলায়, ও বলেছে যে আমি গলায় মারতে চেয়েছিলাম কিন্তু সেটা মাথায় পড়েছে। ও ফোনে কথা বলছিল, আমার বোন কথা বলছিল আমার সাথে, কিন্তু ও বলেছে যে ও ওর প্রেমিকের সাথে কথা বলছিল,
1: এটা পুলিশকে সে বলছে,
0: পুলিশকে সে বলেছে যখন তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এখানে কোপ দেওয়ার পরে আমার বোন পড়ে গেছে, পড়ে যাওয়ার পরেও প্রায় 3 ঘন্টা পর্যন্ত সে সেন্স তার যায়নি। তখন ও কি করছে, ওর আরো নাকি 2 বন্ধুর সহযোগিতায় ও হচ্ছে আমার বোনকে কিছু একটা ইনজেকশন যেটা ও আগে থেকেই রেডি করা ছিল সেই ইনজেকশন পুশ করেছে, করার পরে ওয়েট করেছে যে ওর ফুল বডি অবশ হয়ে গেছে আমার বোনের। তো যে রক্তক্ষরণ একদিকে, আর একদিকে হচ্ছে পুরো বডি অবশ হয়ে গেছে যে এখন সে মারা যায় কিনা। আমার বোন তখনও মারা যায়নি। তখন মোটামুটি এটা 15 ঘন্টা ওরকম ফেলে রেখেছে। 15 ঘন্টা পরে আমার বোনকে তোষক চাপা দিয়ে তোষকের উপরে তিনজন উঠে বসছে যে মারা যায় কিনা। তো মোটামুটি 20-25 মিনিট পরে দেখে যে নড়াচড়া বন্ধ হয়ে গেছে এবং ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর দেখা যায় চোখের পাতা নড়ছে, মানে তখনও সে মারা যায়নি। তখন তার মাথা শরীর থেকে
1: কষ্ট পেয়ে সে
0: তখন তার মাথা শরীর থেকে আলাদা করেছে, যে মানে মৃত্যু নিশ্চিত করার জন্য। এরপরে মোটামুটি 60 ঘন্টা সময় নিয়েছে আমার বোনের মৃত্যু কার্যকর করতে, এবং দুদিন পর্যন্ত আমার বোনকে কেটে 12টা টুকরা করছে, করে 3টা লাগেজে। এবং ভাগ্য এমন যে আমার বোনই কিন্তু ওই ব্যাগগুলো বাংলাদেশ থেকে কিনে নিয়ে গেছিল, সেই ব্যাগে করে আমার বোনকে
1: দর্শক, মানে আমার পক্ষ নেওয়া খুব কঠিন, মানে এগুলা বললাম আমি তো একটু একটু শোনা, মানে এখন তো বিস্তারিত উপমা বলছে তার বোনের কাহিনী, এটা আসলে সহ্য করার মতো নয়। আর দেখেন যে কি নির্মম হত্যাকাণ্ড, মানে কতটা কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে। একটা কোপ দেওয়ার পর তাকে ইঞ্জেকশন পুশ করা হয়েছে, তারপর বালিশ চাপা দিয়ে ঢেকে তার শ্বাসরুদ্ধ করার চেষ্টা করা হয়েছে, তারপর ও যতটুকু বললো যে 60 ঘন্টা এরকম মৃত্যু যন্ত্রণার পর তার মৃত্যু হয়, তারপরে দেহ মাথা আলাদা করে ফেলেছে। আমার আসলে কোনো ভাষা নাই, মানে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না।
0: তো দুদিন হচ্ছে ওকে ওইভাবে মানে একটা একটা করে ওর অঙ্গ প্রত্যঙ্গ কেটেছে, দুদিন তোষকে পেঁচিয়ে রাখছে ওকে। এবং ও হচ্ছে যখন আমার বোনকে নিয়ে মালয়েশিয়াতে গেছে, যে ও 2টো বাসা ভাড়া করেছে, একটা বাসা থেকে আর একটা বাসার দূরত্ব ছিল 30 কিলোমিটার, 30-31 কিলোমিটার। তো একটা বাসা আমার বোনকে নিয়ে থেকেছে, আর একটা বাসা ও আলাদা করে রেখেছে, যে বাসার সাথে মানে আমার বোনকে কখনো পরিচিত করায়নি।
1: আচ্ছা, বা আমার বোন জানতো না যে ওই বাসাটা,
0: কেউই জানতো না, পৃথিবীর কেউই জানতো না যে আর একটা বাসা আছে ওর। সেইখানে ও হচ্ছে আমার বোনের যে ডকুমেন্টস গুলো চুরি গিয়েছিল, পরবর্তীতে যখন পুলিশ ওকে অ্যারেস্ট করেছে সেই বাসায় গিয়েছে, তখন আমার বোনের সমস্ত ডকুমেন্টস পাওয়া গেছে, ওখানে পাওয়া গেছে।
1: তারপরে তো এটা একদম মানে পরিকল্পিত হত্যাকাণ্ড, একদম বাংলাদেশ থেকে এসে প্ল্যান করে তাকে মালয়েশিয়া নিয়েছে যে এইভাবে তাকে হত্যা করবে, তাই না?
0: একেবারে। এবং ও বলেছে যে ও স্বীকার করেছে যে আমার যদি ও তখন মামলা তুলে নিত তাহলে আমরা এটা করতাম না। আমরা, ও বারবার মেনশন করেছে, মানে যত কথা বলেছে ও সব কথার ও কখনো বলে নাই আমি,
1: ও বলতো আমরা,
0: ও সবসময় বলতো আমরা।
1: ওর বাবা মানে
0: ওর ফ্যামিলি ওর সাথে ছিল, এবং আমার বোনকে মারার 16 মিনিট আগে ওর মায়ের সাথে ওর লাস্ট কথা হয়েছে, সেই রেকর্ড কিন্তু পুলিশ প্রচার করেছে। সেই রেকর্ডে ওর মা ওকে বলেছে যে তুই এত চিন্তা করিস কেন, তুই মাছ রে খাওয়া, বাকি আমি বুঝবো।
1: ও মা, মানে কতটা নির্মম হলে একটা মা তার সন্তানকে উৎসাহিত করছে তার স্ত্রীকে মারার জন্য, মানে মেরে ফেল, তুই এত চিন্তা করছিস কেন, মাছকে খাওয়া, কি নির্মম আপনি দেখেন। তারপর
0: তো পরে ও কি করেছে, ওই যে যখন আমার বোনকে কেটে 3টা লাগেজে ভরেছে,
1: তিনটা লাগেজের
0: মধ্যে কিভাবে রেখেছে আমার বোনকে, মানে কত পরিকল্পিত, আপনি শুনলে বুঝবেন। প্রথমে পাথর দিয়েছে, তারপরে হচ্ছে চাদর, বিছানার চাদর ভাঁজ করে রেখেছে, রেখে তার উপরে পলিথিন, কালো রঙের মোটা পলির উপরে হচ্ছে আমার বোনের কয়েকটা কাপড় চোপড়, তার উপরে আমার বোনের দেহাংশ রেখে, তার উপরে আবার সেম প্যাটার্নে পাথর, চাদর, পলি এগুলো দিয়ে সুন্দর করে তারপরে একদম গুছিয়ে তারপর কাজটা করেছে। এবং ও সর্বোচ্চ চেষ্টা করেছিল যে আমার বোনের জন্য কোনো রকম কোনো আইডেন্টিফিকেশন না হয়, কিন্তু ওই যে একটা কথাই তো আছে যে আল্লাহ যাকে মানে ইয়া করবে রাখবে তাকে তো আসলে কেউ মারতে পারবে না। তো আমার বোন মারা আমার বোনকে মেরে ফেলেছে ঠিক আছে, কিন্তু প্রমাণ তো কোনো না ওইটা
1: বলে আর কি যে মানে গোয়েন্দাদেরও কথা আছে আর কি, মানে কোনো না কোনো ভাবে
0: পারফেক্ট ক্রাইম বলে কিছু নেই,
1: প্রকাশ পাবেই আর কি যেটা সত্যি।
0: ওই আমার বোনের লকেটটা ওইটা ছিল হচ্ছে কোনোভাবে ও ওই যে মানে ও বলেছে যে ওই তোলার সময় সামহাও ওই লকেট ভেতরে চলে গেছে। তো পুলিশ যখন প্রথম আমার বোনের ডেড বডি পেয়েছে, সেটাও একটা ঘটনা, ওই যে বললাম যে বারবার এখানে আমরা অলৌকিক ব্যাপারগুলো দেখতে পাই, সেটা হচ্ছে যে আমার বোনের ডেড বডি ও যেখান থেকে ফেলেছে সেটা মোটামুটি 16-17 feet নিচে, মানে উপরে পাহাড় না, এটা হচ্ছে আপনার ওই জায়গাটার নাম হলো জ্বালানিপো, জ্বালানিপো শপিং মলের সামনে থেকে একটা খাল আছে, এই খালের ভেতরে ফেলেছে। তো ওই জায়গাটা 16-17 feet উঁচু আর খালটা হচ্ছে 16-17 feet নিচে, একটা কালভার্ট মতো আছে ব্রিজ, ওইখান থেকে ফেলেছে লাগেজগুলো ফেলেছে। তো ফেলেছে যখন ওইটা সরাসরি খালে না পড়ে খালের পাশে একটু না বেশ অনেকখানি জায়গা ওখানে ওখানে পড়েছে, মানে ঘাস জঙ্গল এরকম জায়গায় পড়েছে। তো মোটামুটি 300 feet মধ্যে তিনটা লাগেজ ফেলেছে, তো একটা ধরেন এখানে আর একটা একটু দূরে, তারপর একটু এরকম ভাবে ফেলেছে 300 feet না 300 feet এর মধ্যে। ফেলার পরে ওই সাধারণত 11:30 দিকে নদীতে জোয়ার আসে, তো জোয়ার আসা মানে খালে নদীতে জোয়ার আসলে একটা খালের ভেতরে পানি ঢুকে যায়, যা কিছু থাকে সব চলে যায়। তো ওই সময়ে যেটা হয়, তার আগে ওদের দেশের ক্লিনাররা গিয়ে মানে সিটি কর্পোরেশনের লোকজন গিয়ে দেখে যে পলিথিন বা অন্য কিছু আটকানোর মতো কিছু আছে কিনা। তো তখন গিয়ে খুঁজতে খুঁজতে দেখতেছে যে এক পাগল ওই একটা লাগেজের চেইন খুলে ওই পা বেরিয়ে গেছে, তো ওই পাগল ওইখানে বসে ওটা দেখতেছে। তখন ওই সিটি কর্পোরেশনের কর্মীরা সাথে সাথে পুলিশে ফোন করে এবং পুলিশ আসে, সাথে সাথে জায়গাটাকে ঘিরে ফেলা হয় এবং ওই মোটামুটি 300 feet মধ্যে আরো দুটো লাগেজ পায়। তো একটাতে আমার বোনের এই গলা থেকে শরীরের এই অংশ, আর একটাতে পেয়েছিল হচ্ছে মাথা হার্ট এগুলো, আর একটাতে পেয়েছিল হচ্ছে হাত পা, চার হাত পা। তো তখন ওরা পেয়ে ওরা যেটা ভাবলো যে এত বড় একটা শরীর তার মানে নিশ্চিত পাকিস্তানি কেউ হবে,
1: মানে যেহেতু এত শরীর দেখে কল্পনা করলো আর কি যে পাকিস্তানি কেউ।
0: তখন ওরা ভাবলো যে আচ্ছা তাহলে পাকিস্তানি হাই কমিশনে ওরা খোঁজ নিল যে কোনো মিসিং আছে কিনা, তো দেখলো যে না ওরকম কোনো মিসিং নেই। তখন ওরা ইন্ডিয়ান খোঁজ নিল, ওরকম মিসিং নেই। ফিলিপাইনে খোঁজ নিয়েছে, নিয়ে ওরা পত্রিকা দিয়েছে যে সম্ভাব্য ফিলিপাইনে, কারণ ওরা বাংলাদেশে এটা চিন্তাই করে। তো আমাদের কুমিল্লার একজন ভদ্রলোক, উনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন, উনি তখন একটা বুদ্ধি দিলেন যে তাহলে তোমরা একটা কাজ করো, আমরা সবাই মিলে গিয়ে দেখি যে থানাতে মিসিং কমপ্লেইন আছে কিনা, এবং মিসিং কমপ্লেইন গুলো মানে এই এলাকার আশেপাশে যদি মিসিং কমপ্লেইন গুলো থাকে সেগুলো আমরা একটু মিলিয়ে দেখি, যে কারো 2-4-6 মাসের মধ্যে যদি মিসিং কমপ্লেইন থাকে সেগুলো লোক ফিরে এসছে কিনা বা কোনো খোঁজ খবর পাওয়া গেছে কিনা। তো এরকম মিলাতে মিলাতে গিয়ে দেখলো যে একটা ফ্যামিলি পাওয়া গেছে যেখানে হাজবেন্ড কমপ্লেইন করেছে যে তার ওয়াইফ তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, এবং হাজবেন্ডের নাম হচ্ছে শাহজাদা সাজু এবং ওয়াইফের নাম হচ্ছে সাজেদাই বুলবুল, তারা হচ্ছে বাংলাদেশি।
1: আচ্ছা, মিলে গেল।
0: এবং এবং হারিয়ে যাওয়ার সময় তার ওয়াইফের গলায় একটা লকেট ছিল, লকেটে আল্লাহ লেখা, এবং তার হাতে একটা আংটি ছিল, যে আংটি আংটিটাতে উপরে একটা লাভ আছে, ওই একটা হার্ট শেপ এবং ওইখানে একটা এস লেখা, এটা সে মানে ওই যে চিহ্ন যেটা বলে বা নমুনা এটা সে দিয়েছে। তখন বাকিদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিল যে আপনাদের লোকজন ফিরে এসছে কিনা বা কিছু, কিন্তু যখন আমার বোনের এইখানে খোঁজ নিতে গেল, গিয়ে শুনলো যে এটা নাকি অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে, এই বাসাটা তালাবদ্ধ অবস্থায় আছে, বাড়িওয়ালার সাথে যোগাযোগ করলো, হ্যাঁ পরবর্তীতে আমরা পুলিশের কাছেই শুনেছি যে ওরা চলে গেছে এখান থেকে। তখন পুলিশ কৌতূহলী হয়ে, একটা বাজে গন্ধ, পুলিশ কৌতূহলী হয়ে দরজার তালা ভেঙেছে, তালা ভেঙে দেখলো যে ওই ও যে ব্লাড পড়েছে সে ব্লাড গুলা পুডিং এর মতো এরকম চাকা চাকা উঠিয়ে হচ্ছে ইসের মধ্যে ফেলেছে, ওই যে বাস্কেটের মধ্যে ফেলেছে। তো সেইখানে পিঁপড়া মাছি মানে এরকম একটা অবস্থা, আর ওই যে তোষকটা, যে তোষকটা করে পেঁচিয়ে রাখছিল
1: ওই
0: তোষকটা রক্তাক্ত অবস্থায় ওখানে পড়ে আছে। তখন পুলিশ বুঝলো যে এই ব্যাপার। তখন পুলিশ ওই ব্লাড টেস্ট করে ডিএনএ ওখানে ম্যাচ হলো যে হ্যাঁ এই এই কনফার্ম হয়ে গেল, এবং তখন ওর বিরুদ্ধে অ্যালার্ট জারি করা হলো যে ওকে যেখানে হ্যাঁ ওকে যেখানে পাওয়া যাবে সেখান থেকে অ্যারেস্ট করা হবে। কিন্তু ও হচ্ছে তখন আবার অন্য প্ল্যান করছিল,
1: যে এই মিসিং কেসটা করে গেছে না এই হত্যাকাণ্ডের পর, এটা করে তারপর সে পালাইছে,
0: তারপর সে পালাইছে। মানে সে চিন্তা করেছে যে তাকে যদি কোনোভাবে মানে ট্রেস হয়েও যায় যে তার সে তার ওয়াইফের সাথে
1: থাকতো, সে পালিয়ে
0: গেছে, তার অন্য কেউ হয়তো,
1: তার ধারণাও নাই যে তার ওই ডেড বডি পাওয়া যাবে, সে তো এমন জায়গায় ফেলেছে, তার চিন্তা ছিল যে
0: ওটা তো নদীতে ভেসেই
1: যাবে।
0: তো পরে হচ্ছে পুলিশ যখন ওই ওই কুমিল্লার ওই ভদ্রলোক উনি আমাদের, তখন উনিও আমাদের খুঁজছিল যে যদি কোনোভাবে মেয়েটার ফ্যামিলির ইয়া পাওয়া যায়, ট্রেস পাওয়া যায়। তখন হচ্ছে একদিন রাতের বেলা, ওই যে আমি বললাম যে আমি সারা রাত শুধু সার্চ করতাম, রাতের বেলা একদিন হঠাৎ করে দেখলাম যে পুলিশ আমাকে নক দিয়েছে। পুলিশ আমাকে নক দিয়ে বললো যে তুমি
1: মালয়েশিয়ান পুলিশ,
0: মালয়েশিয়ান পুলিশ, ওই যে আমি যোগাযোগ করেছিলাম
1: অনেকদিন
0: আগে। হ্যাঁ, তখন উনি আমাকে বললেন যে আমি যদি তোমাকে শনাক্ত করতে বলি, তুমি কি, তুমি যে বলছো যে ভিকটিমকে তুমি চেনো, ভিকটিম তোমার পরিচিত, তাহলে সেই ভিকটিমের হাজবেন্ডকেও তুমি চেনো এবং তোমাদের আমি একসাথে ছবি দেখেছি, তাহলে তুমি কি তাকে শনাক্ত করতে পারবে? আমি বললাম যে হ্যাঁ আমি পারবো। বলছে যে আমরা সম্ভাব্য তাকে আজকে তার সাথে আমাদের দেখা হতে পারে, সে বলেছে এইভাবে যে তার সাথে হয়তো আমাদের দেখা হতে পারে, দেখালে আমি তোমাকে ছবি তুলে পাঠাবো এবং তুমি তাকে শনাক্ত করবে। আমি ওয়েট করলাম যে পুলিশ যেহেতু শনাক্ত করতে বলেছে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার ঘটেছে, কিন্তু আমার মনের অস্থিরতা কমছে না বলে আমি বারবার সার্চ করছি, সার্চ করছি। ঠিক মোটামুটি এক মিনিটের মাথায় আমি দেখলাম যে একজন ওকে অ্যারেস্ট করার ছবি পোস্ট করেছে।
1: আচ্ছা,
0: তো আমি সাথে সাথে কি ব্যাপার, মানে পুলিশ আমাকে মাত্র বললো, এর মধ্যে পুলিশ আমাকে ছবি পাঠিয়েছে, তার মানে কি যে ব্যক্তি আমাকে, মানে যে ব্যক্তি ফেসবুকে ছবি পোস্ট করেছে তার মানে সেই ব্যক্তি ওখানে উপস্থিত আছে, কারণ পুলিশ আমাকে ছবি পাঠিয়েছে একটু পরে, সেই ব্যক্তি পোস্ট করেছে আগে। তো আমি সাথে সাথে আমি পুলিশকে শুধু বললাম যে হ্যাঁ ইয়েস এটা ও, এটা বলে আমি সাথে সাথে হচ্ছে ওই যে ভদ্রলোকের আইডি থেকে পোস্ট হয়েছে আমি ভদ্রলোককে টেক্সট করলাম এবং আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলতে চাই, আমি ভিকটিমের বোন। তখন উনি বললেন যে আপা একটু আমাকে 10 মিনিট সময় দেন, আমি আপনাকে,
1: উনি কি বাংলাদেশি না মালয়েশিয়ান?
0: উনি বাংলাদেশি, উনি কুমিল্লার।
1: আচ্ছা,
0: তো উনি বললেন যে ওনার নাম হচ্ছে মামুন, মামুন সাহেব আমাকে বললেন যে আপনি 10 মিনিট আমাকে সময় দেন, আমি আপনাকে কল করছি, আমি ঘটনাস্থলে আছি, তো এই মুহূর্তে কথা বলতে পারছি না। আমি ওয়েট করলাম, উনি 10 মিনিট পরে ওনার ওয়াইফ আমাকে ফোন করলেন, ওনার ওয়াইফ ছিলেন হচ্ছে, ওনার ওয়াইফও ফিলিপিনি একজন ভদ্রমহিলা, তো উনি ইংরেজি একটু আধটু বোঝে, বাংলা একেবারেই বোঝে না। তো উনি ফোন করে, উনি হাউমাও করে কাঁদছে, ভদ্রমহিলা।
1: তার মানে কি আপনার বোনের সাথে পরিচয় ছিল?
0: তার একটা বন্ধুত্ব ছিল এবং আমার বোন, আমার বোনের রেস্টুরেন্টে তারা মাঝে মাঝে যাওয়া আসা করত। এবং আরেকটা জিনিস হলো যে আমার উনি, ওনার কান্নাটা ছিল অন্য কারণে, যে ওনারা হচ্ছে গত 8-10 দিন ধরে ওনারা শুধু খুঁজছিল যে এই মেয়েটার ফ্যামিলি কোথায়, এবং ওনারা সেই ফ্যামিলির দায়িত্বটা পালন করছিল ওখানে। আমার বোনের ডেড বডি হসপিটালে নিয়ে এসে, আমার বোনের পোস্টমর্টম হয়েছিল একটা প্রাইভেট হসপিটালে।
2: টাইম চেক, এখন সময় রাত 12:00।
3: সবার সাথে 90.4

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

90.4 FM. ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।